উঠতে কতবার যে মনে বল দিয়েছে ওই ঘটনা আমার হৃদয়কে ক্রমশ দৃঢ় করেছে। আর এই সময় শরৎচন্দ্রের পথের দাবি বইটিও হাতে এলো। সে বছর ম্যাট্রিক দেব, পরীক্ষা সামনে, তবু বইখানা বাজেয়াপ্ত হয়ে গেছে জেনেও না পড়ে থাকতে পারছি না। একবার, দুবার, তিনবার, বার বার পড়ছি, শেষে যেন বইটা আগাগোড়া মুখস্থ হয়ে গেল। স্কুলে বন্ধুদের সঙ্গেও বইটা নিয়ে কেবলই আলোচনা, তর্ক। বাড়িতেও একদিন বাবাকে দেখলাম, রাত 3টে অবধি জেগে পথের দাবি বইটি শেষ করলেন। তারপরে আমাকে বললেন, না বাপু, মেয়েদের সহজ বুদ্ধিতে যা হয় তাই ঠিক। ভারতের মতই ডাক্তারের মতের চেয়ে অনেক ভালো। বাবার সঙ্গে ডাক্তারের পক্ষ নিয়ে তর্ক করছি, স্কুলে গিয়ে বাবার কাছে শোনা কথা নিয়ে বন্ধুদের সঙ্গে উল্টো তর্ক করছি। কি কাণ্ড! তারপরে যা করে ফেললেন বিনা, সেটাও একটা অদ্ভুত ঘটনা, বিশেষ ঘটনা। ম্যাট্রিক পরীক্ষায় ইংরেজি ফার্স্ট পেপারের প্রশ্ন ছিল, তোমার অতি প্রিয় উপন্যাসের উপর একটা রচনা লেখো। লিখে এলাম পথের দাবির উপর 4 পাতা ধরে কাঁচা ইংরেজিতে এক প্রবন্ধ। প্রধান শিক্ষয়িত্রী শুনে মাথায় হাত দিয়ে বললেন, কি কাণ্ড করলে বিনা, বইটা তো বাজেয়াপ্ত করা হয়েছে, তোমার ফার্স্ট পেপার একেবারে বাতিল করে না দেয় ওরা। না, তার আশঙ্কা সম্পূর্ণ ঠিক হয়নি ঠিকই, কিন্তু মার্কশিটে দেখা গেল সেকেন্ড পেপারের চেয়ে ফার্স্ট পেপারের নম্বর অনেক অনেক অনেক কম। তখন তিনি, মানে প্রধান শিক্ষয়িত্রী যিনি, হিরণ দি ওনার শিক্ষয়িত্রীকে, তার স্নেহমাখা মুখখানি আরেকবার ম্লান হয়ে গেল। বললেন, দেখলে তো, বলেছিলাম না এই রচনাটার জন্যই এমন হলো, না হলে অনেক বেশি নম্বর পেতে। এরপর উনি বলছেন, কলেজে উঠে মস্ত বড় লাইব্রেরি হাতে পেলাম, নানান রকম ইতিহাস, ইংরেজি উপন্যাস সব পড়া আরম্ভ করলাম। এছাড়া ক্লাসের কোনো মেয়ে নিয়ে আসতো বাইরের লাইব্রেরি থেকে, নির্বাসিতের আত্মকথা, কারা কাহিনী, বাংলায় বিপন্নবাদ, বিপ্লববাদ, এই সমস্ত বই। সবাই মিলে কলেজের পিছনের দিকে দালানে বসে এই বইগুলি পড়তাম। মনে হতো, আচ্ছা এমন জীবন আমাদের হয় না কেন? এমনই তারা চেয়েছিলেন, এমন একটা দেশ, এমন একটা জীবন তাদেরও চাই।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের গলায় এই গানটি। ঘড়ি বলে সময় দ্রুত কমে আসে, একটা অনুষ্ঠানের জন্য অনেক কম, একটা জীবনের জন্য তো একেবারেই কম। আবার সেই সময়ই বলে দেয় আবার আসব ফিরে। হয়তো বদলে যাবে তারিখ, সালটা বদলে যাবে, ফিরে আসবে সেই দিন। আজকে আর একটু মাত্র সময় আছে। এই যে বলছিলাম নানানভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন বীণা দাস, তারপরে কি ঘটলো ছোট্ট, আর বোধহয় একটাই গল্প বলতে পারবো, আবার পরে কখনো বলবো। বলছেন সুভাষবাবুরা বেরিয়ে এসেছেন 1928 সালের সাইমন কমিশন বৈঠকে, ধুম লেগে গিয়েছে, বন্ধুরা সবাই মিলে, উনি বেথুন কলেজে পড়তেন, বেথুন স্কুল কলেজে হরতাল করার জন্য উঠে পড়ে লাগলাম, সব ক্লাসে গিয়ে মেয়েদের বলছি, বোর্ডে লিখে রেখে আসছি, হরতাল খুব ভালোভাবেই হলো, গভর্নমেন্ট স্কুল কলেজে এই ব্যাপার এই প্রথম। ডে স্কলার ছাত্রীদের প্রিন্সিপাল কিছু বললেন না, কিন্তু বোর্ডিংয়ের মেয়েদের বললেন অ্যাপোলজি চাইতে হবে, না হলে বোর্ডিং ছেড়ে চলে যাও। কোনো কোনো মেয়ে চলে গেল, কিন্তু যাদের বাড়ি বহু দূরে তারা যে কি করবে তারা ভেবে পেল না। আমাদের খবর পাঠালো, কলেজ বন্ধ রইল, কি করা যায় ভেবে পাই না, সারাক্ষণ পরামর্শ আর গবেষণা চলছে। বাবা আমাদের অবস্থা দেখে সুভাষবাবুকে ডেকে পাঠালেন। তিনি আসতেই তো সবাই মিলে তাকে একেবারে ঘিরে ধরে জিজ্ঞাসা করলাম কি করব। উনি বললেন একটু কৌতুক করে, লঘু হাস্যে বললেন কলেজ ছেড়েই দিন না। বললাম আপনি যদি পড়ান তো এক্ষুনি ছাড়তে রাজি আছি। তিনি হেসে বললেন আমরা জেলে যাব না মাস্টারি করব। শেষ অবধি অবশ্য তাদের কাউকেই কলেজ ছাড়তে হয়নি, প্রিন্সিপালকে হার স্বীকার করতে হয়েছিল। মেয়েরা কেউ ক্ষমা চাইল না, কলেজে উঠল না, কিন্তু প্রিন্সিপাল নিজে চাকরিতে ইস্তফা দিয়ে চলে গেলেন। আর যাবার সময় আমাদের ডেকে বিদায় নিলেন, চোখে তখন তার জল। তিনি বললেন ঘাসের উপর বসে পড়ে, না চেয়ার চাই না, আমি তো আর তোমাদের প্রিন্সিপাল নই। এই জেদি দুর্ধর্ষ ইংরেজ মহিলাটিকে কোনোদিনই আমরা আপন ভাবিনি, তবুও বিদায়ের মুহূর্তে মনটা ভারী হয়ে গিয়েছিল। আমাদের বিজয় লাভে সমস্ত ছাত্র সমাজে একেবারে সাড়া পড়ে গেল। আলবার্ট হলে বিরাট সভা ডেকে আমাদের আর প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের অভিনন্দিত করা হলো। ওখানেও একই ঘটনা ঘটেছিল, এরকম হরতাল পালন হয়েছিল। তো পরবর্তীকালে এখানে অনেক ঘটনা জানেন তো মিলেমিশে যায়। সরলা দেবী চৌধুরানী, তিনি বলেছিলেন আজ আমার স্থান এখানে নয়, ওই ছাত্রীদের কাছে। আমার সব থেকে বড় গর্ব আমি এই কলেজেরই ছাত্রী। এরপরেই ছাত্র আন্দোলন প্রথম দানা বেঁধে উঠল, এবং দিদির আর দিদির বন্ধুদের চেষ্টা, মানে কল্যাণী, তখন ওই বলেছিলাম তুমি তখন শ্রীযুক্তা কল্যাণী ভট্টাচার্য, আর আমার না এটা পড়তে গিয়ে অনেক দিন বাদে মনে হলো সত্যি শ্রীযুক্তা, এই বাংলায় এই শব্দটা লেখাও অনেক কমে এসেছে। শ্রীমতী অনেকে এখনও লেখেন, কিন্তু শ্রীযুক্তা কথাটা খুব একটা আর শোনা যায় না। যাই হোক, তিনি এর মধ্যেই একদিন সুভাষবাবু নিজেই আর কি বাড়িতে বেড়াতে এসেছেন, তাই শুনে তার মা বলছেন ও মা আমার কি ভাগ্য সুভাষ এসেছ। তখন তারা সবাই জিজ্ঞেস করেছিলেন যে কিভাবে দেশ স্বাধীন হবে, হিংসায় না অহিংসায়। সুভাষবাবু খানিকটা চুপ করে রইলেন, তারপর একটা অসাধারণ কথা বললেন, বললেন আসল কথা কি জানো, কোনো কিছু পাবার জন্য পাগল হয়ে উঠতে হয়, স্বাধীনতাও তাই। যদি সবাই পাগলের মতো স্বাধীনতাটাকেই একমাত্র জীবনের লক্ষ্য বলে ধরে নেয়, তবেই স্বাধীনতা আসবে, তার জন্যই তোমরা প্রস্তুত হও।

কি অসাধারণ কথা। এইভাবেই বিপ্লবী বীণা দাস বিপ্লবী হয়ে উঠলেন। জীবনে অনেক কাজ করেছেন, অনেক দিন ধরে অনেক কিছু তার সমাজ সংস্কারমূলক কাজ, নানান রকম কাজ তিনি করেছেন, কিন্তু পরবর্তীকালে তার চলে যাওয়াটা বড় কষ্টের হয়। তিনি ঋষিকেশে চলে গিয়েছিলেন এবং তিনি যে এই যে আন্দোলন করেছিলেন এবং স্ট্যানলিকে তিনি যে হত্যার চেষ্টা করেছিলেন, তার জন্য তার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হয়নি, যেটা অনেক পরে। মানে এগুলো ভাবলে কেমন অবাক লাগে, 2012 সালে, মানে জাস্ট রিসেন্ট বলা যায়, সেই সার্টিফিকেট তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, তাকে সম্মানে ভূষিত করা হয়েছে। কিন্তু যাই হোক, সেই মানুষটি দেখে গিয়েছিলেন পরাধীন দেশ স্বাধীন হয়েছে এবং তাদের সমবেত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছিল। আজ ঘড়ি বলছে 5:43 হয়ে 33 সেকেন্ড। না, আজকে আর বীণা দাসকে নিয়ে, তার জীবনের গল্প নিয়ে কথা বলার সময় নেই, আবার অন্য কোনো দিন বলবো। এখন একটু পরে আপনাদের কাছ থেকে জানব, আজকের এই যে একটা দিন আগে আমরা আগামীকাল বীণা দাসের জন্মদিন, বিপ্লবী বীণা দাসের, সেই 24শে আগস্টকে আমরা আজ 23শে আগস্ট পালন করলাম, আপনাদের কেমন লেগেছে, আপনাদের মতামত, আপনাদের গুরুত্বপূর্ণ কথা বার্তা সব শুনবো একটু পরেই। ছোট্ট করে একটা গান শুনি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায় এবং অসীমা ভট্টাচার্যের দ্বৈত কণ্ঠে এই গানটি স্বপ্নের দেশ। এবার আপনাদের মতামত, মূল্যবান মতামত। প্রথমেই লিখছেন বৃষ্টি ভেজা সুপ্রভাত মিষ্টি দিদিমণি। বৃষ্টি ভেজা তাই বৃষ্টি হচ্ছে আজকে? ও আচ্ছা আচ্ছা, আপনাকেও জানাই সুপ্রভাত। অপূর্ব উপস্থাপনায় বিপ্লবী অগ্নিকন্যা বীণা দাসের আত্মজীবনের গল্পগাথা শুনলাম, উদ্বুদ্ধ হলাম, নেতাজির অসাধারণ কথা শুনে সমৃদ্ধ হলাম। ওনাকে জন্মদিনে জানাই সশ্রদ্ধ প্রণাম। নমস্কার আন্তে শিপ্রা সাঁত। বাহ, অনেক ধন্যবাদ। এরপরে কি লিখছেন অখিল বন্ধু মহাপাত্র? লিখছেন অনেক অনেক ধন্যবাদ ইন্দ্রাণী, বিপ্লবী বীণা দাসের জন্মদিনের প্রাককালে চিরন্তনীতে তাকে নিয়ে একটি পর্ব উপস্থাপন করার জন্য। অসীম সাহসিনী ছিলেন বীরাঙ্গনা, 1930-এ বন্দী ছিলেন হিজলি বন্দিনিবাসে। সম্ভবত এটাই ভারতবর্ষের প্রথম মহিলা বন্দিনিবাস।

স্বাধীনতার অনেক পরে সেই বন্দিনী মাসের নামকরণ হয় মাতঙ্গিনী হাজরার নামে, একদম। এবং অনেক তথ্য জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আর লিখেছেন অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর ঠাকুরচক বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে, আপোষহীন লড়াইয়ের নেত্রী বীণা দাসকে তার জন্মদিনের আগে অন্তরের বিনম্র শ্রদ্ধা। অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনিও একথা লিখেছেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিরন্তনী সঙ্গে থাকবেন, আপনিও অনেক ধন্যবাদ। এরপরে কে লিখছেন, লিখছেন সুপ্রভাত চিরন্তনী, ইন্দ্রানিধি, আজকের গল্প নয় সত্যিকারের গল্প শুনলাম, একেবারে সত্যি তাই, সত্যিকারের গল্প, গায়ে কাঁটা দিল। বিপ্লবী বীণা দাসকে প্রণাম জানাই, সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল লিখছেন মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও সুপ্রভাত। এরপর লিখছেন সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদি ভাই, তপতিদি হিন্দমোটর থেকে লিখছি, আজ রবিবারের চিরন্তনীতে নারী বিপ্লবী বীণা দাসের সংগ্রামী জীবনের গল্প ও গান শুনছি। দিদি ভাইয়ের মিষ্টি কণ্ঠে মন ভরে যাচ্ছে, মাতৃভূমির পরাধীনতা মোচনে নারীদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। ভালো থাকবেন সবাই, আপনিও খুব ভালো থাকবেন, সুপ্রভাত। এরপরে লিখছেন সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে, লিখছেন সুপ্রভাত ইন্দ্রানিধি ভাই, গত 15ই আগস্ট 80তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে শুরু হওয়া বিভিন্ন বীর সংগ্রামীদের নিয়ে দেশাত্মবোধক গান ও কথায় মালা গাঁথা রেশ টেনে আজ একজন বিপ্লবী বীণা দাসকে নিয়ে তার ছোট্টবেলার টুকরো টুকরো স্মৃতি বিজড়িত দিনগুলির উপর সুকণ্ঠী ইন্দ্রানিধি দিদি ভাইয়ের কণ্ঠ বৈচিত্র্যতায় প্রাণস্পর্শী নিবেদন শিহরণ জাগায় বইকি। আগামীতে এমনই আরও অনেক নিত্য নতুন ঘটনায় সমৃদ্ধ উন্মুখ হয়ে থাকব, একদম অবশ্যই, আমরা তো সবসময় চেষ্টা করি। আপনাকেও জানাই, সাধন ঘোষ লিখেছেন মধ্যমগ্রাম থেকে, আপনাকেও জানাই সুপ্রভাত। এরপর লিখেছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদি ভাই, আপনার মধুর কণ্ঠে রবিবারে চিরন্তনী শুনছি, খুব সুন্দর লাগে আপনার এই বাচনভঙ্গি, গানে গল্পে জমজমাট। লিখেছেন যাদবপুর থেকে সোমেন, ধন্যবাদ সুপ্রভাত। এরপর লিখছেন সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের বোন ইন্দ্রাণী, আজ উঠতে একটু দেরি হয়ে গেল, তবুও তোমার আগে হাজিরা দিয়েছি রেডিওতে। বীণা দেবীকে আমার সশ্রদ্ধ প্রণাম, তোমার সঙ্গে আছি বাকি সময়টা। এতে নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা। কে বলবে এটা হোয়াটসঅ্যাপে লেখা, একদম ইতি, ইতি মানেই হচ্ছে চিঠি। অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রভাত। এরপরে লিখছেন সুপ্রভাত দিদি ভাই, চুপ করে শুনছিলাম আর সেই সময় কানে কানে পৌঁছে গিয়েছিলাম, শিহরণ লাগছিল, খুব ভালো লাগলো। তামিলনাড়ু থেকে অর্জুন সিং, সুপ্রভাত, খুব ভালো থাকুন, এভাবেই অনেক দূরে থেকেও আমাদের অনেক কাছে থাকুন।

সুপ্রভাত জানিয়েছেন চিরন্তনী সুধাকণ্ঠী ইন্দ্রাণী ও সকল শ্রোতা বন্ধুদের। বিপ্লবী বীণা দাশের আত্মজীবনী অতি সাধারণ চলন পারিবারিক ছবি খুব সুন্দরভাবে তুলে ধরলেন। কে লিখেছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সুপ্রভাত আপনাকে। আর এরপরে লিখেছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে, ভোরের বীণা আর মনোবীণায় বাজে স্বাদের স্বাধীনতা ধ্বনি, জননী জন্মভূমি স্বর্গাদপি গড়িয়েসি, অনেক ধন্যবাদ সুপ্রভাত আপনাকে। লিখেছেন শুভ সকাল, সপ্তাহের শেষ চিরন্তনী, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, আগস্টের বিপ্লবীদের জানাই শতকোটি প্রণাম। আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড় হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। শুভ সকাল আপনাকেও।

অল্প তো শুনলাম বিনা দাসের, কিন্তু মন ভালো নেই। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। আচ্ছা, সারা রাত ধরে গরম চলছে, কয়েকদিন ধরে দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। সুপ্রভাত। আপনি আমার আবহাওয়া দপ্তর, আপনার কাছ থেকে ওই সুদূরে আপনার এরিয়ার ওয়েদার কেমন সেটা জানতে পেরে যাই। লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণী দি, আজকে সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি শ্রদ্ধেয় বিপ্লবী বীণা দাসের জীবন কাহিনী, দারুণ ভালো লাগে, লাগলো না জানা কাহিনী জানতে পেরে। আবার আগামী সপ্তাহের অপেক্ষায় থাকলাম। মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে জয় হিন্দ বন্দে মাতরম জানিয়ে লিখেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও বলি, এই তামিলনাড়ু থেকে মহারাষ্ট্র থেকে আমাদের কাছে যখন লেখা আসে, বিশ্বাস করুন, একবারও মনে হয় না আপনারা দূরে আছেন, মনে হয় এই তো একেবারে আমাদের খুব কাছে আছেন। খুব ভালো থাকুন, এভাবেই সাথে থাকুন চিরন্তনীর। এবার লিখছেন, চিরন্তনী ওই তিন রানী দিয়ে, আজ শুনছি সাহসী বিপ্লবী বীণা দাসের কথা, বীণা দাসের ছোটবেলার কথা, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো। গল্প আজকের মতো আপাতত শেষ। লিখেছেন, সঙ্গে আছি রাধে রাধে উৎপল মাইতি বেহালা থেকে। ভালো থাকুন, খুব ভালো থাকুন চিরন্তনী, সঙ্গে থাকুন। লিখেছেন অরিজিৎ দাস অধিকারী, শেষের বেলায় সেজুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। সাতসুরে সারাদিন আজকে বীণার তারে, বীণা দাসের কর্মজীবন রবিবারের ভোরে। সাতসুরে সারাদিন, তিন দিন চিরন্তনী, তোমা পরে আমরা সবে ভীষণভাবে ঋণী। সুধাকুণ্ঠীর সাথে চিরন্তনী, বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন। তরুদত্ত হরণার্দে প্রসন্ন কুমারের হারানো, বীণা দাসের কীর্তিকথায় আজকের অনুষ্ঠান ভরানো। বিপ্লবের আগস্ট মাসে জ্বলে ওঠার দিন, দেশাত্মবোধক গানে গানে দেশমাতা প্রণতি নিন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখেছেন, সুপ্রভাত দিদিভাই, ভোরের আলো ধীরে ধীরে গ্রামের পথ ছুঁয়ে যাচ্ছে। লিখেছেন বামনগাছি থেকে হীরক ভট্টাচার্য, আমরা যতদিন সত্য ন্যায় দেশকে ভালোবাসবো, ততদিন তাদের আত্মত্যাগও বেঁচে থাকবে। তাদের ত্যাগই চিরন্তনী ভারতের স্পন্দন। একদম ঠিক বলেছেন। লিখেছেন, উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত, চিরন্তনী সকল শ্রোতা বন্ধুদের শ্রদ্ধা জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাদের। সুপ্রভাত জানিয়েছেন নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রাণী দি, রবিবারে চিরন্তনীতে গান ও নতুন বিপ্লবীদের কথা, যেমন বীণা দাসকে নিয়ে অনেক কাহিনী আছে, সে কাহিনী শুনছে, খুব ভালো লাগছে আপনার কণ্ঠে। অনেক ধন্যবাদ আপনাকেও, গুড মর্নিং। সুপ্রভাত, চিরন্তনী শুনতে বসলাম, বীণা দাসের কথা শুনবো শুনবো, পাঁচটা পাঁচে লিখেছিলেন সৌভিক ঢাকুরিয়া থেকে, ধন্যবাদ। আর এরপরে লিখেছেন কে, ও আচ্ছা, ইনিও শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াই লাহোড়া থেকে পাঁচটা পাঁচে লিখেছিল, শুভ সকাল দিদিভাই, অপেক্ষায় আছি, অপেক্ষার অবসান হয়েছে। আর লিখেছিলেন সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে, আধার নেই হয়েছে ভোর, চিরন্তনীর গল্পে গানে হলাম বিভোর, শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। আপনাকেও জানাই সুপ্রভাত। অনেক ধন্যবাদ সবাইকে, সবার লেখা পড়েছি এবং সবাই সঙ্গে থাকবেন চিরন্তনীর, খুব ভালো লাগলো। আর আচ্ছা, চট করে পাঁচটা পঞ্চান্ন, ঠিক আছে একটুখানি পড়ে নিই, কে লিখেছেন, আচ্ছা সৌভিক ঢাকুরিয়া থেকে তো লিখেছিলেন, এক জায়গায় লিখলেই হবে কেমন, আগরপাড়া থেকে লিখেছেন অসীম কুমার মিত্র, ভালো লেগেছে জানিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। আর লিখেছেন কে, না সবার সবারটাই পড়া হয়ে গিয়েছে, অনেক ধন্যবাদ সবাইকে। আজকের মতো বন্দে মাতরম গানের সঙ্গে আমি ইন্দ্রাণী বিদায় নিচ্ছি, একটু পরেই আপনাদের কাছে আসবে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 এফএম গোল্ডে।
2: সুপ্রভাত বন্ধু, গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে রেডিও সেট অন করেছেন, তাই তো? নাকি কানে ইয়ারপ্লাগ গুঁজে মর্নিং ওয়াক করতে করতে সঙ্গে নিয়েছেন আর যে সংযোগ তাকে? আজ তারিখটা মনে আছে তো? 23 আগস্ট। আজকের দিনটা আর পাঁচটা দিনের মতো সাধারণ দিন নয়, কিন্তু কেন? হ্যাঁ, আজ সে নিয়ে কিছু কথা বলবো আমি আর যে সংযুক্তা। গানে গানে পথ চলা হোক শুরু।

চাঁদকে নিয়ে কবির কত গান, কত কবি কত কি লিখেছেন, কত চিত্রকরের কত ছবি, কত স্রষ্টার কত কত সৃষ্টি। একসময় চাঁদ ছিল মানুষের কল্পরাজ্যের দোসর, সেই দিনগুলো ছিল একেবারে রূপকথার মতো। চরকাতে বুড়ি চাঁদে বসে সুতো কাটত, সেই দিনটা মনে পড়ে তো, সেই গল্পের দিনগুলো। তারপর ধীরে ধীরে মানুষ চাঁদকে ছুঁয়ে ফেলল। আজকের দিনে আমরা চাঁদ ছুঁয়েছিলাম, ঠিকই শুনছেন। আজ জাতীয় মহাকাশ দিবস, আর আজকের প্রভাত বিনায় তাই সকাল সকাল চাঁদের কথা। সঙ্গে থাকুন

6:04। গোটা দেশ টিভির সামনে, ইসরোর কন্ট্রোল রুমে পিন পতন, নীরবতা। তারপর তারপর সেই চারটে শব্দ মনে পড়ছে? মনে পড়ছে, জানি তো। আপনার মতো আমারও খুব মনে পড়ে সেই দিনটা, তাই আজ এই সকালবেলায় বসে সেই দিনটাকে আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছি আমি আর জি সংযুক্তা। সেই চারটে শব্দ, ইন্ডিয়া ইজ অন দ্য মুন, বিক্রম ল্যান্ডার নেমে গেল চাঁদের দক্ষিণ মেরুতে, যে জায়গায় আজ পর্যন্ত কোনো দেশ যেতে পারেনি আমরা পারলাম। প্রজ্ঞান রোভার বেরিয়ে ছবি পাঠালো, মাটি পরীক্ষা করল, আর এই টোটাল প্রজেক্টে খরচ হয়েছিল মাত্র 60 কোটি। হ্যাঁ, যেভাবে মাত্র শব্দটা উচ্চারণ করলাম, ভাবতেই পারেন যে 60 কোটি মাত্র হলো। একটু ভেবে দেখলেই বুঝবেন যে একটা হলিউড সিনেমার বাজেটের থেকেও কম। আর স্বপ্নটা আরও অনেক বেশি মূল্যবান আমাদের। সেই রাতেই প্রধানমন্ত্রী বললেন, আজ থেকে 23 অগস্ট হবে জাতীয় মহাকাশ দিবস। গল্প তো চলতে থাকুক, গল্প চলবে, কানে বাজুক গান।

আকাশের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।

আজকে দিনটা আমাদের দেশের জন্য কেন এত গুরুত্বপূর্ণ? আসলে মহাকাশ মানে তো শুধু রকেট নয়, আমাদের ফোনে জিপিএস কাজ করে, আবহাওয়ার খবর পাই, টিভিতে খেলা দেখি, সমস্ত কিছুর নেপথ্যের কারিগর তো সেই স্যাটেলাইট, আর সেই স্যাটেলাইট পাঠায় আমাদের ইসরো। চন্দ্রযান 3 প্রমাণ করলো কম খরচে বড় স্বপ্ন দেখা যায়। আর সবচেয়ে বড় কথা, আমাদের পাড়ার ছেলেমেয়েরা এখন বলে, আমি বড় হয়ে ইসরো সায়েন্টিস্ট হব। স্বপ্নটা ছোট থেকে বড় হয়ে গেছে, আমি থেকে আমরা হয়ে গেছে।

ইসরোর টার্গেট গগনযান, মানে ভারতীয়রা এবার নিজের রকেটে চেপে মহাকাশে যাবে। চাঁদে আমাদের ল্যান্ডিং পয়েন্টের নাম শিব শক্তি পয়েন্ট। প্রজ্ঞান রোভার 14 দিনে যতটা হেঁটেছে, আপনি হাওড়া ব্রিজ দুবার আসা যাওয়া করলে ততটা হবে। ইসরোর অফিসে মন্দির আছে, বড় মিশনের আগে বিজ্ঞানীরা ওখানে প্রার্থনা করেন। বিজ্ঞান প্লাস বিশ্বাস। আপনাদের কি মনে

হয় আগামী দশ বছরে ভারত মহাকাশে আর কি কি করবে। ভাবতে থাকুন, স্বপ্ন দেখতে থাকুন, আর আমি আসছি ফিরে একটা গানের ওপারে।

2023 সালের 23শে অগস্ট সন্ধ্যে 6:04, যে কথা একটু আগে বলছিলাম, ইসরোর চন্দ্রযান তিনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করল। ভারতবর্ষ প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে, সেই ঐতিহাসিক দিনটিকে মনে রাখতেই 2023 সালের আজকের দিনটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে প্রতি বছর 23শে অগস্ট জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালিত হবে। আজ স্কুল কলেজ ইত্যাদিতে নানা প্রতিষ্ঠানে মহাকাশ বিজ্ঞান ও ইসরো নিয়ে সেমিনার, কুইজ, পেইন্টিংয়ের প্রতিযোগিতা হয়। ইসরোর মিশন চন্দ্রযান, আদিত্য L1, গগনযান দিয়ে আলোচনা চলে। ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি, মহাকাশের প্রতি আগ্রহ বাড়ানোর জন্য নানা প্রোগ্রাম হয়। আর আরও অনেক উজ্জ্বল দিন রয়েছে আমাদের দেশের অপেক্ষায়, আমাদের দেশের জন্য আমাদের গর্বের দিন আজ। তাই আসুন সবাই মিলে সেলিব্রেট করি।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টার, ইসরো ইনার্শিয়াল সিস্টেম ইউনিট এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি যৌথভাবে কেরালা, মাহে এবং লাক্ষাদ্বীপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। জাতীয় মহাকাশ দিবস 2026 উপলক্ষে বিভিন্ন স্থান, বিদ্যালয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হবে। 2023 সালের 23 আগস্ট ভারত তার চন্দ্রযান 3 বিক্রম ল্যান্ডারকে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করিয়েছে। এই বছর জাতীয় মহাকাশ দিবসের জন্য নির্বাচিত থিমটি হল বিক্ষুব্ধ ভারতের দিকে উদ্ভাবন, সহযোগিতা এবং বিশ্ব মহাকাশ নেতৃত্ব পৌঁছানোর আকাঙ্ক্ষা। এই বছর 2026 সালের 22 আগস্ট জিপিবিএএসআরআইতে জাতীয় মহাকাশ দিবস অনুষ্ঠানটি উদযাপিত হয়েছে। এভাবে এই দিনটি আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গর্বের দিন।

আসুন আজকে দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করি। ছাদে গিয়ে আকাশটা দেখুন, সূর্য হোক চাঁদ হোক, আমাদের হাত বাড়ানোর দিন, হাত তুলে আনন্দ করার দিন। ওই তারার ওপারেও আমাদের পতাকা রয়েছে, এইটা আমাদের মনে রাখতেই হবে। আর মনে রাখতে হবে যে স্বপ্ন দেখতে কোনো টাকা পয়সা লাগে না, লাগে সাহস, লাগে ভাবনা, আর অবশ্যই ইসরো সেটাই আমাদের শিখিয়েছে। তাদের সবাইকে কুর্নিশ জানাই সমগ্র ভারতবাসীর হয়ে। সবাই খুব ভালো থাকবেন। এই গান শুনতে শুনতে প্রভাত পিনা থেকে বিদায় নেব আমি। আর যে সংযুক্তা ফিরে আসবো 8:30 মিনিটে আইভিকে সঙ্গে নিয়ে সুর মহলে।

0: কথায় গোল্ডেন সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold।
1: নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রভাত জানাই, স্বাগত জানাই সকলকে। আজ একেবারে অন্যরকম সাজে সুরমহল এসেছে আপনার কাছে। একটা সপ্তাহ অপেক্ষার পর যখন সুরমহল সাজাই আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্যই এই আয়োজন। আজকে একটু অন্য সাজে আমরা নিয়ে এসেছি, আর আজ নিয়ে এসেছি সঙ্গে আইভিকে। আইভি আমাদের খুব প্রিয় শিল্পী, অত্যন্ত গুণী একজন শিল্পী, এবং আকাশবাণীর সঙ্গে তার দীর্ঘ পথ চলা। এখানে আগে এসেছেন আইভি, কিন্তু সেটা একটা অন্য অনুষ্ঠান ছিল, এবং সেটা সম্ভবত রাতের অনুষ্ঠান ছিল, যদি খুব ভুল না করে থাকি। আইভি স্বাগত।
2: নমস্কার সবাইকে।
1: খুব ভালো লাগছে আজকে অনেকদিন পরে তোমার সঙ্গে আমার এভাবে দেখা হলো, তাই তো?
2: একদম একদম।
1: যখনই কথা হয় তখন একটা সবসময় ও গানের ঘোরেই থাকে। হ্যাঁ, তো আজ সেরকম সেই ঘোরটা আমাদেরও সঙ্গী হবে এমনটাই আমাদের আশা বিশ্বাস, সমস্তটা সবটাই ওর ওপরে ছেড়ে দেওয়া। আপনারা আসবেন টেলিফোনে 2248808085 এই নাম্বারে, আর অবশ্যই হোয়াটসঅ্যাপ SMS এর জানলা দরজা সবটাই হাট করে খুলে দিলাম। নাম্বারটা আপনারা অনেকেই জানেন, যাদের যারা জানেন না তাদের জন্য একটু বলে দিই, 9903050592, 9903050592। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা SMS কোনোভাবে করতে পারেন। আমরা শুরু করে দিয়েছি আমাদের ফেসবুক লাইভ 100.1 FM Gold কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আপনারা দেখছেন আমাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে কানেক্ট করতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই একটু লাভ লাইক রিয়াকশন দিতে হবে, সঙ্গে প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে। কিন্তু আইভি আর সংযুক্তা তো শুধু নয়, আরও যারা রয়েছেন তাদেরকেও তো স্বাগত জানাতে হবে, তাই না? সঙ্গে রয়েছেন আজ তবলায় রয়েছেন পিনাকি, রয়েছেন হারমোনিয়ামে আমাদের প্রিয় দেবাশিস, আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ মৈনাক রয়েছেন গিটারে। সবাই মিলে একটা হই হই করা নয়, একটা অন্য রকম ভাবের জগতে আমরা বিচরণ করব আশা করছি। আপনারা টেলিফোনে আসতে থাকুন, হোয়াটসঅ্যাপ করতে থাকুন, আর অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকুন। আমরা গানে গানে পথ চলা শুরু করি। আইভি, কীভাবে ভেবেছো, কীভাবে সাজিয়েছো বলো?
2: আকাশবাণীর সঙ্গে যুক্ত হওয়া,
1: একটু আর একটু সামনে এসে বলো। হ্যাঁ,
2: যুক্ত হওয়াটাই আমার খেয়াল ঠুমরি দিয়ে, তো ঠুমরি দিয়েই শুরু করি, ওটাই আমার সাবজেক্ট, সব জায়গায় পছন্দ করি গাইতে, এইটা দিয়ে শুরু করছি। একটা খাম্বাজ ঠুমরি আছে যেটা আমি সেবা দিতে গিয়ে অনেক সময় বৃন্দাবনের মানুষরা খুব পছন্দ করেন, যে রাধা নন্দ কুমার সমঝায়, রাধা কীভাবে আমাদের নন্দকুমারকে বারবার বলছে যে সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরে এসো, মানে অনেক দুষ্টুমি হলো এবার চলো বাড়ির দিকে,
1: বাড়ি ফিরে যাই।
2: আচ্ছা, তো বারবার এইটাই বলছেন আর কি, এরি ঘর যাও লালা, বারবার করে বলছেন, তো সেই রকমই একটু ভাব
1: শুনি।
2: হ্যাঁ,

0: কত ভাবে বোঝানোর চেষ্টা, তাই না? মানে অনুনয় বিনয় করে একেবারে। আমাদের শাস্ত্রীয় সঙ্গীত বা অনেকে সেমি ক্লাসিক্যাল যেটা বলা হয়, আমার মনে হয় সবটাই ক্লাসিক্যাল, আমি জানি না, মানে সবটাই।
1: আমি এটা নিজেও বিশ্বাস করি যে আমি কোনোদিন সেমি ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, লাইট ক্লাসিক্যাল এরকম দেখি না।
0: লাইট কোনোটাই নয়,
1: না না, প্রত্যেকটারই তালিম আছে, প্রত্যেকটা সেই একটা সময় গিয়ে বুঝতে পারা যায় ও আচ্ছা এতটুকু হয়েছে, মানে এখনো কিছুই হয়নি।
0: একেবারেই তাই। আচ্ছা, আমার বন্ধুরা কি বলছেন? নমস্কার, কে আছেন সঙ্গে?
2: নমস্কার।
0: নমস্কার,
2: সুপ্রভাত।
0: সুপ্রভাত,
2: দেখা যাচ্ছে কি, অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
2: পাঁচই ভাদ্রের সুন্দর উচ্চাঙ্গ সঙ্গীতের সুরমহল মনকে আনন্দে ভরিয়ে দিচ্ছে। এর সঙ্গে হারমোনিয়াম এবং তবলা, বিশেষ করে তবলার যে বায়ার যে কন্ট্রোলিংটা অসাধারণ,
0: পিনাকি দেবাশিস এবং মৈনাক
2: রয়েছে, আপনার খুব সুন্দর উপস্থাপনা,
0: অনেক ধন্যবাদ।
2: আমি দুটি গানের অনুরোধ করছি, যদি সম্ভব হয় একটি শোনাবে। একটি গান ছিল অখিল বন্ধু ঘোষের গাওয়া, জাগো জাগো প্রিয় রজনী পোহায়, দেখো দেখো ছেয়ে বনে ঝরে শেফালি ওই ভোরের হাওয়ায়। আরেকটি ছিল শিল্পী মোহাম্মদ রফির কণ্ঠে, মধু বনমে রাধিকা নাচে রে, যদি সম্ভব হয় একটু শোনাবেন।
0: দেখা যাক, দেখা যাক। নমস্কার অনিমেষ দা, এভাবে সঙ্গে থাকবেন। আপনিও টেলিফোনে আসতে পারেন 2248 8085 এই নাম্বারে। আর এই মুহূর্তে আমরা একটুখানি হোয়াটসঅ্যাপ দেখি, বর্ষা করছে যাই যাই, এটা ভাদ্র মাস, টুকরো মেঘের দল ভাষা ওই সুনীল শরৎ আকাশ, আইভিলতা ফুলের পরে মধুপ গুঞ্জরণ, শরৎ প্রাতে সুরে সুরে আজ ভরাবে মন, এই বৃষ্টি ঝিরিঝিরি সোনা গলা রোদ্দুর, কদিন পরে আসবে ভেসে আগমনের সুর, সুরের বৃষ্টি ধারায় তোরা বল কে কে নাইবি, সুরের ধারায় করাবে স্নান মোদের প্রিয় আইভি। সুন্দর করে লিখেছেন শঙ্করচন্দ্র দে, বারাসাত থেকে লিখেছেন। আচ্ছা, আর কে লিখেছেন? সৌভিক লিখেছেন দুটো গান, সাবন কি ঋতু বা দূর হ্যায় মঞ্জিল, সৌভিক সরকার কসবা হালতু থেকে, খুব সুন্দর দুটি গানের অনুরোধ। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন আজ থেকে ঝুলন উৎসব শুরু, রাধার ভজন সঙ্গীত পরিবেশনার মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা, মন ছুঁয়ে গেল, জয় রাধা মাধব, খুব ভালো লাগছে। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। আইভি, প্রচুর মানুষ আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে অবশ্যই আমি একবার এখানে একবার ওখানে ঘুরে বেড়াবো, দেখবো কে কী লিখেছেন। দেখি কে কী লিখেছেন। নবকুমার কর্মকার জয়েন করেছেন, লিখেছেন তিলক দা, তিলক পাল লিখেছেন বেগম আক্তারজিকে শ্রদ্ধা। এই আইভিকে দেখলেই না এই গানগুলোর কথা আমাদের সকলের ভীষণভাবেই মনে পড়ে। কোয়েলিয়া গানথামা, এখনই গান থামানোর কথা হবে না, হ্যাঁ কোয়েলিয়া এখন সবে এসেছেন। আচ্ছা, গুজোছনা করেছে আড়ি উত্তরপাড়া থেকে, অনেক অনেক শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা, তিলক পাল লিখেছেন। যাদবেন্দ্র পণ্ডা জয়েন করেছেন, আরও অনেকেই জয়েন করেছেন, নিশ্চয়ই অনেক অনেক কমেন্ট আসবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা পরের গান শুনি, আর শুনতে শুনতে অপেক্ষা করি আপনাদের টেলিফোনের 2248 8085 এই নাম্বারে, আর অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন, SMS করতে পারেন 9903055992 এই নাম্বারে, আর 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে চোখ রাখলেই সেখানে কমেন্ট সেকশনে আপনার কমেন্ট আমি পাবই আশা করছি। আমরা পরের গান শুনি, এর পরের নিবেদন কি হবে বলো?
1: আমি একটু সুফিতে যাই।
0: হ্যাঁ হ্যাঁ,
1: সুফি থেকে আবার বেগম আক্তারের।
0: আচ্ছা বেশ বেশ।

আমাদের ভক্তির সঙ্গে ত্যাগের একটা খুব বড় সম্পর্ক, সেটা না হলে ওইটাও পরিপূর্ণ হতে চায় না। তো আমি সেরকম করেই একটা কিছু ভেবেছি।

0: গান শুনতে শুনতে বারবার করে একই কথা আর বলতে ইচ্ছে করে, সেটি হচ্ছে যে গানের মধ্যে দিয়েই সব থেকে সুন্দর করে তার বন্দনা করা যায় এবং তার কাছে পৌঁছে যাওয়া যায়, তাই না? এবং বিশেষ করে যারা কণ্ঠসঙ্গীতে রয়েছেন তারা তো নিজেদের কণ্ঠ সঙ্গে নিয়েই বিচরণ করেন, ফলে এই যে দেবাশিস, মৈনাক, পিনাকী রয়েছেন তাদের সঙ্গে অনেক কিছু বহন করতে হয় তাদের বাদ্যযন্ত্রগুলিকে। কিন্তু তোমাদের, তোমরা অন্য পথের পথিক, তাই তোমাদের, তোমরা সঙ্গে নিয়েই উঠছ, এইটা একটা দারুণ ব্যাপার। আর আমরা আপনাদের সঙ্গে নিয়ে পথ চলি। কে আছেন সঙ্গে? নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি বর্ধমান থেকে রূপসুন্দর বলছি।
0: হ্যাঁ রূপসুন্দর বলো।
1: হ্যাঁ, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, সবাইকে জানাই শুভেচ্ছা। আর যারা যন্ত্রসঙ্গীত আছে তারা এত সুন্দর এই যে সংগঠন করলেন না, খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আর 2248080 85 এই নাম্বারে অবশ্যই টেলিফোনে আসতে পারেন। জয়দীপ রায় আমাদের আকাশবাণী কলকাতা পেজে জয়েন করেছেন, সেখানে কি লিখছেন দেখি। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সুপ্রভাত জানিয়েছেন সমস্ত শ্রোতা বন্ধুদের, এবং সত্যি সত্যি আকাশবাণীর সঙ্গে যুক্ত, অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে কয়েকটি গানের অনুরোধ। আলবেলা সাজান আয়োরে, আওগে জব তুম সাজানা, হামারি আটারিয়া পে, এটা একটু প্লিজ শুনিও, আমার খুব প্রিয় এবং তোমার কণ্ঠে শুনতে আমার খুব ভালো লাগে সব সময়। আচ্ছা, কাকারু সাজানি, এই সমস্ত গানের অনুরোধ তো আসবেই। জয়দীপ রায় বাঘাযতীন থেকে লিখেছেন। আচ্ছা, এবার একটুখানি দেখি আমি আর কে কী লিখেছেন আমাদের হোয়াটসঅ্যাপে। লিখেছেন 9903055992 এই নাম্বারে। সুরমহলে আজ হৃদয় দিয়ে গাইবে, গাইছে গান শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায়, সেই আশাতেই সঙ্গে রয়েছি। এহিয়া জুড়া

সুরেলা জলসায় সঞ্চালিকা বন্ধু সংযুক্তা ও সহশিল্পীদেরও আছে অবদান, তাই দিনে দিনে বাড়ছে এই আসরের গুণগত মান। অনেক অনেক ধন্যবাদ সুভাষদা। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে। আচ্ছা, গানে মাতিয়ে দিতে সুরমহলে শিল্পী আইভি, যখন ক্রমে তাপ বাড়িয়ে হচ্ছে গরম পৃথিবী, চায়ের কাপে চুমুক দিয়ে রবিবারের সকালে মন মাতানো সুরের ধারায় তৃপ্ত কর্ণযুগলে মনে গভীর রেখাপাত বাদ।

0: very heavy rainfall over Chhattisgarh and Odisha today. IMD said that heavy rainfall conditions are expected to prevail over East Uttar Pradesh, Jharkhand, Karnataka, Gangetic West Bengal and Vidarbh for the day. And that is the end of this news bulletin.
1: আচ্ছা, জয়েন করেছেন বাবুনি বাচ্চু ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে। সিএ আশিস কুমার দাস লিখেছেন কোথা থেকে সেটা কিন্তু জানেননি, একটি নজরুল গীতির অনুরোধ। মিতা দি জয়েন করেছেন, মিতা সাহা। চলো দেখি এর পরে কে কি রিকোয়েস্ট করেন, আমরা পরের গান শুনি। আর যারা আমাদের এতক্ষণ রেডিও সেটে খবর শুনছিলেন তারা আবার ফিরে এসেছেন তো সুরমহলে, আমাদের নতুন করে স্বাগত জানালাম আপনাদের প্রত্যেককে। আর ফেসবুক লাইভে আমরা রয়েছি 100.1 FM গোল কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে। চলো পরের গান শুনে ফেলি।
2: আচ্ছা, আমি বেগম আখতারেই যেহেতু ঢুকেছি তা এখন বেরোচ্ছি না।
1: না, বেরিও না।
2: তো এটা একটা গজল, ওনার
1: একটা অদ্ভুত ফান্দা না, এটা ওইটার মধ্যেই আমরা থাকতে চাই কিছুক্ষণ।
2: তা ওই ওনার গাওয়া একটি গজল আমি একটু পরিবেশন করছি।

0: যদি খুব ভুল না করি তাহলে সুদর্শন ফাকিরের লেখা, অসাধারণ। মানে গানের কথাগুলোর মধ্যে একটুখানি বেশি করে মনোযোগী হলে তাহলে একটা অন্যরকম দিগন্ত খুলে যায় আমাদের সামনে। আপনি কি বলবেন? নমস্কার, কে আছেন?
1: নমস্কার,
0: নমস্কার সায়ন। হ্যাঁ বলো।
1: আমি সায়ন ঘোষ বলছি, মালদা থেকে।
0: বলো।
1: আমার মনে পড়ে যাচ্ছে কি বিশেষ সন্ধের কথা। ইউটিউবে লাইভ হচ্ছে আকাশবাণী 90 বছর।
0: হ্যাঁ,
1: আমি বসে দেখছি, আমার তো কলকাতা যাওয়ার উপায় নেই, কিভাবে যাওয়াটা হয়ে ওঠেনি, থ্যাংকস টু আকাশবাণী। তো ম্যাম আমাদেরকে শুনিয়েছিলেন রাগ ভেবে দিতে, তারপরে রাগ মাছ খাম্বাজ, তারপরে খাম্বাজ।
0: আমিও বাড়িতে বসে শুনেছিলাম তোমার সঙ্গে। হ্যাঁ,
1: মাছ খাম্বাজ আমার অত্যন্ত প্রিয় একটি রাগ, এবং মাছ খাম্বাজের যে ম্যাম ছন্দি শুনিয়েছিলেন। এবং আমার একটা বিষয় খুব মনে হয়,

0: যে প্রত্যেকটা ঠুমরিতে যেন একটা গল্প বলা হয়।
1: অবশ্যই ছবি আঁকা হয়
0: প্রত্যেকটা। হ্যাঁ, এই গল্পটা যদি আমরা বুঝতে পারি, এই আমরা তো এই শাস্ত্রীয় সঙ্গীত শুনতে ভালোবাসি কিন্তু সেভাবে তো তালিম প্রাপ্ত নই, কিন্তু শুনতে বড় ভালো লাগে, বড় আরাম আরাম হয়, কানের আরাম কানের আরাম। আর ম্যামের কাছে আমার একটু একটি অনুরোধ আছে, আজকে মনে হচ্ছে যে এখানে মেঘলা মেঘলা ওয়েদার মালদাতে আজকে তো দেশ
1: সঙ্গে থাকো সায়ন, খুব সুন্দর করে বললে এবং সেই দিনটা মনে করিয়ে দিলে আমাদের। আইভির গান আমিও বাড়িতে বসে সেদিন শুনছিলাম এবং সত্যি সত্যি মনে হচ্ছিল কবে সুরমহলে আমি আইভির গান সামনে বসে শুনবো। আচ্ছা, এরপরে দিলীপ বোস লিলুয়া হাওড়া থেকে লিখেছেন, অনেকদিন যাবত আমি এরকম একজন শিল্পীর অপেক্ষা করছিলাম, যদিও শিল্পীর নামটা আমি এখনও জানতে পারিনি। ওই যে আইভি, বারবার বলছি আইভিকে সবাই চেনে, আইভি ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় বলো না ভাই,
2: বন্দ্যোপাধ্যায়,
1: হ্যাঁ আইভি বন্দ্যোপাধ্যায়। তথাপি আমি এই শিল্পীর নাম যাই হোক না কেন, আমি ওনার কণ্ঠে উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশনে মুগ্ধ এবং সঙ্গে যারা যন্ত্রসঙ্গত করছেন, বিশেষ করে হারমোনিয়াম তবলা এবং গিটারের নতুন সংযোজনে, আজ সকাল 10টা পর্যন্ত এই ধরনের সঙ্গীত শুনবার আশা রাখি শিল্পীর কণ্ঠে। এবং পরিশেষে FM গোল্ডের সুরমহল অনুষ্ঠানে সকল কলা কুশলীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও। প্রথমবার বোধহয় আপনার SMS বা হোয়াটসঅ্যাপ আমি পেলাম, একটু সঙ্গ দেবেন মাঝে মাঝে, একটু যদি এইভাবে সাড়া দেন তাহলে আপনাদের সঙ্গ সুধা পেতে আমরা প্রত্যেকে অত্যন্ত ভালোবাসি। এবার একটু ফেসবুক লাইভে দেখি, শ্যামল আচার্য জয়েন করেছেন, কোথা থেকে লিখেছেন সেটা কিন্তু জানাননি, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মিতা সাহা লিখেছেন, সংযুক্তা ব্যানার্জি আইভি ব্যানার্জি খুব, এই আমরা দুজনই SB আইবি, কি মজা সুরেলা সকাল। হ্যাঁ সত্যি সত্যি মিতাদি, তোমার এই যে কমেন্ট পেলাম তাতে আরও বেশি সুন্দর লাগলো আর কি। আচ্ছা, অমিতাভ হোর লিখেছেন, সুপ্রভাত সংযুক্তা, খুব সুন্দর অনুষ্ঠান, গানের সুর লয় ও কথা বুঝতে পারছি, বাকি বেশি বলতে পারছি না কারণ অতটা ঠুমরি গজল সম্পর্কে নলেজ নেই, খুব ভালো থেকো। এই যে শুনছেন এবং ভালো লাগার কথা জানাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের গানবাজনার যে ভিত, আমাদের দেশের গানবাজনার ভিত তো সত্যি সত্যি শাস্ত্রীয় সঙ্গীত এবং লোকসঙ্গীতে, দুটো পিলারের ওপর আমাদের গানবাজনা দাঁড়িয়ে আছে। তো এই দুটো যদি আমাদের মনকে ছুঁয়ে যায় তাহলে সারা পৃথিবীর গানবাজনাকে আমরা আপন করে নিতে পারবো, কি আইবি ঠিক বললাম?
2: একদমই।
1: আসলে ওই তো সারগামে বাঁধা সব কিছু, সে ডোরেমি হোক সারেগা হোক যাই বলি না কেন আমরা। গোপাল রায় লিখেছেন, সুপ্রভাত, আপনাকেও বোধ হয় প্রথমবার পেলাম। শ্যাম সুন্দর দাস লিখেছেন, অসাধারণ গান। রবীন মান্না লিখেছেন, খোলো খোলো মন্দির ও দ্বার পূজারিণী। হ্যাঁ এই গানটিও আমাদের ভারী প্রিয়, দিদিভাইয়ের গানের গলা মনটা ভীষণ টানে, তাই তো সকাল থেকে FM গোল্ড কানে, একটার পরে একটা গান, সময় যাচ্ছে চলে, কাজগুলো আমি আছি এখন আছি আমি ভুলে। আচ্ছা, বেতার বন্ধু রবীন মান্না জুজাশা পাঁচলা হাওড়া থেকে। চলো আইবি, কথা বলতে বলতে শুরু করলে না আমি দেখো বারবার করেই ভুলে যাচ্ছি, দেবাশিসের কথা বারবার করেই ভুলে যাচ্ছি বলতে, পিনাকি এবং মৈনাকের কথা, এরা এত সুন্দর করে এগিয়ে নিয়ে চলেছে পুরো ব্যাপারটাকে, এবং যে ধরনের গান তুমি পরিবেশন করো সেই ধরনের গানের সঙ্গে এইরকম সঙ্গত না হলে আবার আমাদের সকল, হ্যাঁ ওই মেজাজটাই তো আসল রাজা, আমরা রানী। চলো গান শুনি।
2: হ্যাঁ আমি এখনো বেগম আক্তার এই থাকবো,
1: থাকো
2: এবং
1: আমার ইয়াটারিয়াপে হবে না,
2: হবে
1: হবে হবে, আচ্ছা
2: চুপি চুপি চলে না গিয়ে, এটা খুব প্রিয় একটা গান,
1: অসম্ভব প্রিয়
2: সুর, যেটা আমাকে বারবার মানে আমি খুব ছোট থেকে গানটা শুনেছি কিন্তু গানটার অরিজিনাল জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না, মানে পেতাম না আর কি, এত ভাল লাগছে এত ভাল লাগছে শুনতে, কিন্তু গাইতে গিয়ে ঠিক সেরকম হচ্ছে না। তো তারপরে নিজের থেকে বসে বসে বসে বসে সেই জায়গাটাকে আনতে চেষ্টা করেছি, দেখা যাক কি হয়।
1: আচ্ছা শুনি।
2: বাজা

0: এই গানগুলো শুনতে শুনতে না বারবার করেই আখতারি ভাইয়ের সেই একটা অনুপম উক্তির কথা মনে পড়ে, তিনি বলেছিলেন গান তো শুধু গলা দিয়ে হয় না, রুহ সে আতি হ্যায়,
1: গান গলা দিয়ে হয় না,
0: তাই না? একেবারেই। এবং এই যে কাজটি হয়েছিল, মানে আমাদের ভাগ্যিস এই কাজটা উনি করেছিলেন, মানে

0: বিগুহ মজুমদার এবং জ্ঞান প্রকাশ ঘোষ এই দুজন মিলে কাজটা করিয়েছিলেন বলে মানে আমরা বারবার নত জানু হই এদের কাছে, কারণ নইলে আমরা কি পেতাম না, মানে কতটা বঞ্চিত থাকতাম সেটা আমরা বারবার করেই বুঝতে পারি।
1: সবথেকে বড় কথা, কোনোদিন আমি ওনার যখন গানগুলো শুনতাম ওনার অনেক জায়গায় উচ্চারণে হিন্দির মতো উর্দুর মতো হচ্ছে, তাও ওর মেজাজ ওনার ঠিক আছে ওই জায়গায়, উনি কিন্তু গানের লাইনটার মানে জানেন, গানের লাইনগুলো বুঝতে পারেন, মানে শব্দগুলো বুঝতে পাচ্ছেন না, বেঙ্গলি শব্দ অত সুন্দর করে, আমরাও অত সে মানে গানেই পাউঙ্গি মে
0: একেবারে,
1: হ্যাঁ না, তো এই জায়গাটা উনি মানে এটা উনি মালিকা সেই জন্য
0: একেবারে, এবং কত ব্যথা পেয়েছেন সারা জীবনে, কত গভীর কাটিয়ে উঠেছেন এই গানের মধ্যে ডুব দিয়ে, মানে মাঝখানে দীর্ঘ বিরতি ছিল গানের, তারপরে যখন উনি আবার ফিরে এলেন তারপরে আমরা এই রকম একটা আবেদনময়ী কণ্ঠ যেটা আমরা পেলাম। নমস্কার, আপনি কি বলছেন? নমস্কার, কেউ একজন এসেছিলেন কিন্তু ওই আর কি, অপেক্ষা করতে করতে হয়তো লাইনটি ডিসকানেক্টেড হয়ে গেছে, আপনি আবারও আসুন, টেলিফোনে কথা বলতে পারলে আমরা সব সময় খুব খুশি হয়ে যাই। সুপ্রভাত সংযুক্তাদি, অনেকদিন পরে আইভি এসেছেন সুর মহলে, আইভি হৃদয়ে আজ নাচের গানের সুরের তালে তালে, শরতের দ্বারে এসেছে ভাদ্র, ঘন মেঘ গেছে সরে, হঠাৎ রোদ ঝলমলে আকাশ, তারই মাঝে বৃষ্টি ঝরে, গানে গল্পে প্রকৃতির শোভায় মিলেমিশে আজ একাকার, সবার মাঝারে সংযুক্তাদি ফিরে আসুক বারবার, সহযোগিতায় আছেন যারা স্যালুট জানাই প্রাণ ভরে, সবার আগে তাদের কথা থাকবে সদা অন্তরে, সত্যি সত্যি দেবাশিস মৈনাক আর পিনাকির কথা আমি বারবার করেই বলছি, আরও বেশি করে বলতে হবে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া থেকে লিখেছেন, সুন্দর করে লিখেছেন। আর নন্দা রায় পোড়েল জয়েন করেছেন আমাদের, লিখেছেন প্রথমেই সংযুক্তাদি শিল্পী আইভি বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত শিল্পী ও কলাকুশলীদের শুভেচ্ছা, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, মাঝে মধ্যে এরকম অনুষ্ঠান হলে খুব ভালোই লাগবে, এ যেন মরুভূমিতে মরুদ্যান সম, আহা, এর জন্য সংযুক্তাদিকে শুধু আন্তরিক ধন্যবাদ জানালে হবে না, আমাদের শুভায়ন স্যার রয়েছেন, আমাদের পায়েল রয়েছে, আমাদের সৌরভ রয়েছে, আর অবশ্যই আমাদের কন্ট্রোল রুমের সকলে রয়েছেন, সকলে মিলেই আসলে এই আসরগুলো আপনাদের জন্য সাজানো হয়। নন্দা রায় পোড়েল লিখেছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, বেশ শিল্পী খুব সুন্দর গাইছেন, আমি আপনার উপস্থাপনার একনিষ্ঠ ভক্ত। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, আমাকে যে আপনারা এত এত ভালোবাসা দেন সত্যি সত্যি আমি ধন্য, আপনাদের কাছে বারবার করেই আমি প্রণাম করি, আপনাদের ভালোবাসা জানাই, এভাবে সঙ্গে থাকবেন, আর সঙ্গে থাকবেন গানের, এর পরবর্তী গান আমরা শুনব। আমরা কি আক্তারি বাইরে থাকবো?
1: একটু বেরোই।
0: আচ্ছা বেরোই, আবার আবার আসবো তো?
1: হ্যাঁ হ্যাঁ
0: আসতেই হবে,
1: আমরি আটারি আপনি আসবো,
0: এটা তো শুনতেই হবে।
1: দাদরা

0: কেউ একজন, আমি বারবার করেই বলি যে টেলিফোন করবেন না, 9903052992 এই নাম্বারটি শুধুমাত্র এসএমএস করার জন্য, এবং অবশ্যই শুধুমাত্র এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করার জন্য। কেমন, এখানে ফোন করার কোনো প্রয়োজন নেই। ফোন যদি করতে হয় তাহলে 2248080 এই নাম্বারটিতে ফোন করবেন। আমরা যে শুনছিলাম ফরহাদ শাহজাদের লেখা, এবং ওই জায়গাটায় এসে না বারবার করে কীরকম একটা আমার মনে হয় যে ইয়ে ক্যা কি চন্দ হি খদমো কদমো পে থাককে বেঠ গয়ে, থাককে বেঠ গয়ে, তুমহে তো সাথ মেরা দূর তক নিভানা থা। মানে আজকের দিনে দাঁড়িয়ে কতটা প্রাসঙ্গিক বলো। মানে আজকাল আমরা শুধুমাত্র আশপাশে দেখছি যে বন্ধু বিচ্ছেদ হচ্ছে, সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই এই কথাগুলো আজ থেকে কত বছর আগে ওরা লিখে গেছেন যে আরো একটু বেশি সময় তোমার, বেশি পথ তোমার সঙ্গে চলতে চলার ছিল।
1: আমার কাছে এটা, আমি যখন গাইতি গাই তখন কিন্তু আমার আরাধ্য আরাধ্য

0: দেবী যিনি আছেন তার মুখটাই মনে পড়ে,
1: মানে প্রেম পূজো
0: প্রেম, এবং সেটা মনুষ্য প্রেম নয়। হ্যাঁ, তবেই ওই ব্যাপারটার মধ্যে আমার মনে হয় যে যাওয়ার একটা কোনো রাস্তা খুলতে পারি,
1: না তো প্যার আর ইবাদত,
0: ইবাদত
1: দুটো একসঙ্গে মিলেমিশে যায় আর কি। কেউ কি রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: হ্যালো,
1: নমস্কার।
2: হ্যাঁ, আমি গাছপুর থেকে অপর্ণা ভট্টাচার্য
1: বলুন।
2: খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান। আইভি কে বললো অনেক ধন্যবাদ, এত সুন্দর গান হচ্ছে মনে হচ্ছে আমি ক্যাসেট শুনছি।
1: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন এভাবেই। 2248080858 এই নাম্বারে আপনারা টেলিফোনে আসবেন, আর 9903059992 তে কে কি লিখেছেন একটু চটপট করে পড়ে ফেলি, আসলে সময় খুব দ্রুত শেষের পানে এগিয়ে চলেছে। সুরমহল ভরে উঠেছে আজকের ঠুমরি রাগ প্রধান গানে, খুব ভালো লাগছে আমরা দেখছি। গারুলিয়া বাবুঘাট উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস প্রত্যেক দিনের মতো রয়েছেন সঙ্গে। আচ্ছা, হিতেন্দ্র দাস আসাম থেকে আমাদের সঙ্গে রয়েছে। আজ আপনাদের FM গোল্ড সেন্টারে যিনি উচ্চাঙ্গ সঙ্গীত পরিবেশন করছেন আইভি বন্দ্যোপাধ্যায়, তার গান আমাকে মুগ্ধ করেছে। আমার পুরনো দিনের যেসব শিল্পীরা এই গানগুলো পরিবেশন করতে, তাদের সেই দিনগুলোর কথা মনে পড়ছে। আমার অন্তরের অভিনন্দন জানাই সকলকে। তপন কুমার রায়চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে লিখেছেন, অনেকে অনেক কিছু লিখেছেন। অভিরূপ মুন্সি আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন জনাই রোড থেকে। আচ্ছা, পঞ্চগড় বাংলাদেশ থেকে দীপক চক্রবর্তী, প্রদীপ মণ্ডল লিখেছেন লেক মল থেকে গুড মর্নিং জানিয়েছেন সকলকে। আচ্ছা, এক্সেলেন্ট রেন্ডিশন লিখেছেন দেবব্রত দত্ত, অর্ণব বোস লিখেছেন সঙ্গীতের মূর্ছনায় আবিষ্ট সুপ্রভাত, একেবারেই তাই। আর আইভির সঙ্গে যারা রয়েছেন না, দেবাশিসের কথা বলতেই হবে, পিনাকি এবং মৈনাকের কথা বলতে হবে। দেবাশিস নিজে এত গুণী, নিজে এত সুন্দর গান করে, আমার খুব ইচ্ছে সুরমহলে একদিন অবশ্যই ওর গান আমরা শুনবো, অবশ্যই শুনবো। আসলে নিজে এত ভালো গান করে বলেই বোধহয় হারমোনিয়ামও গান করে আমার, আমি এটা প্রথম দর্শনে ওকে বলেছিলাম, আজও সেই এক জায়গায় দাঁড়িয়ে আছি। ওর গান বিভিন্ন জায়গায় আপনারাও শুনেছেন, আমিও শুনেছি, ইচ্ছে রইল এখানেও কোনো একদিন ওর গান শোনার। চলো আইভি পরের গান শুনি, কারণ 9:42 হয়ে গিয়েছে, একেবারে দ্রুত আমরা এবার 10টার দিকে যাচ্ছি।
0: ছোট্ট করে একটু যিনি দেশ রাগের ওপর শুনতে চেয়েছেন এবং ঝুলা এই সময় না গাইলেই নয়, আমি রাম সীতার একটি ঝুলা গাইছি।

0: ঝুলা এই সময়ের গান। এবং দেখো যে সমস্ত ঝুলা বা চাইতি হরি যেগুলোই আমরা যখন শুনি তখন তার মধ্যে যে একটা ছন্দ রয়েছে, এইটা যেমন ঝুলাতে একটা দোলনা দোলানো হচ্ছে, সেই সেই ছন্দটা মানে শুধুমাত্র গানের কথাগুলো এবং সেইটার গায়ক কি শুনলেই বোঝা যায় যে কোনটা কোন অঙ্গের। এই মুহূর্তে কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার, আমি অনন্ত মাখাল বলছি, মাসিমা।
0: হ্যাঁ বলুন।
1: আপনাদের অনুষ্ঠান খুবই সুন্দর লাগছে।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সঙ্গে রয়েছেন শ্যামসুন্দর দাস, আমাদের ফেসবুক লাইভে 100.1 FM গোল্ড কলকাতায়। শিল্পী আইভির গানে অন্তরে যেন শান্তির ছোঁয়া লাগে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি একজন শিল্পীর। কারোর গান শুনে যদি আপনার মন শান্ত হয়, চারপাশে এত অস্থিরতা, এত অবক্ষয়, আমরা ক্রমশ নানা রকম অবসাদের মধ্যে অনেকে ঢুকে পড়ছেন, অনেকের অনিদ্রা রয়েছে, সেখানে যদি গান শান্তির আশ্রয় হতে পারে তাহলে তার থেকে বড় প্রাপ্তি আমার মনে হয় শিল্পীর কাছে কিছু নেই। অসীম সেন লিখেছেন বিকে পাল এভিনিউ কলকাতা 5 থেকে, সংযুক্তাদি সবাইকে সুপ্রভাত জানাই। আচ্ছা সুপ্রভাত, আপনাকেও অনেক দেরিতে বোধ হয় ঘুম ভেঙেছে নাকি আজকে, জানি না, অনেক আগেই আপনার মেসেজ আসে। আচ্ছা আর কি কেউ কিছু লিখেছেন আমি একটু দেখে নিই চটপট করে। দারুণ লাগছে দিদি প্রোগ্রাম, দীঘা রামনগর তাজপুর জোড়া শিব মন্দির থেকে আশিস কুমার ভারতী। আচ্ছা অনেকগুলো মেসেজ পড়া হয়েছে, অনেক কমেন্ট পড়া হয়েছে, আপনারা কমেন্ট করতে থাকুন, টেলিফোনেও আসতে থাকুন। আর আমরা চটপট করে, মিনিট 12 রয়েছে আমাদের হাতে, আমি জানি না কিভাবে কি করবে তুমি,
2: আমারই ছোট করে গাইছি।
0: হ্যাঁ হ্যাঁ, আমাকে আমার পছন্দের এটা শুনিয়ে দাও, না হলে না
2: ওইটাই তো শেষের দিকে মাঞ্জ খাম্বাজ আর হামরি আটারি।
0: আচ্ছা বেশ, চলো চলো চলো।
2: আচ্ছা এইখানে একজন বলেছিলেন, এই বর্ষার একটুখানি শোনায়,

0: থ্যাংক ইউ। এইটা না শুনলে না মানে মনটা কিরকম একটা উদাস উদাস হচ্ছিল যে এই গানটা আমি শুনবই মনে হচ্ছিল আজকে। আচ্ছা, আমাদের হাতে আর মিনিট পাঁচেক রয়েছে, আমরা একটি গান শুনতে শুনতেই বিদায় নেব। তার আগে আইভি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা,
1: এত সুন্দর একটা আবার আকাশবাণীতে আসা। আকাশবাণীতে আসলেই আমার মনে হয় একটা কি যেন জুড়ে গেল শিকড়টা।
0: হ্যাঁ হ্যাঁ, একেবারেই আমাদের শিকড়। আর 100 বছরে পা দিতে চলেছে কলকাতা বেতার, আমরা সেই দিনও আপনার সঙ্গে থাকবো অবশ্যই। আমরা রয়েছি আপনার সঙ্গে, আর আইভির সঙ্গে যারা ছিলেন ছিলেন পিনাকি অসাধারণ তবলা সঙ্গতে, আর হারমোনিয়াম সঙ্গতে ছিলেন অবশ্যই আমাদের দেবাশিস অধিকারী, আর মৈনাক ছিলেন আমাদের গিটারে। খুব সুন্দর আমরা সময় কাটালাম, খুব সুন্দর করে গুছিয়ে একেবারে সুরেলা একটা সময় আমরা কাটালাম। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যেতে যেতে কি গান হবে সেটা আইভিকে জিজ্ঞেস করি।
1: এই গানটাই আমি গাই, এটাও বেগম আখতারের গান দিয়ে শেষ করছি, বাংলা গান।
0: চার মিনিট আছে।
1: মাঞ্জ খাম্বাজ।
0: বাহ।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সঙ্গে মতবিনিময় করেন। দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সফরে রাশিয়া যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় এক অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। ব্রিক্সভুক্ত দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের বৈঠক আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শুরু হচ্ছে। হরমুজ প্রণালীকে নিজেদের অঞ্চল বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বন্ধই থাকবে হরমুজ প্রণালী, স্পষ্ট বার্তা ইরানের। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান কাপ ফুটবল ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বের মহাকাশ ক্ষেত্রে দ্রুত নিজেদের একটি শীর্ষস্থানীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সমূহ সম্ভাবনা ভারতের রয়েছে। মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্টআপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্টআপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করেন।
1: ভরসা রে আর বিশ্বাস পেদা করলে আমার প্রয়াস দুনিয়া ভারতীয় স্টার্টআপ খোঁজতি হোগি ভাই কন হিসেবে এক জব ব্রেক থ্রু হতা হয় তুরন্ত লোক কাজ ধ্যান যাত কস্ট মে হম কম্পিটিটিভ হ্যাঁ রিস্ক টেকিং ক্যাপাসিটি আমার দেশকে লোক কি বেসে ভি জাদা হতি হ্যাঁ উসকে কারণ হম বহুত তেজি সে আপনি জগা বনা সকতে হ্যাঁ।
0: দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে সমাজ মাধ্যমে এক বার্তায় জানান, মহাকাশ গবেষণায় ভারতের অসাধারণ সাফল্য আসলে দেশের বৈজ্ঞানিক উৎকর্ষ, জ্ঞান এবং উদ্ভাবনী দক্ষতারই প্রমাণ। সমাজ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জেন জি ইঞ্জিনিয়ার, কোডার এবং বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি তৈরি করছেন। 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার যে সংকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়নে মহাকাশ ক্ষেত্র এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি মতব্যক্ত করেন। কেন্দ্র বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং চন্দ্রযান 3 এর ঐতিহাসিক অভিযানের কথা স্মরণ করে বলেন, এই সাফল্য মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলির সঙ্গে এক সারিতে স্থান করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুদিনের সরকারি সফরে আজ রাশিয়া যাচ্ছেন। মন্ত্রী বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক সহযোগিতার জন্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের 27তম অধিবেশনে সহসভাপতিত্ব করবেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দেখা করবেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স এবং যন্ত্রা ইন্ডিয়া লিমিটেডের একটি অনুষ্ঠানে 5টি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প, এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ডুরান কাপ ফাইনালে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচটিও দেখবেন। এরই মাঝে তিনি সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধানসহ সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া শারীরিক সুস্থতা ও পরিবেশের উপর সাইক্লিংয়ের ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরে এটিকে সুস্থ জীবনযাত্রার নিয়মিত অঙ্গ করে তোলার আহ্বান জানিয়েছেন। বিশাখাপত্তনমে আজ ব্রিক্স ফ্রেন্ডশিপ সাইক্লিং ইভেন্টের পর সাংবাদিকদের ডক্টর মান্ডাভিয়া বলেন, সাইক্লিং ফিট ইন্ডিয়া মুভমেন্টের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সানডে অন সাইকেল উদ্যোগের লক্ষ্য হল মানুষকে সাইক্লিংয়ে উৎসাহিত করা এবং শরীরচর্চা বা ফিটনেসের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। দক্ষিণ মুম্বাইতে গতরাতে এক ধর্মীয় শোভাযাত্রায় বিশালাকার গণেশ মূর্তি চাপা পড়ে দুজন প্রাণ

0: হারিয়েছেন, আহত 5 জন। ভুলেশ্বরের জয় আম্বে চকে রাত 10টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মুম্বাই ফায়ার ব্রিগেড, ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30 আগস্ট রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বছরের ব্রিক্সের সভাপতি হিসেবে ভারত আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের বৈঠকের আয়োজন করেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া এবং সংশ্লিষ্ট গোষ্ঠীর 11টি সদস্য দেশের ক্রীড়ামন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানরা এই বৈঠকে যোগ দিচ্ছেন। খেলাধুলোর মাধ্যমে ব্রিক্স দেশগুলির মধ্যে সহযোগিতা জোরদার করা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যে ব্রিক্স ক্রীড়ামন্ত্রীদের এই বৈঠক। আলোচনায় ঐতিহ্যবাহী ও দেশীয় খেলাধুলা, ক্রীড়া প্রযুক্তি এবং ক্রীড়া সরঞ্জাম উৎপাদনের মতো বিষয়গুলি নিয়ে কথা হতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড় ও ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পূর্ব উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক এবং বিদর্ভেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিন মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, মাহে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে একই ধরনের আবহাওয়া থাকতে পারে বলে আইএমডি পূর্বাভাসে জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূখণ্ড হিসেবে দেখিয়ে একটি ছবি সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে না সরলে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধই থাকবে বলে ইরান পুনরায় জানিয়েছে। ট্রাম্পের এই দাবির বিষয়টি প্রত্যাখ্যান করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসেন রেজাই তীব্র সমালোচনা করেছেন। পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের রাজনৈতিক পরিস্থিতির ক্রমাগত অবনতির প্রেক্ষিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে 70 জনেরও বেশি ব্রিটিশ সংসদ সদস্য রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের কাছে চিঠি লিখেছেন। তারা সাধারণ নাগরিকদের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আইন প্রণেতারা বলেছেন, ওই অঞ্চলে উদ্বেগজনক পরিস্থিতিতে উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে হবে। পাকিস্তানের উপর এ ব্যাপারে চাপ সৃষ্টির জন্য রাষ্ট্রসংঘকে অনুরোধ জানিয়েছেন তারা। দক্ষিণ তিউনিশিয়ার উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় অন্তত 2 জন প্রাণ হারিয়েছেন, 12 জন নিখোঁজ। এ ঘটনায় 1 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র হুসাম এদ্দিন জেবাবলি জানিয়েছেন, কর্তৃপক্ষ 2টি মৃতদেহ উদ্ধার করে নিকটবর্তী জেরবা দ্বীপের একটি হাসপাতালে পাঠিয়েছে। নৌকাটিতে 15 জন যাত্রী ছিলেন বলে জাতীয় বেতার কেন্দ্র মোজাইক এফএমকে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত অ্যাসোসিয়েটেড প্রেসের একজন চিত্রসাংবাদিক জানিয়েছেন, উদ্ধার কাজে ওই এলাকায় একটি হেলিকপ্টার ও উপকূলরক্ষী বাহিনীর নৌকা পাঠানো হয়। যাত্রীরা ইতালির দিকে যাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে। ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসসি দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছয়। একটি প্রতিবেদন।
1: 135তম ডুরান্ড কাপের ফাইনালে গ্রিক ও স্প্যানিশ কোচের মগজাস্তের জমজমাট লড়াই হতে চলেছে আজ সন্ধ্যায় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ধারে ভারে 2 চিরপ্রতিদ্বন্দ্বী একই জায়গায় রয়েছে। সেমিফাইনালে 2 দলই টাইব্রেকারে গোলরক্ষকদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে। মোহনবাগানের কোচ প্যানেজিয়েটিস ডেম্পেরিস এবং ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস নির্ধারিত সময়ের মধ্যেই ম্যাচ শেষ করতে বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছেন বলে 2 শিবির সূত্রের খবর। 2 দলেই বেশ কয়েকজন বিদেশি থাকলেও ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে স্বদেশি ফুটবলাররা। 22 বছর পর ইস্টবেঙ্গল নাকি 2 বছর বাদে মোহনবাগান ডুরান্ড কাপ ঘরে তুলবে তারই অপেক্ষায় ফুটবল প্রেমীরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের 2য় ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত 2 উইকেটে 88 রান তুলেছে। যশস্বী জয়সওয়াল 45 ও কেএল রাহুল 18 রান করেছেন। দেবদত্ত পাডিকল 13, অধিনায়ক শুভমান গিল 11 রানে অপরাজিত আছেন। শ্রীলঙ্কার হয়ে আসিফা ফার্নান্ডো এবং লাহিরু কুমারা 1টি করে উইকেট নিয়েছেন। মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ পুল ইর ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রে স্টার্টআপগুলির সঙ্গে মতবিনিময় করেন। দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতীয় মহাকাশ দিবস। ভারত রুশ আন্তঃসরকার কমিশনের অধিবেশনে অংশ নিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 2 দিনের সফরে রাশিয়া যাচ্ছেন। ব্রিক্সভুক্ত দেশগুলির ক্রীড়ামন্ত্রীদের বৈঠক আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শুরু হচ্ছে। হরমুজ প্রণালীকে নিজেদের অঞ্চল বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।

0: আমরা শুরু করলাম তোমায় গান শোনাবো, আর প্রথম যে বন্ধুর অনুরোধ করা গান দিয়ে শুরু করলাম তিনি হলেন পবিত্র সাহা, সীমা সাহা, তিনি নয় তাঁরা হলেন, দু নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে অনুরোধ করেছিলেন, ছায়াদেবীর কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছিলেন। এই গান দিয়েই আজকের তোমায় গান শোনাবো শুরু করলাম। সঙ্গে রয়েছি আমি শাশ্বতী,
1: আমি কৃষ্ণা, এবং এটুকু বলি যে হারমোনিয়াম ছবি থেকে গান তপন সিনহার
0: পরিচালিত ছবি
1: তপন সিনহার
0: কথা সুর।
1: সুতরাং এই গান আমাদের প্রাপ্তি, আমাদের সম্পদ। আমরা পরের গানে যাব। পরের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়,
0: সন্ধ্যা মুখোপাধ্যায়ের অনুরোধ শুনতে চেয়েছেন রাহুল সুরাই, শর্মিলা সুরাই, রাজকুমার সুরাই, বিপ্রন্ন পাড়া, হাওড়া থেকে।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং শ্যামল মিত্রর সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি শুনছিলাম আমরা আপনাদের অনুরোধে।
1: পরে যে গানে যাব আর কি, দেবব্রত বিশ্বাসের গান, আমরা গতকাল পেরিয়ে এসেছি তার জন্মদিন, এবং যে গানটি শুনতে চেয়েছেন সেটি তার কণ্ঠে বহুল প্রচলিত গান, অসীমা সেন, নাকতলা, কলকাতা 47 থেকে। শুনি সেই গান।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: একটি বিশেষ ঘোষণা, আবহাওয়া সংক্রান্ত ঘোষণাই যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আর ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব অঞ্চলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী 2-3 ঘন্টার মধ্যে। সুতরাং এই অঞ্চলগুলিতে অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে

0: বা তার পার্শ্বস্থ অঞ্চলে যারা রয়েছেন তারা একটু সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। ঘোষণাটি শেষ হলো।
1: হ্যাঁ, আর আমরা তো তোমায় গান শোনাবো বলে এখানে উপস্থিত, পরবর্তী গানে যাব অবশ্যই। পরবর্তী গান কার শুনবো আমরা? আমরা কি শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে? গানটিরও অনুরোধ রয়েছে, কোন বন্ধু অনুরোধ করেছেন আমরা গানের পরে জানিয়ে দিই।
0: বেশ,

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শেষ পর্যন্ত ছবি থেকে এই গানটি শুনতে চেয়েছিলেন ছত্তিশগড় থেকে হীরামণি বর্মা, পরেশমণি বর্মা, পুষ্পেন্দ্রমণি বর্মা এবং নখিলাল বর্মা। তাদের অনুরোধে গানটি আমরা সবাই মিলে শুনলাম। আর পরের গান কি শুনব কৃষ্ণাদি?
1: পরের গানে আবার দেবব্রত বিশ্বাসের গানের একটি অনুরোধ রয়েছে। যদিও যিনি অনুরোধটি করেছেন তাকে বলি যে যে গানটি, যে পার্টিকুলার গানটির অনুরোধ করেছেন সেই গানটি আমাদের সংগ্রহে নেই, কিন্তু দেবব্রত বিশ্বাসের প্রত্যেকটি গানই আমাদের বড় কাছের গান, বড় প্রিয় গান। যেহেতু জন্মদিনটা পেরিয়ে এলাম, এই গানটি শুনি। যাদবেন্দ্র পাণ্ডা, ঝুঁকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

0: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন প্রদীপ দাস, রামকৃষ্ণ ঘোষ রোড, সিঁথি, রায়পাড়া।
1: প্রদীপ সরকার
0: প্রদীপ সরকার, মাফ করবেন, প্রদীপ সরকার, রামকৃষ্ণ ঘোষ

0: রোড সিঁথি থেকে।
1: গোপা চক্রবর্তী অংশুমান রায়ের কণ্ঠে একটি গান শোনার অনুরোধ জানিয়েছেন ডানকুনি হুগলি থেকে, গোপা চক্রবর্তী পার্থ চক্রবর্তী, ডানকুনি হুগলি। চলুন শুনে নিই।

আলুর মশলাম খাবো তোকে ধরে ধরে, গুলগুলা গুলগুলা গুলগুলা গুলগুলা গুলগুলা গুলগুলা গুলগুলা।

0: চারমূর্তি ছবি থেকে এই গান শুনছিলাম শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং অজয় দাসের সুরে অংশুমান রায় গিয়েছেন। এর পরে যে গানে যাব, ওমন কখন শুরু কখন যে শেষ, শ্যামল মিত্র সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে গান কমললতা ছবি থেকে প্রণব রায়ের কথায় এবং রবীন চট্টোপাধ্যায়ের সুরে। শুনতে চেয়েছেন
1: রণবীর নাথ শ্যামনগর থেকে।
2: কখন শুরু কখন

0: Omul ca conșuru, ca conșin, itani.
1: Gane kothai golden shomoy. Apni shunchen 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: আপনারা শুনছেন তোমায় গান শোনাবো, তার মধ্যে আবহাওয়ার খবর আপনাদের জানিয়ে দিই। আগামী দু তিন ঘন্টার মধ্যে কালিম্পং জেলার কিছু অংশে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ কিন্তু বৃষ্টি বেশ মানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 30-40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাই এই অঞ্চলে অর্থাৎ কালিম্পং জেলার মানুষদের সতর্ক করা হচ্ছে, আপনারা সাবধানে থাকবেন এবং সময় বুঝে বাড়ি থেকে বেরোবেন। ধন্যবাদ।
1: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: छुटे जाए। राजा महाराजा देर दोला, हे दोला हे दोला हे दोला हे दोला हे दोला हे दोला हे दोला हे दोला, एह याना याना याना या, एह याना याना याना या, एह याना याना।
1: ভূপেন হাজারিকার কণ্ঠে গান শুনছিলাম, অনুরোধ জানিয়েছিলেন শ্যামসুন্দর দাস, কাকলি দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে। আর এর পরে যে গানটির অনুরোধ, সে গানটি মান্নাদের
2: টুকরো হাসির তোলফোয়ারা। এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন তাপস মাইতি চকমানিক বাওয়ালি থেকে। আমরা দুটো গান পরপর শুনে নেব।

0: বাগবন্দি খেলা ছবি থেকে আমরা এই গানটি শুনছিলাম, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং দীপঙ্কর চট্টোপাধ্যায়ের সুরে।
1: আমাদের এরপরে ফোনের বন্ধুদের অনুরোধ, প্রদীপ চক্রবর্তী সন্তোষপুর মহেশতলা থেকে গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে একটি গান শোনার অনুরোধ জানিয়েছেন।

0: তোমায় গান শোনাবো, একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি। শেষ গানটি শুনবো আপনাদের অনুরোধ করা গান, চুচুড়া থেকে অশোক কর কিশোর কুমারের কণ্ঠে শুনতে চেয়েছেন এই গানটি।
1: এবং এই গান শুনতে শুনতেই আমরা চলে যাব খানিকক্ষণের বিরতিতে। কৃষ্ণা শাশ্বতী আবার ফিরছে সুরেলা সফরে
0: 2:30 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে

0: চলে এলাম আমরা সুরেলাতে। আমরা কারা? কৃষ্ণা
1: আর শাশ্বতী।
0: 100.1 FM গোল্ডে এই মুহূর্তে সুরেলা সফর। একটা ক্যাপশন অবশ্যই আছে, সুরেলা সফরে জুটিতে দুটিতে। কিন্তু আমরা আজ দুটিতে যাকে নিয়ে এসেছি, তিনি বিভিন্ন জুটির সঙ্গে ছবিতে এসেছেন। তিনি অসামান্য সুন্দরী এবং বলিউডে তাকে অন্যতম সুন্দরী বলা হয়। তাঁর আজকে জন্মদিন।
1: একেবারেই আজকের দিনে 1944 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন মুসৌরিতে। আর পরিবার তো ছিলই ফিল্মের সঙ্গে যুক্ত, মা ছিলেন অভিনেত্রী, বাবা ছিলেন প্রযোজক। সেই হিসেবে সিনেমার জগতের সঙ্গে তার ছোটোর থেকেই পরিচয়। তারপরে কি?
0: তারপরে যেটা, সেটা প্রথমে একটা ছোট্ট গল্প বলি। ব্যাপারটা এরকম যে অভিনেত্রী নাসিম বানু, তার মেয়ের কথা আজকে বলতে বসেছি আমরা। তো মুসৌরিতে জন্মগ্রহণের পর তিনি বেশ কিছুটা সময় লন্ডনে থাকেন, পড়াশোনা করেন, এবং সেই সময় মুম্বাই থেকে, মানে এখনকার মুম্বাই, তখনকার বম্বে, বম্বে থেকে যেসব ছবির ম্যাগাজিন, ফিল্মের যে ম্যাগাজিন বেরোতো, সেগুলো মা তাকে পাঠাতেন। কারণ ফিল্মি পরিবার, বাবা প্রযোজক, বাবা
1: মা অভিনেত্রী,
0: এবং সেখানে একজনকে দেখে তার অসম্ভব পছন্দ হয়েছিল। এবং পছন্দ মানে সেই সময় তার থেকে অনেকটা বড় বয়সে, তিনি মন দিয়ে ফেললেন শুধুমাত্র ছবিতে দেখে। শুধু তাই নয়, বৈজয়ন্তীমালার সঙ্গে তার সেই মারকাটারি অভিনয় মধুমতিতে দেখার পর তিনি নাকি কাঁচি নিয়ে বসেছিলেন সেই ম্যাগাজিন কাটতে, মানে বৈজয়ন্তীমালা
1: ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন।
0: বৈজয়ন্তীমালা এবং সেই নায়ককে আলাদা করে দেবেন, মানে তিনি সহ্য করতে পারছেন না। এবং আমরা মধুমতি যেহেতু বারবার

0: আর আমরা সে ছবি দেখি, বিমল রায় প্রোডাকশনের সেই ছবি, এবং সেই ছবিতে তারা নাকি, মানে সায়রা বানুর মতে, আমরা সায়রা বানুর কথাই বলতে বসেছি আজকে, সায়রা বানুর কথায় তারা নাকি ভীষণ অন্তরঙ্গ ছিলেন, মানে দিলীপ কুমার এবং বৈজয়ন্তীমালা ভীষণ কাছাকাছি এসেছিলেন, সেটা সেই সময়ের পক্ষে প্রায় বিপ্লব, রেভলিউশন, এটা হতে পারে না
1: একেবারেই। আসলে যখন তিনি মধুমতির ছবি দেখলেন ম্যাগাজিনে, তখন তিনি ভীষণ রেগে গেলেন, এবং স্বাভাবিক, মানে কারণ তিনি 12 বছর বয়স থেকে মনে মনে ঠিক করে নিয়েছেন তিনি যদি বিয়ে করেন তো তিনি বিয়ে করবেন দিলীপ কুমারকেই, মানে আমরা ইউসুফ খানের কথা বলছি, ইউসুফ খান দিলীপ কুমার, তো তাকেই তিনি বিয়ে করবেন, এটা তিনি মনে মনে ভেবেছেন, এটা একতরফা ভাবনা। কিন্তু একতরফা ভাবনা হলেও এটা তো একজন কিশোরীর মনের ভাবনা, তার একেবারে মানে সেই যে উগ্র মানে ভালোবাসার ব্যাপারটা ভীষণ তীব্র, সেই জায়গা থেকে তিনি বৈজয়ন্তীমালার ছবি কেটে ফেললেন। পরবর্তী সময়ে কিন্তু বৈজয়ন্তীমালার সঙ্গে তার ভীষণ গভীর সম্পর্ক, নিবিড় সম্পর্ক হয়েছিল, সেটা অন্য কথা, কিন্তু তার যে ওই দিলীপ কুমারের প্রতি আকর্ষণ, ভালো লাগা, ভালোবাসা, সেটা কিন্তু সেই 12 বছর বয়স থেকে।
0: তবে হ্যাঁ, মন থেকে চাইলে তো পাওয়া যায়, এবং সেই পাওয়া গেল 1966-তে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। সায়রা বানু অবশ্য তার আগে এবং পরে অনেক ছবি করলেন, অনেক নায়কদের, মানে শুধুমাত্র দিলীপ কুমার নয়, রাজেন্দ্র কুমারের সঙ্গে, শাম্মী কাপুরের সঙ্গে,
1: শাম্মী কাপুরের সঙ্গে তার শুরু, প্রথম শুরু জঙ্গলি ছবি, এবং তারপরে জয় মুখার্জি, ধর্মেন্দর।
0: কিন্তু আজকে এই যে গোটা, যেহেতু আমাদের ক্যাপশন থাকে জুটিতে দুটিতে, আমরা দিলীপ কুমার সায়রা বানুতে থাকবো বটে, কিন্তু যেহেতু আজকে সায়রা বানুর জন্মদিন, সেহেতু আমরা অন্যান্য ছবি, মানে অন্যান্য নায়কের সঙ্গে তার জুটিও।
1: আসলে কি বলতো, সায়রা বানু দিলীপ কুমার শুধুমাত্র রিয়েল লাইফের জুটি না, তারা রিয়েল লাইফেরও জুটি, সেইটা তো থাকবেই, কিন্তু যারা রিয়েল লাইফে সায়রা বানুর সঙ্গে কাজ করেছেন, জুটি বেঁধেছেন, তাদের কথাও আজ থাকবে, কারণ আজ সায়রা বানুর জন্মদিন, 82 বছর বয়স হলো আমাদের সায়রা বানু, আমাদের প্রিয় শিল্পীর,
0: এবং সেই অন্যতম সুন্দরী, তাকে আমরা বাংলা ছবিতেও পেলাম। যেহেতু দিলীপ কুমারের কথা হচ্ছে, সায়রা বানুর কথা হচ্ছে, তাই আরতি মুখোপাধ্যায় এবং অনুপ ঘোষাল।

0: এই ছবি আমাদের ভীষণ চেনা ছবি, তাই তো?
1: একেবারেই বাংলার ছবি, এবং সেখানে দিলীপ কুমার সায়রা বানুকে আমরা পেয়েছি। বাংলা ছবিতে তারা অভিনয় করেছেন, এবং তার পরবর্তী সময়ে এটি আবার হিন্দিতে,
0: 74-এ আবার হিন্দিতে রিমেক হলো, এবং তাতে সুর করলেন এস ডি বর্মন, মজরু সুলতানপুরি সে গান লিখলেন। সগিনা মাহাতোর গান আমরা শুনছিলাম, আমরা আবার সগিনাকেও পেলাম। এবং এখানেও দিলীপ কুমার, মানে আমাদের কি বলবো, ফিল্মি লাইফ এবং রিয়েল লাইফ একই সাথে হাত ধরে চলতে শুরু করলো।
1: মানে এখানে তো যখন এই ছবিগুলো হচ্ছে তখন রিয়েল লাইফেও তারা জুটি, তারপরেই দিলীপ কুমার অভিনয় করতে শুরু করেছেন সায়রা বানুর সঙ্গে। তার আগে অনেকবারই অফার হয়তো এসেছে, সেভাবে দিলীপ কুমার অ্যাকসেপ্ট করেননি, কারণ সায়রা বানু দিলীপ কুমারের থেকে 22 বছরের ছোট ছিলেন। তো যার ফলে দিলীপ কুমারের মনে হয়েছিল যে স্ক্রিনে বোধ হয় আমাদের দুজনকে হিরো হিরোইন হিসেবে, আমার পাশে হিরোইন হিসেবে বড়ই ছোট লাগবে।
0: এবং যখন সায়রা বানু এটা ভাবছেন তখন দিলীপ কুমার তার সাফল্যের শীর্ষে,
1: একেবারেই সাফল্যের শীর্ষে, এবং সায়রা বানু সবে অভিনয় শুরু করেছেন এরকম একটা সময়ে। সায়রা বানু ভালো অভিনয় করছেন, জঙ্গলিতে দুর্দান্ত অভিনয় করেছেন সামি কাপুরের এগেনস্টে, কিন্তু তারপরেও ইতস্তত করছিলেন দিলীপ কুমার যে এত ছোট, আমার থেকে বয়সের এত তফাত, সেটা স্ক্রিনে ধরা পড়বে, তাই ভালো লাগবে না। কিন্তু যখন তারা রিয়েল লাইফে জুটি বাঁধলেন, সেটাও একটা বড় গল্প। কিভাবে প্রথমত চেষ্টা করেছেন, তুমি বলছিলে মধুমতির ছবি দেখে তারপরে মঘলি আজমের সেটে উপস্থিত হয়েছিলেন, সেখানে গিয়ে প্রথম চাক্ষুষ দেখা, তার আগে পর্যন্ত ছবিতে বা মানে ম্যাগাজিনের ছবিতে বা ফিল্মে দেখা,
0: এবং মনে মনে মানে অনেকটা সময় তিনি বাড়ি থেকে দূরে থেকেছেন, অনেকটা সময় বাড়ি থেকে দূরে থেকেছেন, তো মানে তাকে অন্য জায়গায় পড়তে পাঠানো হয়েছিল, যার ফলে কি হয়েছে ওই দূরত্ব একটা ফ্যাক্টর হয়ে ওঠে,
1: মানে
0: একেবারে দূর থেকে ভালোবেসেছি, তো সেই যে ভালোবাসা, এবং তাকে যখন সামনাসামনি দেখছেন সেটা মুঘল-ই আজমের সেট,
1: একেবারে। আর সেখানে দেখে তো তার মানে যে মনে মনে যে ধারণাটা ছিল সেটা আরও গাঢ় হলো, আরও দৃঢ় হলো বলা যায়। এবং সেইভাবেই পরবর্তী সময়ে প্রেমের শুরু, যখন দিলীপ কুমার তাকে দেখছেন তখন বেশ কয়েকটি ছবি সায়রা বানু করে ফেলেছেন অলরেডি, এবং সেই ছবিগুলো সবই বেশ নাম করেছে। তারপরে তাকে একদিন হঠাৎ শাড়ি পরে দেখলেন, তো তিনি বললেন, বাহ তুমি তো বেশ বড় হয়ে গেছো, মানে দেখতে লেডি লাগছে আর কি, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। তারপরে ওই সময় থেকেই তাদের একটা ঘন ঘন সাক্ষাৎ হতে থাকে, দেখা শোনা, এবং ওই যে শাড়ি পরে সায়রা বানুকে দেখলেন, তারপর থেকে কিন্তু দিলীপ কুমারের যেটা সায়রা বানুর ভেতরে এতদিন তীব্রভাবে ছিল, দিলীপ কুমারের ভেতরে আস্তে আস্তে সেটা শুরু হতে থাকলো।
0: এবং দিলীপ কুমারের ভেতরেও তখন মানসিকভাবে খানিকটা টানাপোড়েন চলছিল, যেটা হয় যে কাউকে একটা আশ্রয় করে তিনি আবারও তার যে বন্ধন, মানে যে মানসিক যে বন্ধনের জায়গাটা, সেটা আরো দৃঢ় করতে চাইলেন। আমরা সগিনার গানে যাই,
1: একেবারে।

0: সাগিনা এবং সাগিনা মাহাতো, এই এই দুটো ছবিতে দিলীপ কুমারের অভিনয় সে তো আর বলার অপেক্ষা রাখে না। সেই যে শ্রমিক এবং তার যে দুঃসাহসী হয়ে ওঠার গল্প, সেই জায়গাতে যেখানে সাগিনা চরিত্রে দিলীপ কুমার এবং ললিতা চরিত্রে সায়রা বানু, এই দুজনের এবং তাদের শুধুমাত্র এটা তো প্রেমের গল্প নয়, একটা বিদ্রোহ রয়েছে এর মধ্যে। সেই জায়গা থেকে এই ছবি সব মানুষের মানে আপামর মানে মানে বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষের কাছের ছবি হয়ে উঠেছিল। এবং তুমি এটা বলছিলে 1970 সালে সাগিনা মাহাতো বাংলা এবং 74-এ হিন্দি, এবং 1970 সালে আরেকটি ছবি তৈরি হয়েছিল গোপী।
1: গোপী, হ্যাঁ, সেখানেও কিন্তু দিলীপ কুমার সায়রা বানু
0: একেবারেই একেবারেই। এবং সেই ছবির গান আমরা শুনবো এবার,
1: শুনি
0: চলো।
1: মোহাম্মদ রফি।

0: দীর্ঘ সময়ের দাম্পত্য তাদের, ওই যে বলছিলাম ফিল্মি লাইফ এবং রিয়েল লাইফ, রিয়েল লাইফে তাদের পথ চলা সত্যি সত্যি একবার কিংবদন্তি। তাদের মধ্যে এত বয়সের পার্থক্য, কিন্তু তাতেও এই কিংবদন্তির পথ চলা দীর্ঘদিনের।
1: এবং যতদিন তারা পথ চলেছে তত তারা বুঝেছে যে পরস্পর পরস্পরের উপর কতটা নির্ভরশীল। শেষ পর্যন্ত দিলীপ কুমারের জীবনে সায়রা বানু একেবারে একমাত্র সঙ্গী, তার সহচরী, তার জীবনের রক্ষক হয়ে উঠেছিলেন। সেই জায়গা থেকে 1970 সাল থেকে সায়রা বানু ক্রমশ রিয়েল লাইফ থেকে সরে সরে আসছিলেন, কিন্তু 1984 সালে তাকে আরেকবার মানে ফিল্মে আবার ফিরতে হয়েছিল একটি ছবি, হ্যাঁ গেস্ট আর্টিস্ট হিসেবে দুনিয়া ছবিতে প্রযোজক এবং পরিচালকের অনুরোধে।
0: রমেশ তলওয়ার দুনিয়া ছবিটা পরিচালনা
1: এবং জাস জোহর ছিলেন প্রযোজক, এদের অনুরোধে তাকে আরেকবার ফিরতে হয়েছিল। এবং কিন্তু তিনি আজীবন দিলীপ কুমারকে তার সঙ্গে জুটি বেঁধে কাটিয়েছেন দিলীপ কুমারের শেষ দিন, শেষ মুহূর্ত পর্যন্ত।
0: এবং এই দুনিয়া ছবিতে মোহন কুমারের চরিত্রে ছিলেন দিলীপ কুমার, আর ওই যে বললাম গেস্ট আর্টিস্ট সুমিত্রা কুমারের চরিত্রে সায়রা বানু। আমরা সেই ছবির গান শুনতে শুনতে খবরের বিরতিতে যাব,
1: ফিরে আসবো,
0: আসছি আবারও সুরেলা সফরে
1: 3:10 মিনিটে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়। যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো। সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
3: ফিরে এলাম আমরা সুরেলা সফরে 100.1 এফএম গোল্ডে, কৃষ্ণা আর
4: শাশ্বতী। আর আজ
3: একসঙ্গে একসঙ্গে এই যে জুটিতে দুটিতে, মানে আমরা দুটিতে, কিন্তু আমাদের সঙ্গে জুটিতে কে আছেন তার আগে বলা ভালো যে আমরা এই অনুষ্ঠানটা শুরু করেছি আজকে সায়রা বানুর জন্মদিন, আমরা তাকে নিয়েই রয়েছি, কিন্তু তার সঙ্গে জুটি বেঁধে যে দীর্ঘ পথ চলা তার মনের মানুষটি দিলীপ কুমার সায়রা বানুতে আমরা এতক্ষণ ছিলাম।
4: 2:30 থেকে 3টে পর্যন্ত আমরা সেই জুটির মধ্যেই ছিলাম, কিন্তু আজ যেহেতু সায়রা বানুর জন্মদিন, আমরা এরকম একটু ভাবনা ভেবেছি যে সায়রা বানু

রিল লাইফ রিয়েল লাইফ জুটি যার সঙ্গে একসঙ্গে বেঁধেছেন তাকে তো আমরা স্মরণ করছি, তাদের জুটির কথা আমরা বললামই, তার সঙ্গে সঙ্গে যার সঙ্গে জুটি বেঁধে তিনি ফিল্মে প্রথম এসেছিলেন তার কথা বলবো, এবং পরবর্তী সময়ে যাদের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি তার বিবাহিত জীবন শুরুর আগে পর্যন্ত বা পরেও, সেই জায়গাগুলোও আমরা ছোট ছোট করে ছুঁয়ে যাব।

0: দেশে যেহেতু চলচ্চিত্র পরিবারেরই সন্তান, মানে ছবির পরিবারেরই সন্তান তিনি, তিনি ছবিতে জয়েন করলেন 1961-তে সুবোধ মুখার্জির পরিচালনা এবং সুবোধ মুখার্জির প্রযোজনায় একটি ছবি, এবং এই গল্পটা লিখেওছিলেন সুবোধ মুখার্জি নিজে। অভিনয় করলেন শাম্মী কাপুর এবং সায়রা বানু, এবং এই ছবিটা কিন্তু মূলত একটু কমেডি ছবি, কিন্তু এই ছবিতে শাম্মী কাপুর এবং সায়রা বানু তারা আলাদা আলাদাভাবে ব্যাপক জনপ্রিয়তা পেলেন
1: একেবারে,
0: মানে ভাবা যায় না। 1961-এর 31শে অক্টোবর এই ছবিটা রিলিজ করেছিল, কিন্তু তারপর থেকে শাম্মী কাপুরের কর্মজীবনে একটা বিশাল খ্যাতি, এবং চলচ্চিত্র যারা ভালোবাসেন, যারা অসংখ্য মানে ফিল্ম দেখতে ভালোবাসেন সেই দর্শক, তারা বুঝতে পারলেন যে এক অসাধারণ সুন্দরী বলিউডের চলচ্চিত্র জগতে পা রেখেছেন।
1: এবার শুধুমাত্র সুন্দরী না, অভিনয়েও কিন্তু সকলের মন কেড়ে নিলেন। অসামান্য সুন্দরী তো বলার অপেক্ষা রাখে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু অভিনয়েও তিনি সবার আপন হয়ে গেলেন, এবং প্রথম ছবি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়ে গেল,
0: এবং বাণিজ্যিক সাফল্যও মারা
1: একেবারেই।
0: তবে হ্যাঁ, এই ছবির নাম করলেই আপনাদের সেই ইয়াহু মনে হয়, কিন্তু আজকে তো শাম্মী কাপুরের কথা আমরা বলছি না, আমরা সায়রা বানুর কথা বলি, লতা মঙ্গেশকর।

0: 1961-তে জংলি তার যে বিশাল খ্যাতি, তারপরে পরিচালক প্রযোজকরা চেষ্টা করছেন যে সায়রা বানুকে আবার যাতে কাস্ট করা যায় এবং শাম্মী কাপুর সায়রা বানু জুটি তারা যাতে হিট হয়, সেই সময় মনমোহন দেশাই একটি ছবি পরিচালনা করলেন যার চিত্রনাট্য লিখেছিলেন মনমোহন দেশাই এবং সংলাপ লিখেছিলেন রাজেন্দ্র কৃষ্ণ। এবং রাজেন্দ্র কৃষ্ণকে আমরা বহু ছবিতে সংলাপ রচয়িতা হিসেবে পেয়েছি। এখানেও অভিনয় করলেন শাম্মী কাপুর সায়রা বানু প্রাণ ললিতা পাওয়ার। গল্পটা যদিও সেই ধনী দরিদ্র ছেলে মেয়ে এইরকম একটা গল্প, এবং তারপরে মানে সেই যে জায়গায় কাজ করতে যান শাম্মী কাপুর সেই মালিকের মেয়েই সায়রা বানু।
1: হ্যাঁ, চাকরি খুঁজছে মানে চাকরি পেয়েছে যেখানে একেবারেই। আমরা কি এই ছবির একটা গান শুনবো?
0: হ্যাঁ, আমরা এই ছবির গান শুনবো। আমরা তো জুটি ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে ছুঁয়ে যাব, কারণ আজকে সায়রা বানুর জন্মদিন। তো আমরা জংলি ছবির গান শুনছিলাম, তারপরে এই ছবি ব্লক মাস্টার
1: একেবারে 1963-এর ছবি ব্লক মাস্টারের গান এখন।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: ছবিতে প্রেম শুরু হলো অনেকের সঙ্গে, মানে প্রেম মানে রিয়েল লাইফের প্রেমের কথা বলছি,
1: রিয়েল লাইফ মানে
0: সায়রা বানু যাদের সঙ্গে ছবিতে রসায়ন অসম্ভব ভালো, তাদের মধ্যে দুজন মানে তিনজনের নাম করতে হয়, একজন রাজেন্দ্র কুমার, একজন জয় মুখার্জি, আরেকজন ধর্মেন্দ্র,
1: যার গান এক্ষুনি আমরা শুনছিলাম। তো এই ছবি ধর্মেন্দ্রের সঙ্গে জুটি বাঁধা কিন্তু শুরু হলো 1962 সালে, মানে যেই সময় সামি কাপুরের সঙ্গে জঙ্গলি এবং তারপর ব্ল্যাক মাস্টার 63-তে মাঝে 62-তে শাদি। হ্যাঁ, তো এবং শাদি আমরা গানটা শুনছিলাম অবশ্য, ছবিটির নাম হচ্ছে জুয়ার ভাটা, সেটা 1973 ছবি, কিন্তু তার শুরু হয়েছিল ধর্মেন্দ্রের সঙ্গে জুটি বাঁধা 1962 শাদি ছবির মাধ্যমে, এবং সেখানে মনোজ কুমার ছিলেন, সায়রা বানু ছিলেন এবং বলরাজ সাহানিও ছিলেন, তারা একসঙ্গে এই ছবিতে কাজ, এবং ধর্মেন্দ্রর বিপরীতে ছিলেন সায়রা বানু।
0: এবং তারপর থেকে পরপর কিন্তু বেশ কিছু ছবি আমরা পেয়েছি,
1: যেমন ইন্টারন্যাশনাল ক্রুক, রেশম কি ডোরি,
0: চৈতালি,
1: সাজিশ, এই ধরনের ছবিগুলো কিন্তু আমরা পরপর পরপর ধর্মেন্দ্রের সঙ্গে পেয়েছি, একেবারে 1962-1975 পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেছে।
0: এই জুটিও কিন্তু অন স্ক্রিন, এই জুটিও কিন্তু যথেষ্ট হিট সেই সময়টা, মানে 70-এর দশক, 80-এর দশক, সেই সময়টা, মানে 80-এর দশকে তো সেই ছবি আমরা দেখছি, মানে আমরা নয় দর্শকরা দেখছেন, কিন্তু সেই সময় সায়রা বানু ধর্মেন্দ্র, মানে যেরকম করে আমরা দিলীপ কুমার সায়রা বানু বলি সেটা তো তাদের জীবনের জয়যাত্রা, কিন্তু আমরা এদেরকেও মানে রাজেন্দ্র কুমার, জয় মুখার্জি, ধর্মেন্দ্র, এদের সঙ্গেও সায়রা বানুকে ভীষণ রকমভাবে তাদের ছবিতে হিট হতে দেখেছি।
1: এবং আরেকটা কথা যেটা না বললেই নয়, শুধুমাত্র যে সায়রা বানুর সঙ্গে ধর্মেন্দ্রর ওই রিয়েল লাইফের রসায়নটা খুব ভালো ছিল এমনটা নয়, পারিবারিক সম্পর্কটা ভীষণ দৃঢ় ছিল,
0: বন্ধু,
1: বিশেষ করে দিলীপ কুমারের খুব কাছের মানুষ ছিলেন, সেই সূত্রে সায়রা বানুরও খুব কাছের এবং পারিবারিক বন্ধু হয়ে গিয়েছিলেন এবং শেষ দিন পর্যন্ত তাই ছিলেন। বিশেষ করে যে এই যে ধর্মেন্দ্রের বলিউড ইন্ডাস্ট্রিতে আসা, সেখানে দিলীপ কুমারের অবদান অনেকটা বেশি ছিল, সেই সূত্রে, এবং তিনি দিলীপ কুমারের বাড়িতে একদিন এসেছিলেন, দিলীপ কুমারের সঙ্গে কথা বলবেন, তো বাড়িতে সোফাতে তখন দিলীপ কুমার ঘুমোচ্ছেন, তো তিনি সোফার অন্য প্রান্তে চুপ করে বসে আছেন, মানে ভয় পেতেন ভীষণ রকমভাবে, দিলীপ কুমারের যখন ঘুম ভেঙেছে তখন তিনি ভয়ে দৌড়ে পালিয়ে গেছেন, এরকম ব্যাপার। তারপরে আবার পরবর্তী সময় দিলীপ কুমারের বোনের মধ্যস্থতা তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং তারপরে পরবর্তী সময়ে তাদের সম্পর্ক অনেক গভীর, যদিও তারা একসঙ্গে স্ক্রিন শেয়ার খুব কম করেছেন, একটা কি দুটো ছবি সম্ভবত তারা স্ক্রিন শেয়ার করেছেন, কিন্তু তাদের সম্পর্ক ভীষণ ভীষণ ভীষণ ভালো ছিল, এবং সেই সূত্রে সায়রা বানুর সঙ্গেও সেই সম্পর্কের মানে কি বলবো আঁচটা এসে লেগেছিল ভালো, মানে উষ্ণ আঁচ।
0: যেহেতু তুমি রেশম কি ডোরির কথা বললে, রেশম কি ডোরির একটা গান শুনি।
1: বেশ, চলো।

0: ধর্মেন্দ্র এবং সাইরা বানুর আরেকটা খুব জনপ্রিয় ছবি 1975-এর চৈতালি। এবং চৈতালির আরেকটা খুব বড় ব্যঞ্জনা সেটা হলো আশাপূর্ণা দেবীর গল্প। এবং এই ছবি প্রযোজনা করেছিলেন মনোবীনা রায়। মনোবীনা রায়ের নাম সবাই যে জানেন এমনটা নয়, অনেকেই জানেন। বিমল রায় প্রোডাকশনের ছবি এবং বিমল রায়ের সহধর্মিনী মনোবীনা রায়। এবং আশাপূর্ণা দেবীর বাংলা উপন্যাসের উপর ভিত্তি করে চৈতালি তৈরি হয়েছিল। এর সঙ্গীত পরিচালনা করেছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল এবং প্রধান চরিত্রে ছিলেন ধর্মেন্দ্র এবং সাইরা বানু। যদিও পরিচালনা কে করেছিলেন জানো? ঋষিকেশ মুখার্জি।
1: দুর্দান্ত।
0: এবং এই ছবি ওই বিমল রায় প্রোডাকশনের যেমন ছবি হয় আর কি, যে প্রত্যেকটা মানে আমরা বাঙালিদের খুঁজে পাই। পরিচালনা ঋষিকেশ মুখার্জি, চিত্রনাট্য বিমল দত্ত, সংলাপ বীরেন ত্রিপাঠী, গল্প লিখেছেন আশাপূর্ণা দেবী, প্রযোজনা করেছেন মনোবীনা রায়। মানে আমাদের গর্বে মুখ ফুলে ওঠে
1: একেবারে একেবারে। আরে এই সময়টা বোধ হয় বলিউডকে পুরো শাসন করেছে বাঙালিরা একেবারে বলা যায় যে এরকম। তখন দেখো তো সকলে শক্তি সামন্ত থেকে শুরু করে ঋষিকেশ মুখার্জি প্রত্যেকে কাজ করছেন। এদিকে যদি আমরা মিউজিকের দিকটা দেখি, সচিন দেব বর্মন, রাহুল দেব বর্মন, কিশোর কুমার, প্রত্যেকেই বাঙালি, এবং সলিল চৌধুরী, প্রত্যেককে আমরা পেয়েছি সেই একটা সময়ে। আমরা চৈতালির গান শুনব,
0: চৈতালির গান আমরা শুনব। আমরা একটা ছোট্ট গান বরঞ্চ চৈতালি শুনে নি, কেমন?

0: আপনারা শুনছেন সুরেলা সফর, তার মধ্যে আবহাওয়া দপ্তর থেকে একটি খবর এসেছে, সেটা আপনাদের জানিয়ে দিই। আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর জেলার মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ এবং মানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকা বাতাস বয়ে যেতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় এই বেগে, এবং এর কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। তাই উত্তর দিনাজপুরের মানুষরা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
2: সুরেলা সফর, কৃষ্ণা এবং শাশ্বতী, আমরা দুজনে মিলে রয়েছি 100.1 FM গোল্ডে। দেখতে দেখতে সময় প্রায় শেষ, কিন্তু আমাদের এখন মনে হচ্ছে না কত জুটির কথা তো বলা বাকি এখনো, কত গান শোনানোর কথা এখনো। তুমি বলছিলে আই মিলন কি বেলাতে
0: অভিনয় করেছিলেন যারা, তাদের মধ্যে যেমন সায়রা বানু তো আছেন অবশ্যই, ধর্মেন্দ্রের কথা আমরা একটু আগে বলছিলাম, ধর্মেন্দ্র নিজে ছিলেন এবং রাজেন্দ্র কুমার। আমরা রাজেন্দ্র কুমারের সঙ্গে সায়রা বানু জুটিতে যাচ্ছি এবার। এখানে শ্যাম চরিত্রে রাজেন্দ্র কুমার ছিলেন, সায়রা বানু বরখা চৌধুরী চরিত্রে ছিলেন এবং ধর্মেন্দ্র ছিলেন রঞ্জিত চরিত্রে। তো সেই ছবির আমরা বেশি কথা বলবো না আজকে, গান শুনে নি বরং, কারণ আমাদের যা বলার আছে এখনো কিন্তু বলে উঠতে পারবো না, আমরা গানে চলে যাই সরাসরি।

0: অসম্ভব মিষ্টি একটা ছবি এবং সায়রা বানু রাজেন্দ্র কুমার জুটি, সে জুটিও কিন্তু যথেষ্ট হিট। এবং 1968-তে আরেকটা ছবির কথা খুব মনে পড়ছে, ঝুগ্গা আসমান, এবং এটি রোম্যান্টিক কমেডি। কেন জানি না যে অসামান্য এক সুন্দরী এবং সায়রা বানু, এবং তার চেহারার গড়ন, তার অসম্ভব হাসি মুখ, এই সব কিছু মিলে তাকে রোম্যান্টিক কমেডিতে কাস্ট করা ভীষণ সহজ হয়ে দাঁড়িয়েছিল পরিচালকের কাছে। আমাদের সামনে একটা অসাধারণ মানে উদাহরণ তো রয়েছে, সেটা হলো পারসন। তার গান আমরা শুনবো, মানে তার গান না শুনিয়ে আজকে যাবই না।
1: না, একেবারেই না, আমরা সুনীল দত্তেও ফিরে আসবো, কিন্তু আরেকবার আমরা রাজেন্দ্র কুমারে যাই। রাজেন্দ্র কুমারের ঝুগ্গে আসমান থেকে আরেকটা গান শুনে নিই।
0: বেশ, এটি লতা মঙ্গেশকর।

কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: বলিউডের ছবির যদি একটা দীর্ঘ তালিকা করতে হয় রোম্যান্টিক কমেডির, তাহলে বোধহয় তার প্রথম দশটার মধ্যেই থাকবে পরেশন।
1: একেবারে একেবারে।
0: এবং এই ছবি 1968 সালে মুক্তি পায়। এবং এই ছবিতে আমরা কাকে ছেড়ে কাকে দেখব? সায়রা বানু তো আছেনই, তাকে কেন্দ্র করে এত কিছু, কিন্তু কখনো আমরা সুনীল দত্তকে দেখছি, কখনো আমরা মেহমুদকে দেখছি,
1: কখনো কিশোর কুমারকে দেখছি,
0: এবং এই এই ছবি, এটা সকলেই জানেন, পাশের বাড়ি, মূলত পাশের বাড়ি চলচ্চিত্রের, মানে এই চলচ্চিত্রেরই পুনর্নির্মাণ। এবং সেখানে অভিনয় করেছিলেন ভানু বন্দ্যোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়।
1: সেও এক অদ্ভুত সুন্দর ছবি। যাই হোক, আজকে আমরা কিন্তু একেবারে সময়ের শেষের দিকে এসেছি, আর হয়তো

0: আমরা একটা গান শুনতে পারবো, মানে কোন গানটা যে শুনবো সেটাই বুঝে উঠতে পারছি না।
1: একটা গান কি দুটো গান, মানে চেষ্টা করছি একটা গানই হয়তো শুনতে,
0: একটা গানই পারবো হয়তো, মানে আমরা আর আমাদের হাতে মাত্র 6 মিনিটও নেই এরকম অবস্থা। মানে একটা গান শুনে হয়তো একটু বেশি, কিন্তু দুটো গানও হয় না, এরকম জায়গায় আমরা রয়েছি। তো আমরা কোন গান দিয়ে শেষ করব আর সেটাও আমাদের একটা ভাবতে হবে। আর যে কথাগুলো আমাদের বলা হলো না, জয় মুখার্জির কথা, জয় মুখার্জির সঙ্গে কিন্তু 1964 থেকে 1966 পর্যন্ত, 1967 পর্যন্ত প্রায় 5খানা ছবিতে সায়রা বানু স্ক্রিন শেয়ার করেছেন। আও প্যার করে, দূর কি আওয়াজ, সাজ আউর আওয়াজ, ইয়ে জিন্দগি কিতনি হাসিন হ্যায়, সগির্দ, এই ছবিগুলো আমরা পরপর পরপর মানে পেয়েছি এই দুজনের জুটির থেকে আর কি। জয় মুখার্জির সঙ্গে তিনি দীর্ঘদিন জুটি বেঁধে কাজ করেছেন এবং বলা যায় যে মানে অনেকগুলো ছবি করেছেন। তো আমরা একটা জয় মুখার্জির সঙ্গে অভিনীত ছবির গান শুনে নেব এই মুহূর্তে।
1: এবং এই এই গান শুনতে শুনতেই কৃষ্ণা এবং শাশ্বতী আজকের মতো,
0: আজকের মতো
1: বলবে আমরা সগির ছবি থেকে,
0: সগির ছবি থেকে 1967 ছবি, সগির ছবি থেকে আমরা গান শুনে নেব।
1: মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরকে দেখে গেলাম আপনাদের জন্য। দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে। হ্যাঁ, আমাকে আর শাশ্বতীকে আলাদা আলাদা করে আমাদের কানে কানে দেখা হবে।
0: একেবারেই একেবারেই, খুব ভালো থাকুন।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধ এবং লকআউটের দিন শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন। জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আজ কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRAC এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, উপেক্ষিত শিল্প পরিকাঠামো প্রাণ ফিরে পাচ্ছে।
1: जब इंटेंशन क्लियर हो, नियत साफ हो, नीति सही हो और इन्वेस्टमेंट के प्रति कॉन्फिडेंस हो, भरोसा हो, तो विकास की गति को दुनिया की कोई ताकत रोक नहीं सकती है। कि जहां कभी उद्योगों के लगातार बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है।
0: তিনি আরও বলেন, রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বিনিয়োগ বৃদ্ধিতে পদক্ষেপ করেছে। উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। পরিবর্তিত বাংলা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। স্বদেশী অস্ত্রে এখন শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক, অপারেশন সিন্দুরে সেই আত্মনির্ভরতার প্রমাণ স্পষ্ট। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে কাজ করলে বাংলায় বিনিয়োগ আসবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি, দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলার শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডাবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য BSF কে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতোমধ্যেই হস্তান্তর করা হয়েছে।
2: Here is land, here is human resources, here is infrastructure, here is raw material, that everything here. Now, double engine is functioning with full speed. 34 years communist and 15 years TMC ka raj mein. Khali virodh karo, virodh karo, virodh karo, virodh karo. Ye jo negativity tha, aaj 50 saal baad wo khatam ho gaya hai. Under the great leadership of the Narendra Modi ji.
0: উল্লেখ্য, প্রায় 3,400 কোটি টাকারও বেশি বিনিয়োগে এই 5টি প্রকল্প কলকাতার খিদিরপুর, হাওড়ার শালিমার, দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক, উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করা স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে। দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23 আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ এই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। কলকাতার নিউ মার্কেটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টাকা দিয়ে ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগ, 1.5-2 লক্ষ টাকা দিলেই 3 বছরের জন্য সার্টিফিকেট, সঙ্গে আরও 50,000 টাকা দিলেই ফায়ার লাইসেন্স মিলত। দমকল ও পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নিউ মার্কেট এলাকায় ফায়ার সেফটি না থাকায় আগামী দিনে 60-70টি বেআইনি হোটেল বন্ধ হতে পারে বলে তদন্তকারীদের বক্তব্য। চাকরির টোপ দিয়ে ভিন রাজ্যে নিয়ে গিয়ে এক যুবকের কিডনি পাচার করার দায়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাকে জেরা করে উত্তর শহরতলিতে কিডনি পাচার চক্র ফাঁস হয়েছে। মঙ্গল মণ্ডল নামে এক যুবকের কিডনি

বাজার হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বার্টা নগরে আজ 10,000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। সনাতন সংস্কৃতি সংসদের পরিচালনায় বার্টা নগর বিশ্ব হিন্দু পরিষদের সহযোগিতায় এবং মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কার্তিক মহারাজ সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছে। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসসি দিল্লিকে টাই ব্রেকারে 5-3 গোলে হারিয়ে ফাইনালে ওঠে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট নর্থ ইস্ট ইউনাইটেডকে টাই ব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় রাজ্যের পাঁচটি প্রতিরক্ষা প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূর প্রসারী হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন। রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে নতুন একটি বিপর্যয় মোকাবিলা দল গঠন করতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে

0: 4-1 গোলে হারিয়ে ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। বঙ্গোপসাগরের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চল এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে। বাংলায় শিল্পক্ষেত্রে বন্ধের যুগ শেষ হয়ে উন্নয়নের জোয়ার এসেছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মন্তব্য করেছেন। জাহাজ নির্মাণ ও প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আজ কলকাতায় গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এবং ইয়ান্ত্রা ইন্ডিয়া লিমিটেডের 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, উপেক্ষিত শিল্প পরিকাঠামো প্রাণ ফিরে পায়। পশ্চিমবঙ্গে নতুন শিল্প বিনিয়োগের ফলাফল সুদূরপ্রসারী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শ্রী সিং আরও বলেন, রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বিনিয়োগ বৃদ্ধিতে পদক্ষেপ করেছে, উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ। পরিবর্তিত বাংলা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী।
1: শুভেন্দু অধিকারী কে আনে কে বাদ ইনকে লিডারশিপ মে ইহা গভর্নমেন্ট বননে কে বাদ মে কে সকতা হুঁ ইয়াহ কেবল বদলাও কি মহক নাই হ্যায় বলকি ইয়াহ মহক হ্যায় বিকাশ কি মহক হ্যায় ইয়াহ যদি বদলাও হ্যায় তো ইনভেস্টমেন্ট কা বদলাও হ্যায় অর ইয়াহ বদলাও হ্যায় তো নয়ি অপরচুনিটিজ কা বদলাও হ্যায়। ন্যাশনাল সিকিউরিটি কো ইনশিওর করনে মে শ্রীমান শুভেন্দু সরকার নে আপনি বড়ি ভূমিকা নিভাই হ্যায়।
0: প্রতিরক্ষা মন্ত্রী জানান, স্বদেশী অস্ত্রে এখন শক্তিশালী প্রতিরক্ষা মন্ত্রক। অপারেশন সিন্দুরে সেই আত্মনির্ভরতার প্রমাণ স্পষ্ট। কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে একযোগে কাজ করলে বাংলায় বিনিয়োগ আসবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলার ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে শ্রী সিং বলেন, পশ্চিমবঙ্গই বন্দে মাতারামের মন্ত্র দিয়েছে, নবজাগরণের সাক্ষী থেকেছে। বর্তমানে শিল্পে নবজাগরণের পথেও বাংলা এগিয়ে চলেছে।
1: 106 डेज में के भीतर भीतर अपने कहे के अनुसार शुभेंदु जी की सरकार ने बॉर्डर सिक्योरिटी के लिए 1100 एकड़ भूमि इन्होंने उपलब्ध कराई। यह कोई छोटी बात नहीं है। इसके लिए यहाँ की डबल इंजन की सरकार और यहाँ के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को मैं अपनी तरफ से हार्दिक बधाई देता हूँ।
0: অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি দক্ষ মানব সম্পদ পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলার শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডাবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে।
2: আপ সরকার আনে কা বাদ হাম লোক 90% জমি অলরেডি হ্যান্ডেড ওভার টু বিএসএফ টু প্রোটেক্ট আওয়ার বর্ডার। দেশ কা সেফটি সিকিউরিটি কে লিয়ে হাম লোক কর রহা হ্যায়। সাংবিধানিক যো কনস্টিটিউশনাল অব্লিগেশন হ্যায় এক সরকার কা প্রদেশ কা ও ভি নেই থা।
0: উল্লেখ্য, প্রায় 3,400 কোটি টাকারও বেশি বিনিয়োগে এই 5টি প্রকল্প কলকাতার খিদিরপুর, হাওড়ার শালিমার, দক্ষিণ চব্বিশ পরগনার রায়চক, উত্তর চব্বিশ পরগনার ইছাপুরে গড়ে উঠবে। বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্য সরকার অর্জুন বাহিনী নামে নতুন একটি দল গঠন করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে এই বাহিনী কাজে নামবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
3: তারাতলার ইনসিডেন্টের পরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স থেকে একটা বাহিনী তৈরি করার কথা বলেছিলাম, যাতে আমরা অগ্নিবীরদের দেব। যেহেতু অগ্নিবীরদের আমরা জানুয়ারির আগে পাচ্ছি না, মানে তাদের ফার্স্ট ব্যাচকে আমরা জানুয়ারিতে পাবো, তাই এখন আমরা সৈনিক বোর্ডের কাছ থেকে 200 জন নিয়েছি।
0: কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্সে আজ এক অনুষ্ঠানের পর তিনি বলেন, আপাতত সৈনিক বোর্ড থেকে 200 জনকে নেওয়া হয়েছে, তার মধ্যে 100 জন কলকাতায়, 50 জন পাহাড়ে এবং 50 জন সাগরে থাকবেন। যে কোনো রকম বিপর্যয়ে তারা আধুনিক যন্ত্রপাতি সঙ্গে নিয়ে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারবেন। মুখ্যমন্ত্রী আজ পূর্ব মেদিনীপুরে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার উদ্যোগে হলদিয়ার গান্ধীনগরে যুব আবাসনে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জেলা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। উপস্থিত রয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। হাওড়ায় আজ এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য বলেন, পদ্ধতিগত কারণে বেশ কিছু জায়গায় বিচ্যুতি হলেও যোগ্যদের কেউই বঞ্চিত হবেন না। এদিকে কলকাতাতে আজ এক রক্তদান শিবিরের উদ্বোধন করে শ্রী ভট্টাচার্য বলেন, দুর্গাপুজোর মধ্যেই আরও 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় আনা হবে।
4: অন্নপূর্ণা যোজনা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এটা কাঙ্ক্ষিত নয়। দুর্গাপুজোর মধ্যে যারা প্রকৃত পাওয়ার যোগ্য, যারা ট্যাক্স পেয়ার নন, সরকারি কর্মচারী নন, যাদের সরকার থেকে অন্য কোনো রোজগার নেই, তারা প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন।
0: তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্য সরকারের প্রতিটি দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে তিনি বলেন, রক্ত ও ভিন রাজ্যে চড়া দামে পাচার করা হতো। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায় আজ নিয়ে টানা 3 দিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন

0: হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। হাসপাতালগুলির পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, কর্মী ঘাটতি, পরিচ্ছন্নতা, অগ্নি নিরাপত্তা ও অ্যাম্বুলেন্স পরিষেবা সহ বিভিন্ন সমস্যা নিয়ে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখতে 30 ফুট অন্তর সাধারণ বর্জ্য ফেলার জন্য বিন বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের কাছেও তিনি হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখার আবেদন জানান। টালিগঞ্জের সতীশ মুখার্জি রোডে দুটি ঠিকানার বাড়ি ভেঙে ফেলার জন্য কলকাতা পুরসভার নির্দেশের উপর হাইকোর্ট 30 দিনের স্থগিতাদেশ দিয়েছে। ওই সম্পত্তি দুটি ওয়াকফ বোর্ডের অধীনে নিবন্ধিত এবং ঐতিহ্যবাহী স্থানের অংশ। বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চ আবেদনকারীকে আইনি বিধান অনুযায়ী অ্যাপিল করার সুযোগ দিয়ে আপাতত ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে ইস্টবেঙ্গল 22 বছর পর ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ট কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয়। একটি প্রতিবেদন,
1: পুনরায় জয়ের স্মরণীতে হাবাস। মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার অপরাজিত রেকর্ড ছিল। গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে হারতে হলেও ফাইনালে বাজিমাত স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের। আজ ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে লাল হলুদ বাহিনীর সামনে ছন্ন ছড়া হয়ে পড়ে সবুজ মেরুন দল। 22 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল 3 গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের একাধিক বিদেশি ফুটবলার থাকলেও নজর কাড়লেন মিজোরামের লিংলেই শহরের 27 বছরের যুবক এডমুন লাল রিন্ডিকা। ফাইনালে হ্যাট্রিক করে পাদপ্রদীপের আলোয় উঠে এলেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ডুরান্ট কাপ ফাইনালের বড় জয় টিম ইস্টবেঙ্গলকে দ্বিতীয়বার ISL খেতাব জয়ে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ কলকাতা।
0: টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সোনার বল জিতেছেন ইস্টবেঙ্গলের এডমন্ড লালরিন্ডিকা। সেরা গোলরক্ষক হিসেবে সোনালী গ্লাভস জিতেছেন মোহনবাগানের বিশাল কাইথ। নর্থ ইস্ট ইউনাইটেডের আলাদিন আজারেই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার হিসেবে সোনার বুট পেয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পুরস্কার বিতরণী মঞ্চে ইস্টবেঙ্গলের হাতে ডুরান্ট কাপ তুলে দেন। রাজ্যের বেকারি শিল্পকে বাঁচিয়ে রাখতে ও তার আধুনিকীকরণের জন্য পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশন নতুন সরকারকে এগিয়ে আসার অনুরোধ করেছে। কলকাতায় আজ তাদের বাৎসরিক সম্মেলনে সংগঠনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আরিফুল ইসলাম বলেন, প্যাকেজিং ও কাঁচামালের দাম বৃদ্ধির জন্য বাড়ছে বেকারিজাত দ্রব্যের দামও।
2: সরকারের মুখ পরিবর্তন হচ্ছে, ওই জামা পরিবর্তন হচ্ছে, সরকারের কিন্তু চরিত্র পরিবর্তন হচ্ছে না। তারা কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। সরকার যদি তার আইডিওলজি চেঞ্জ না করে যে হ্যাঁ ছোট শিল্পের জন্য আমি এই এই জিনিসগুলো পরিবর্তন করব, ছোট শিল্পকে আমি বাঁচাবো, ইনগ্রিডিয়েন্টসের দাম বেড়েছে তো পাউন্ডের দাম বাড়াতেই হবে।
0: কলকাতার পর আরও কয়েকটি জেলায় মিড ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। উত্তর চব্বিশ পরগনার বিধাননগর, দমদম, রাজারহাট, নিউ টাউন, হাওড়া, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম 1 ও 2 নম্বর ব্লকের স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। কলকাতার নিউ মার্কেটে মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর টাকা দিয়ে ফায়ার সেফটি সার্টিফিকেট পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দমকল ও পুরসভার সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের ওপর অবস্থিত নিম্নচাপ অঞ্চল এবং পুরুলিয়ার ওপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামীকাল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব আজ শুরু হয়েছে। শুক্লা শ্রাবণী একাদশীতে এই ঝুলন উৎসবের সূচনা হয়, চলবে 6 দিন ধরে।
3: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं सरफिरोजी। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि अंतरिक्ष क्षेत्र के स्टार्टअप्स ने सरकार में अपना विश्वास व्यक्त किया है। श्री मोदी ने अंतरिक्ष क्षेत्र के स्टार्टअप्स के मुख्य कार्यकारी अधिकारियों के साथ चर्चा में उनसे निरंतर प्रयत्नशील रहने और अंतरिक्ष क्षेत्र का मजबूत इकोसिस्टम तैयार करने की अपील की। प्रधानमंत्री ने कहा कि ऐसा अनुकूल माहौल बनाया जाना चाहिए जिससे दुनिया भर के लोग अंतरिक्ष क्षेत्र में अपना करियर तलाशने के लिए भारत को पसंदीदा गंतव्य रूप में देखें। प्रधानमंत्री ने अंतरिक्ष क्षेत्र में युवाओं के काम की भी सराहना की।
4: भारत का युवा

বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই

0: খেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন air@fmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
2: বলবেন আপনি, শুনবো আমি, শ্রাবস্তী, আপনার কথা। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, আর আজ আপনার কথার বিষয় আপনারা ইতিমধ্যেই দেখেছেন ফেসবুকে, আমাদের যে 100.1 FM গোল্ড কলকাতার পেজ আছে সেই পেজে। তবু আরও একবার বলে দিই, আমাদের আজকে আপনার কথার বিষয়, উপন্যাস নিয়ে সিনেমা তৈরি হলে পড়ার আনন্দ নষ্ট হয়ে যায়। আপনি বলতে পারেন পক্ষে বা বিপক্ষে। আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে 2248-8085, অথবা করতে পারেন হোয়াটসঅ্যাপ বা SMS 9903059992 নম্বরে। সরাসরি চলে যাই হোয়াটসঅ্যাপে। বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে লিখছেন, আগ্রহ বেড়ে যায় দেখি কেমন হলো, চরিত্রগুলো সব কতটা জীবন্ত হয়ে উঠল, চিরন্তন কিছু উপন্যাস গেঁথে আছে মনে, সেগুলোর চলচ্চিত্রায়ণ অন্তরাত্মার সূক্ষ্ম কোণে, অযথা কাহিনী বদল আদৌ সমর্থনযোগ্য নয়, পাঠক মনে অনায়াসেই বিরূপতার সৃষ্টি হয়। একেবারেই তাই, খুব সুন্দর মেসেজ, ছন্দে ছন্দে মেসেজ লিখেছেন বিশ্বজিৎ কর বোরাল মেন রোড কোরিয়া থেকে। দেখে নিয়ে একটু টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো,
3: নমস্কার।
2: নমস্কার, বলুন।
3: আমি ধুলাগড়ি উত্তর পাড়ার ব্যানার্জি পোল থেকে বাবলু মোদি
2: বলুন।
3: দেখুন, উপন্যাস নিয়ে বই হলে পরে খুবই ভালো লাগে দেখতে বা শুনতে, এবং তারপরে যদি উপন্যাসটা পড়া যায় না, উপন্যাসটার মধ্যে একদম নিখুঁত ভাবে যাবতীয় কিছু চরিত্রগুলো আমাদের কাছে ফুটে ওঠে, এবং সেইটা আমাদের দীর্ঘদিন আমাদের মনের মধ্যে একটা বিশেষ জায়গা করে নেয়, যেটা আমরা কোনোদিনই ভুলতে পারবো না।
2: অনেক ধন্যবাদ আপনাকে। এরপরের হোয়াটসঅ্যাপ মেসেজে চলে যাই, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে, উপন্যাস পড়ার সময় আমাদের কল্পনার যে জগৎ তৈরি হয়, সিনেমা দেখলে অনেক সময় তা ভেঙে যায়। সিনেমার দৃশ্যগুলো আমাদের নিজস্ব ভাবনার স্বাধীনতা কেড়ে নেয়, তবে সিনেমা উপন্যাসকে নতুন রূপ দেয় এবং অনেক মানুষের কাছে তা পৌঁছে দেয়। তাই দুটো দুই রকম মাধ্যম, দুটি আলাদা আনন্দ আছে। পরিশেষে বলা যায়, উপন্যাস আর সিনেমা দুটি সম্পূর্ণ আলাদা শিল্প মাধ্যম, সিনেমা কখনোই বইয়ের বিকল্প হতে পারে না। তাই পড়ার আনন্দ টিকিয়ে রাখতে বই পড়ার অভিজ্ঞতা আগে নেওয়া উচিত। খুব ভালো থাকবেন, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। আবারও দেখে নিই টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো,
4: নমস্কার, শুভ সন্ধ্যা।
2: শুভ সন্ধ্যা, বলুন।
4: শুভজিৎ বলছি,
2: বলুন।
4: আমার মনে হয় আমি একটু পক্ষে যাচ্ছি, কারণ আমাদের যে আমরা যখন উপন্যাসটা পড়ি তখন আমাদের মধ্যে তো সেই একটা দৃশ্যপট তৈরি হয়, চরিত্রের চেহারা তৈরি হয়, কিন্তু সিনেমা হলে সেটা কি হয়, কল্পনা শক্তির খানিকটা সীমাবদ্ধতা এসে যায়। কারণ উপন্যাসের যে গভীরতা বা যে দীর্ঘ ব্যাপ্তি, সেটা ওই সিনেমার 2-3 ঘন্টার মধ্যে ঠিক জাস্টিফাইড হয় না। তাতে কি হয় যে সূক্ষ্ম আবেগগুলো যেগুলো আমরা বই পড়ে পাই, সেটাই কিন্তু একটা ছন্দপতন ঘটে। তার উপর একটা ব্যাপার আছে যেটাকে আমরা বলি আর্টিস্টিক লিবার্টি, সেখানে পরিচালক মানে পরিচালক তো নিজে নয়, তাদের যে টিমটা বা স্ক্রিন প্লে যারা করছে, তারা বাণিজ্যিক সফলতার জন্য চরিত্রে

0: এর খানিকটা চেঞ্জ ঘটায়, তাই জন্য বোধহয় আমাদের ডিসক্লেমার দেওয়া থাকে প্রথমেই সিনেমার শুরু হওয়ার আগে, এবং তার সমাপ্তি অনেক সময় বদলে দেওয়া হয়, যেটা কিন্তু আমাদের পাঠককে হতাশ করে।
1: শুভজিৎকে যখন পেয়েছি আমি একবার জিজ্ঞেস করি যে যদি মনে হয়, মানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, যিনি লিখছেন লেখক তিনি যদি পরিচালক হন, সত্যজিৎ রায়ের ক্ষেত্রে আমরা যখন দেখেছি, হ্যাঁ তখন কি ব্যাপারটা এই আর্টিস্টিক লিবার্টিটা বজায় থাকে?
0: না, যেমন ধরুন পথের পাঁচালীর ক্ষেত্রে যেটা আমরা দেখেছি বা ফেলুদা সিরিজগুলোতে দেখেছি,
1: পথের পাঁচালীতে তো উনি নিজে লেখক নন, কিন্তু ফেলুদা সিরিজগুলোতে আমরা দেখেছি,
0: ফেলুদা সিরিজগুলোতে কিন্তু আমি যেমন সোনার কেল্লা যখন পড়ি তখন সোনার কেল্লার সাথে কিন্তু স্ক্রিন প্লে পুরো মিল ছিল, মানে সেইভাবে না হলেও কিন্তু সেই সত্যজিৎ রায়ের মতন যারা তারা কজন আমাদের।
1: হ্যাঁ একেবারেই তাই, একেবারেই তাই, এইটাই একটা এক্সেপশনাল, আমারও তাই মনে হয় আর কি, সেই জন্যই জিজ্ঞেস করলাম।
0: সত্যজিৎ রায়ের কথাটা আমি এই জন্যই মনে করতে পারিনি কারণ তিনি তো একটা স্থানে আছেন যেখানে পৌঁছতেই পারেননি, সেখানে একটা মানে একটা ছন্দ পতন তো থাকেই। এবং যদি আমি ধরুন আমি বলেও দিই যে এখানে মানে ডিবেট হলে তো একটা বিপক্ষে পক্ষে বিপক্ষে থাকে, তবে বিপক্ষে একটাই আমার ড্রব্যাক মনে হয়, মানে ড্রব্যাক ইন দ্য সেন্স যেটা বেনিফিট মনে হয় সেটা হচ্ছে সিনেমা ধরুন তৈরি হয়ে গেল আমরা দেখলাম, তারপরে যদি কেউ উপন্যাসটা পড়ে সেখানে একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ থাকে। যেমন ধরুন যখন হ্যারি পটার তৈরি হয়েছিল, প্রথম যখন হ্যারি পটার ফার্স্ট যেটা তৈরি হয় তার আগে কিন্তু বিদেশে অলরেডি 3 মিলিয়ন কপিস তৈরি হয়ে গেছে এবং প্রচুর রিডার্স হয়েছে, কিন্তু ভারতবর্ষে বা অন্যান্য কান্ট্রিতে যারা তখন এক্সপোজারটা পায়নি হ্যারি পটারের, তখন কিন্তু তারা ওই সিনেমাটা দেখার পর বই পড়তে শুরু করে এবং তারপরে যে এতগুলো সিরিজ হয়ে যায় সেটা কিন্তু কারণ হচ্ছে প্রথম যে সিনেমাটা তৈরি হয়েছে।
1: একেবারেই তাই, অনেক ধন্যবাদ, ভালো লাগছে কথা বলতে, কিন্তু এই আড্ডাটা দীর্ঘায়িত করতে পারবো না, প্রচুর বন্ধুরা রয়েছেন অপেক্ষায়, প্রচুর মেসেজ, প্রচুর হোয়াটসঅ্যাপ রয়েছে এবং টেলিফোন লাইনেও তো অপেক্ষা করছেন বন্ধুরা। যাই হোক, চলে যাই পরের হোয়াটসঅ্যাপ মেসেজে। রমা রায় ভি রোড, দাসনগর, হাওড়া থেকে লিখছেন, উপন্যাস নিয়ে সিনেমা তৈরি হলে পড়ার আনন্দ নষ্ট হয়ে যায় না। আমি অনেক উপন্যাস দেখেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, আরও অনেক লেখকের উপন্যাস ও গল্প, আবার সেসব উপন্যাসের উপর তৈরি সিনেমাও দেখেছি, কিন্তু সিনেমা মনে ক্ষণস্থায়ী দাগ কেটে যায় আর পড়া সে যে দীর্ঘস্থায়ী। এবং গল্পের বই শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের জীবনকে সুন্দর ও সমৃদ্ধ করে। বই পড়লে মন শান্ত থাকে, ক্লান্তি ও দুশ্চিন্তা দূর হয়, মনোযোগ বাড়ে, গল্পের চরিত্রের সুখ দুঃখ অনুভব মাধ্যমে সহমর্মিতা জন্মায়, ভালো মন্দের তফাত বুঝতে সাহায্য করে, গল্পের চরিত্র ও পরিবেশ পাঠকের মনে ছবি তৈরি করে, মনকে সতেজ রাখে, কল্পনা শক্তি ও সৃজনশীলতা বাড়ায়। তাই আমি বলবো উপন্যাস নিয়ে সিনেমা তৈরি হলে পড়ার আনন্দ নষ্ট হয়ে যায় না। বেশ, রমা রায় ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে লিখছেন এই মেসেজ। এরপর একটু ফেসবুকের কমেন্টে চোখ রাখি। তরুণ কুমার দত্ত কোথা থেকে লিখছেন, উনি লেখেননি, উপন্যাস পড়তে পড়তে যে রোম্যান্টিক চরিত্রগুলি মনের মধ্যে বাসা বেঁধে যায়, যখন ওই উপন্যাস নিয়ে কোনো প্রযোজক ও ডাইরেক্টর মিলে সিনেমা বানায়, তখন উপন্যাস পাঠকরা সিনেমায় সেই উপন্যাসের রোম্যান্টিক চরিত্রগুলি অভিনয় দেখে মনে মনে উপন্যাসের চরিত্রগুলির মিলিয়ে নেয় এবং ভালো মন্দের বিচার করতে আরও ভালোভাবে বোঝার সুবিধা হয়। তা বলে পড়ার আনন্দ নষ্ট হয়ে যায় না, উপন্যাস পড়ে সিনেমায় সেটা দেখলে আরো ভালোভাবে বুঝতে ও মনে গেঁথে থাকে। বেশ, টেলিফোনে চলে যাই। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না, বেশ, তবে আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজ। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, নমস্কার শ্রাবস্তী দিদি, উপন্যাস নিয়ে সিনেমা তৈরি হলে পড়ার আনন্দ নষ্ট হয়ে যায়, এটি সম্পূর্ণ নির্ভর করে দর্শকের দেখার দৃষ্টিভঙ্গির ওপর। কেউ কেউ মনে করেন চলচ্চিত্র যখন কোনো উপন্যাস থেকে তৈরি হয় তখন পাঠকের কল্পনায় যে অদৃশ্য ছবি থাকে তা নষ্ট হয়ে যায়, তখন পাঠকের আচ্ছা, এবং সিনেমায় সময়ের সীমাবদ্ধর কারণে উপন্যাস

0: মানুষের অনেক গুরুত্বপূর্ণ ছোট ঘটনা বাদ পড়ে যায়। আবার অনেকে মনে করেন চলচ্চিত্র ও সাহিত্য দুটি আলাদা শিল্প মাধ্যম এবং একটি অন্যটিকে সমৃদ্ধ করে। আমি মনে করি বই এবং সিনেমা হলো আপেল আর কমলার মতো, দুটি ফল কিন্তু স্বাদ আলাদা। বই পড়ে কল্পনায় ছবি আঁকা হয়, আর সিনেমায় চোখ ও কানের মাধ্যমে সরাসরি শিল্প উপভোগ করা যায়। খুব ভালো থাকবেন, লিখছেন যাদবেন্দ্র পণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। বেশ, টেলিফোনে কে রয়েছেন? হ্যালো, না, যোগাযোগ করা যাচ্ছে না। এরপরের মেসেজ কে লিখছেন? লিখছেন তপন চক্রবর্তী, সিঙ্গুর বাসুবাটি থেকে। উপন্যাস নিয়ে চলচ্চিত্র হলে তা নাকি পড়ার অসুবিধা? কোনো মতেই না, চলচ্চিত্র সে কোনো নাট্যাংশ, উপন্যাসাংশ, কাব্য, এদের বিষয়কে রচিত হতেই পারে, তবে সেটি জীবনমুখী হলেই পড়ার কোনো অসুবিধা নয়। কালিদাসের মেঘদূত, মন্দাক্রান্তা ছন্দে, গভীর বিরহ বিধুরতায় তা চিরন্তন, কিংবা কবিগুরুর ডাকঘর, আহা, স্বনামধন্য লেখক লেখিকাদের রচনা চলচ্চিত্রে কাহিনীর উপজীব্য হলেই তা পড়ার কোনো অসুবিধা নয়। লিখছেন তপন চক্রবর্তী, সিঙ্গুর বাসুবাটি থেকে। বেশ, আবারও একটা কমেন্টে চোখ রাখি। শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, উপন্যাসের অথবা ছোট গল্পের চিত্র নির্মাণ করলে ভালো লাগে। আমি ছোটবেলা থেকে এই রকম সিনেমা এলে গল্পটি বা উপন্যাসটি পড়ে সিনেমা দেখতে যেতাম, তাতে আমার বোঝার সুবিধা হতো। বিষয়টি আমার পিতৃদেব আমাকে শিখিয়েছিলেন। অনেক সময় নানা রকম অসুবিধা হেতু কিছু পরিবর্তন করার দরকার হয়, সেটা মানিয়ে নিলেই হয়। আমি এরকম বহু ছবি দেখেছি যেগুলি উপন্যাস কিংবা গল্প থেকে নেওয়া হয়েছে। বেশ, লিখছেন শীষ মোহাম্মদ শিশান পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে। এরপর হাফিজা খাতুন উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, বইয়ের পাতায় যে জগৎ গড়ে নিজের খেয়াল মতো, পর্দার রূপ সেখানে যেন বেঁধে ফেলে হঠাৎ করে, কল্পনার সেই স্বাধীন আলো নিভে যায় নিমেষে, উপন্যাস আর মন ছোঁয়ে না সিনেমার শেষ বয়সে, শব্দের মায়ায় যে অনুভূতি জাগত মনের কোণে, দৃশ্যের ফ্রেমে তা হারিয়ে যায় কৃত্রিম আলোর টানে, বইয়ের পাতায় নিজের আঁকা মিষ্টি যে সেই ছবি, পর্দার কাছে হার মেনে যায় পড়ার আনন্দের রঙগুলো সবই। হাফিজা খাতুন লিখছেন উত্তর চব্বিশ পরগনা থেকে। এরপরের হোয়াটসঅ্যাপ মেসেজ লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে, উপন্যাস নিয়ে সিনেমা করলে উপন্যাস পড়ার আনন্দ কখনোই নষ্ট হয় না, কারণ সিনেমা উপন্যাসের মূল ভাব বহু মানুষের কাছে পৌঁছয়। তাছাড়া সাহিত্য, ভাষা, শিল্প আর সিনেমা দৃশ্যশিল্প। লিখছেন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে। বেশ, আসলে অনেকেই আছে জানেন, তারা বই পড়তে পারে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি অসম্ভব বই পড়তে ভালোবাসি, কিন্তু এরকম মানুষ আমি দেখেছি যে তারা বই পড়তে পারেন না, কোনো একটা অসুবিধা হয় তাদের, তারা উপন্যাস, গোটা উপন্যাসটা ধৈর্য নিয়ে পড়তে পারেন না, সেক্ষেত্রে তাদের কিন্তু ওই দইয়ের স্বাদ ঘোলে মেটানোর মতন একটা অবস্থা, এবং সেক্ষেত্রে তারা কিন্তু সিনেমাটা দেখলে সেই উপন্যাস, বা এখন তো আমরা প্রচুর অডিও স্টোরি, আমরা FM রেইনবো আপনারা শুনতে পারেন, সেই অডিও স্টোরি, সেগুলোও হয় সাহিত্য নির্ভর অডিও স্টোরি, সেগুলো শুনলেও কিন্তু ওই উপন্যাসের স্বাদ পাওয়া যায়। যাই হোক, টেলিফোন লাইনে কে রয়েছেন একটু দেখে নিই। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: উপন্যাস যখন তৈরি হয় তখন যারা উপন্যাস পড়ে উপভোগ করেছিলেন তারা গেলেও কোন রকম খারাপ লাগে না।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর আবারও চলে যাই হোয়াটসঅ্যাপ মেসেজে। কে লিখছেন? উত্তম দালাল খরছড়াই মনসাতলা বেগমপুর হুগলি থেকে লিখছেন, আমরা যখন গল্প বা উপন্যাস পড়ছি তখন মনের মধ্যে একটা ছবি আঁকছি, চলচ্চিত্র থাকে লেখায় ও আঁকায়, যেমন চলচ্চিত্রের বিজ্ঞাপন ও পোস্টারগুলো যেন এক একটা মন্তাজ, এক ডাকে যেমন চেনা যায় তেমনই এক নজরে চলচ্চিত্ররা কথা বলে ওঠে, তার টাইপোগ্রাফি, তার চিত্রভাবনা, তার উপস্থাপনা।

0: সবই, যেমন স্বনামধন্য চিত্র পরিচালকের কয়েকটা ছবির উদাহরণ দেওয়া যেতে পারে, পথের পাঁচালীর আলপনা, দেবীর আলোকছটা, কাঞ্চনজঙ্ঘায় হিমালয়, জনঅরণ্যের ভিড়, আগন্তুকের বিভাজিত মুখ, এমন অজস্র বহু কথা বলা যায়। একেবারেই তাই। তাছাড়া চলচ্চিত্র নির্মাণের কৃত্রিম আলোর উপস্থিতি, নিয়ন্ত্রিত পরিবেশ, মানে স্টুডিও চত্বরে কৃত্রিম সেট বানিয়ে তাকে নির্মাণ করা, সব কিছুতেই একটা দেখানোর বিষয় আছে যেটা আমাদের খুবই আকৃষ্ট করে। গল্প বা উপন্যাস পড়ে সেই আনন্দ হয়তো সরাসরি পাওয়া যায় না। লিখছেন উত্তম দালাল খড়সরাই, মনসাতলা থেকে। খুব সুন্দর করে লিখেছেন। এরপরের মেসেজ লিখছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। উপন্যাসের মূল ভাব ঠিকই থাকে সিনেমাতে, সময়ের অভাবে উপকাহিনী বাদ রূপলি পর্দাতে। পড়া না থাকলে সিনেমা দেখে হয় আগ্রহী, থাকলে পড়া নতুন করে হয় অনুরাগী। সাহিত্য আর সিনেমা ভিন্ন দুটি মাধ্যম, একের প্রভাব অন্যের উপর খুবই কম। উপন্যাস পাঠে মানসিক উৎকর্ষতা বাড়ে, সিনেমাতে অভিনয় দক্ষতা মন কাড়ে। লিখছেন উপন্যাস থেকে সিনেমা হলে পড়ার আনন্দ নষ্ট হয় না। বেশ, প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন। এরপর আবারও একটু চোখ রাখি ফেসবুকের কমেন্টে। কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে লিখছেন, শুভ সন্ধ্যা আপনার। আচ্ছা, উপন্যাস পড়তে পড়তে যে চরিত্রগুলো মনে বাসা বাঁধতে শুরু করে, তাদের আজকের যে কোনো পর্দায় দেখা গেলে সেই কৌতূহল কি মনে জমাট বাঁধবে? কখনোই নয়। তাই ব্যবসায়িক দৃষ্টিকোণে দেখে বইয়ের বিক্রি যখন লভ্যাংশ তুলে দেয়, তখনই তার সত্য প্রকাশক বিক্রি করে দেয়, তাতে পাঠকও তুষ্ট, দর্শকও তুষ্ট, আর এরা তুষ্ট হলে সবাই তুষ্ট। লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য রঘুনাথপুর সরকার বাগান থেকে। বেশ, পরের মেসেজ লিখছেন, পরের কমেন্ট, ফেসবুক কমেন্ট লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। গল্প নিয়ে ছবি হবে এ তো মজার ব্যাপার, এতে সমস্যা নেই আমার। পরীরা সব আসবে দলে দলে, সঙ্গে রাজকুমার। মেঘের নাই যাবে উড়ে তেরো নদীর পার, নানান দৃশ্য সেই সাথে থাকবে নাচ গান, অনেক গুণে বেড়ে যাবে উপন্যাসের মান। বেশ, লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। এরপর কমেন্ট করছেন দীপান শতপথি তাপুপাত জিরাবাইত বাঁকুড়া থেকে। একদম না, জীবনমুখী উপন্যাস নিয়ে সিনেমা হওয়াই উচিত, এতে উপন্যাসটি প্রাণ পায়। তবে স্ক্রিপ্ট রাইটারকে কোনোভাবেই উপন্যাসের বেসিক জায়গাটা নষ্ট করা যাবে না, নষ্ট করতে দেওয়া যাবে না। বেশ, লিখছেন দীপান শতপথি বাঁকুড়া থেকে। আবারও একটু টেলিফোনে চলে যাই। হ্যালো,
1: নমস্কার শ্রাবস্তী।
0: হ্যাঁ নমস্কার, সায়ন
1: না, আমি মনিরুদ্দিন বলছি।
0: বেশ, হ্যাঁ হ্যাঁ বলুন।
1: বলছি যে কল্পনা প্রভ পাঠক, প্রকৃত যে পাঠক, সে যে ছবি আঁকে সে পরেই ছবি এঁকে নেয়, সে সিনেমা হলো না হলো সেদিকে তো আর ভক্ষেপ থাকে না। কারণ আমরা যারা উপন্যাস পড়ি, উপন্যাসটাই আমাদের খুব মেন প্রতিপাদ্য বিষয়, সেখানে ছবির সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। নমস্কার।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, অনেকদিন পর। এরপর মেসেজ পড়ি একটুখানি, আবারও হোয়াটসঅ্যাপ মেসেজ। বারাসাত থেকে বাবাই সিংহ লিখছেন, আজকের বিষয়ের সাথে আমি একেবারেই একমত নই। উপন্যাস থেকে সিনেমা তৈরি হলে পড়ার আনন্দ তো নষ্ট হয়ই না, বরং সেটা সাহিত্যকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। এখনকার ব্যস্ত জীবনে সবার হাতে মোটা উপন্যাস পড়ার মতো সময় বা ধৈর্য থাকে না। সিনেমা হলে সেই সুন্দর গল্পটা দু তিন ঘন্টার মধ্যে সাধারণ মানুষ উপভোগ করতে পারেন। তাছাড়া ভালো পরিচালক হলে উপন্যাসের চরিত্রগুলোকে তিনি পর্দায় এমন জীবন্ত করে তোলেন যে সিনেমা দেখার পর অনেক সময় সেই মূল বইটা পড়ার আগ্রহ আরও বেড়ে যায়। লিখছেন বাবাই সিংহ বারাসাত থেকে। অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে লিখেছেন। কিন্তু খুব কম হচ্ছে সাহিত্য থেকে সিনেমা, এটা কিন্তু আমার নিজেরও ব্যক্তিগত আফসোস। পরের মেসেজে চলে যাই। কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালি উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, উপন্যাস নিয়ে সিনেমা তৈরি হলে অনেকেরই সেই বইটি পড়ার আগ্রহ কিছুটা কমে যায়, কারণ সিনেমা অল্প সময়ের মধ্যেই কাহিনীর মূল ঘটনা, চরিত্র,

0: ও পরিণতি চোখের সামনে তুলে ধরে। ফলে বই পড়ার সময় যে কল্পনার জগৎ তৈরি হয় তার অনেকটাই আগেই জানা হয়ে যায়। তাই সিনেমা দেখে উপন্যাসের প্রতি আগ্রহ কমতে পারে, কিন্তু ভালো উপন্যাসের গভীর আনন্দ বই পড়াতেই পাওয়া যায়। সিনেমা গল্পকে দেখায় আর উপন্যাস পাঠককে গল্পের ভেতরে প্রবেশ করার সুযোগ দেয়। দুইয়ের আনন্দ তাই এক নয়। বেশ, আবারও একটু টেলিফোনে চলে যাই সরাসরি। কে রয়েছেন? হ্যালো।
1: হ্যালো।
0: হুম, বলুন।
1: নমস্কার।
0: বলুন, কে বলছেন?
1: নিউ টাউন থেকে বিশু মন্ডল কথা বলছি।
0: বলুন।
1: বলছি, গল্প থেকে যখন সিনেমা তৈরি হয়, সেই সিনেমা দেখলে গল্প তো নষ্ট হয় না, বরঞ্চ গল্পটা পড়া থাকলে সিনেমাটা যখন ঘর চলে তখন মনের মধ্যে পরের ঘটনাগুলো মনের মধ্যে উঠে আসে যে এইটার পরে এই ঘটনাটা হবে। আর আপনারা যখন এই গল্পগুলো আবার রেডিওতে তুলে ধরেন তখন আমরা আরো অনুভব করি যে এইটার পরে পড়া থাকলে এইটা খুব সুন্দর লাগে আপনাদের। তবে উপন্যাস থেকে সিনেমা তৈরি হলে সেটা কোনদিন নষ্ট হয় না পড়াটা, দিদি আরো ভালো হয়।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এরকম ছোট করেই বলবেন আপনারা, তাহলে কিন্তু অনেকেই সুযোগ পায় ফোনে চলে আসার। এর পরের মেসেজে চলে যাই। সুমিতা রায় লিখছেন ঢাকুরিয়া থেকে। উপন্যাস সিনেমা হলে উপন্যাস পড়ার আগ্রহ নষ্ট কেন হবে? বরং যে উপন্যাস পড়া নেই সেইটা আগেই সিনেমাতে দেখে নেওয়া হলো, সেই সিনেমা দেখার পরে উপন্যাসটি পড়ার আগ্রহ আরও বেড়ে যায় এবং ওই সিনেমাটি আবার দেখার ইচ্ছে বেড়ে যায়। লিখছেন ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। বেশ, খুব চটপট পড়ে ফেলি কিছু মেসেজ। লিখছেন প্রণব কুমার কলকাতা 18 থেকে, সিনেমা যদি নভেল থেকে তৈরি হয় তাহলে পড়ার ইন্টারেস্ট একদম কমে না, বরং পড়ার প্যাশন অনেক, মানে উপন্যাসটি পড়ার প্যাশন অনেক বেশি বেড়ে যায়। প্রণব কুমার কলকাতা 18 থেকে ইংলিশে লিখেছেন, আমি একটুখানি ট্রান্সলেট করে নিলাম। এরপরের মেসেজ লিখছেন দীপক কুমার সাহা বিজয়গড় যাদবপুর থেকে। আমাদের কথা কেউ না, এটা তো আজকের মেসেজ নয়। বেশ, আপনার মেসেজ আমি হয়তো অন্য কোনো অনুষ্ঠানের মেসেজ আমি এখন পেলাম। যাই হোক, কিশোর বালিহাওড়া থেকে লিখছেন উপন্যাস দিয়ে সিনেমা তৈরি হলে পড়ার মজাটা কিছু মানুষের কাছে কমে যায়, বিশেষ করে যারা বই পড়তে ভালোবাসেন। ওই উপন্যাসটা সিনেমা হলে খারাপ কিছু হবে না, ভালোই লাগে। অনেক মানুষের বই কেনার ক্ষমতা নেই, অনেক মানুষ পড়তেও জানে না ভালোভাবে। ওই উপন্যাস যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টিভির পর্দায় বা সিনেমায় দেখানো হয় তাহলে ভালোই লাগবে মনে হয় আমার। অনেকে চোখে দেখতে পায় না, তারা কানে শুনতে পাবে জিনিসটা, জানতে পারবে, ভালো লাগবে। বেশ, লিখছেন কিশোর বালিহাওড়া থেকে। এরপর রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত মেসেজ করছেন যে উপন্যাস নিয়ে সিনেমা হলে পড়ার আনন্দ নষ্ট হয়, কারণ কল্পনার মৃত্যু হয় উপন্যাস পড়ার সময়। নিজের মতো করে চরিত্র দৃশ্য আমরা কল্পনা করি, সেই সিনেমা সেই কল্পনাকে একটা নির্দিষ্ট চেহারায় আটকে দেয়। বিস্তারিত বাদ পড়ে, উপন্যাসের অনেক ভেতরের অনুভূতি বর্ণনা বাদ পড়ে, চরিত্র বদলে যায়। বইয়ের প্রিয় চরিত্রের সাথে সিনেমার অভিনেতার মিল না হলে পড়ার ভালো লাগাটা নষ্ট হয় এবং পড়ার নিজস্ব গতি থাকে না। বই নিজের গতিতে ভেবে ভেবে পড়ার যে আনন্দ সিনেমা তা দেয় না, সব পরিচালকের গতিতে দেখতে হয়। বেশ, লিখছেন রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত। এরপরের মেসেজ করছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। লিখছেন উপন্যাসের কাহিনী অবলম্বনে অজস্র সিনেমা তৈরি হয়েছে এবং বিষয়বস্তুর গুণে সেসব সিনেমা জনপ্রিয় হয়েছে। উপন্যাসের কাহিনী নিয়ে সিনেমা তৈরি হলেও উপন্যাসটি পাঠকদের কাছে একই রকম সমাদৃত থাকে। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে। বেশ, এরপরের মেসেজ লিখছেন সংঘমিত্রা ঘোষ কাকিনারা ভাটপাড়া থেকে। উপন্যাস আর সিনেমা একে অপরের পরিপূরক, উপন্যাসকে জীবন্ত করতে সিনেমার ভূমিকা অপরিসীম। আমরা পর্দায় উপন্যাসের চরিত্রগুলো বাস্তব রূপ দেখি যা কল্পনাকে উজ্জীবিত করে, সুতরাং সমাজ জীবনের মেলবন্ধনের সহায়ক হতে সাহায্য করে উপন্যাস থেকে তৈরি সিনেমা। বেশ, লিখছেন সংঘমিত্রা ঘোষ।

0: কিনারা ভাটপাড়া থেকে। এরপরের মেসেজ কে লিখেছেন, লিখছেন মৈনাক ব্যানার্জি, শ্রীরামপুর হুগলি থেকে। পথের পাঁচালি কিন্তু সে কথা বলে না, অনেকে হয়তো ব্যতিক্রম বলতে পারেন কিন্তু তা কখনো কখনো নিয়মকেই প্রমাণ করেন। মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখছেন, এই কথাই হচ্ছিল শুভজিতের সাথেও, যে সত্যজিৎ রায়ের মতন এত সুন্দর করে পোট্রে করা সেটা আর কজন পারে বলুন। যাই হোক, পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে লিখছেন, উপন্যাস নিয়ে বই তৈরি হলে সেই উপন্যাসের বিষয় আমরা আরও পরিষ্কার করে বুঝতে পারি, চোখের সামনে একটা ছবি ফুটে ওঠে, তাই বলে পড়ার আনন্দ নষ্ট হয় না, পড়লে আমরা বিষয়টা বুঝতে পারি। আর এই নিয়ে বই দেখলে এই উপন্যাস নিয়ে পরিষ্কার ধারণা তৈরি হয় আমাদের মধ্যে, লিখছে পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে। এরপরে কিছু টেক্সট মেসেজে চলে যাব, কিন্তু তার আগে একটা ফোন নিয়ে নি। হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: বলুন, কে বলছেন?
1: আমি ছাবড়াকোন নাচনকোনা ছাবড়াকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল।
0: বলুন বলুন।
1: হ্যাঁ দিদি ভাই, দেখুন আমরা সাহিত্যের যে রস সেটা কিন্তু বইয়েতে পাই, কিন্তু সিনেমাতে দেখলে সেই চরিত্রগুলো আরো বেশি করে মনে গেঁথে যায় এবং দাগ কেটে যায়। যেমনি দেখুন কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেই জায়গা থেকে আমরা কিন্তু কপালকুণ্ডলা বইটা পড়েছি, সাহিত্যটা, কিন্তু সেইখানে কিন্তু চরিত্রগুলো এমন ভাবে অভিনয় করেছে সেইটাতে আরো বেশি দাগ কেটেছে। যেমনি দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই জায়গাটাও কিন্তু দেবদাসে, পারো, এই যে অভিনয়গুলো সত্যি করে আপনার হিন্দিতেও হয়েছে বাংলাতেও হয়েছে, তো সেই জায়গাটা কিন্তু আরো বেশি করে ভালো লাগে এবং ভালোবাসি। হ্যাঁ, এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে একটা টেক্সট মেসেজে চলে যাই। শিবপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, উপন্যাস পড়ার পর যদি সিনেমা দেখি আমার মধ্যেটা খুবই ভালো লাগে, যেন মনে হয় সত্যিকারের কোনো ঘটনা দেখছি, অনুভবের শিহরণ খেলে যায়। একটা পড়ার সাথে সাথে প্র্যাকটিক্যালের অভিজ্ঞতা একটা দাম আছে। বেশ, বই পড়া আর তিন ঘন্টার একটা সিনেমা দেখা একটু তো ব্যবধান থাকবেই। আপনি খুব ভালো থাকবেন, লিখছেন শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে। আপনিও খুব ভালো থাকবেন। এরপর আরেকটা মেসেজ, টেক্সট মেসেজ করছেন বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ। না, এই মেসেজটা একটা অন্য কোনো মেসেজের। বেশ, আপনি হয়তো শুনছেন, আমি প্রাপ্তি স্বীকার করে দিলাম, কিন্তু এই মেসেজটা আমার কাছে পুরোটা আসেনি। এরপর চলে যাই আবারও একটা টেলিফোনে। হ্যালো।
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
2: শুভ্রা ভট্টাচার্য বাসজনি থেকে
0: বলুন।
2: আমার মনে হয় একটা উপন্যাস যখন সিনেমায় রূপান্তর করা হয় তখন বই পড়ার আসল আনন্দটাই হারিয়ে যায়। যখন আমরা কোনো উপন্যাস পড়ি লেখক কেবল শব্দ দিয়ে একটা ফ্রেম তৈরি করে দেন, কিন্তু সেই চরিত্রের রূপ কেমন হবে, তার গলার আওয়াজ কেমন হবে বা তার চারপাশের পরিবেশটা কেমন, তা সম্পূর্ণটাই আমরা আমাদের নিজেদের কল্পনা দিয়ে সাজিয়ে নিই। অর্থাৎ প্রতিটি পাঠকের মনে একটা নিজস্ব সিনেমা তৈরি হয়, কিন্তু সেই উপন্যাস দিয়ে যখন সিনেমা তৈরি হয় তখন পরিচালকের কল্পনাটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। তখন উপন্যাসের সেই চেনা চরিত্রগুলো আর আমাদের নিজস্ব থাকে না, তারা পর্দার অভিনেতা অভিনেত্রীদের মুখ চিনে নেয় সিনেমার সীমিত সময়ের খাঁচার উপন্যাসের সূক্ষ্ম অনুভূতি, পাতার পর পাতা জুড়ে থাকা গভীর আবেগ আর চরিত্রের মানসিক দ্বন্দ্বগুলোকে অনেক সময়ই ঠিকঠাক ফুটিয়ে তোলা যায় না। তাই সিনেমার জাঁকজমক হয়তো চোখকে আরাম দেয়, কিন্তু মনের ভেতর যে কল্পনার অবাধ স্বাধীনতা থাকে, বই পড়া সেই নিখাদ আনন্দটাকেও কোথাও যেন খর্ব করে দেয়। ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ।

0: আপনাকেও আজকে অন্যদিন আপনার মেসেজ পাই, আজকে আপনার ফোন পেলাম, খুব ভালো লাগলো। খুব সুন্দর করে বলেছেন, আপনিও বলেছেন, যারা মেসেজ করছেন তারাও খুব সুন্দর করে লিখেছেন। প্রতিটা টেলিফোন আমাদের আরও একটুখানি উদ্বুদ্ধ করলো, আরও কিছু শেখালো। আমরা প্রতিটা মেসেজ, প্রতিটা ফোন থেকেই কিছু না কিছু জানি। আরও একটা ফোন খুব ছোট করে বলবেন, সময় কম, খুব ছোট করে বলবেন। হ্যালো, কে রয়েছেন? ভালো আছি, বলুন।
1: দিদি বলছি, উপন্যাস পড়ে তারপর যে বইটা যে আমরা,
0: কে বলছেন, নামটা বলে দিন।
1: হ্যাঁ,
0: লক্ষ্মী
1: মজুমদার বলছি দিদি, বেলগড়ের থেকে বলছি। যে উপন্যাস পড়ে তারপর সিনেমাটা দেখলে তখন বুঝতে পারছি না এটা আবার এটা হবে এটা হবে, মানে আমরা তখন আরো যেন আমাদের ভিতরে যেন আরো দাগ কেটে নেয়। এটুকু বললাম দিদি,
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকেও। চট করে কিছু মেসেজ আবার পড়ে নি। আনোয়ার মোল্লা মহেশতলা সন্তোষপুর থেকে লিখছেন, উপন্যাস দিয়ে সিনেমা তৈরি হয়, খুব ভালোই লাগে। তবে একটা কথা, উপন্যাসের থেকে একটু ওপরে ওরা থাকে, একটু জল মেশানো বেশি থাকে। আচ্ছা, বেশ বেশ, সেটা তো অবশ্যই একটুখানি সিনেমাটোগ্রাফির জন্য করতেই হবে, তাই না? বাউরিয়া বৌলখালী থেকে শান্তনু ঘোষ লিখছেন, উপন্যাস নিয়ে সিনেমা হলে সেটা আনন্দ, সেটার আনন্দ নষ্ট হয় না। বেশ, আবারও একটা চট করে টেলিফোন নিয়ে নি। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, খুব ছোট করে বলুন।
2: আমি বদির চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন,
2: উপন্যাস পড়ে যদি বই দেখা যায়, যে বলবো যে বইটার যে একটা মিল তা সেটা কিন্তু আমাদের খুঁজতে বা অনুভব করতে তেমন কিছু বেশি দেরি হয় না, আমরা সহজেই সেই মিলটা কিন্তু সহজেই খুঁজে পেয়ে যাই। নমস্কার,
0: অনেক ধন্যবাদ আপনাকে, খুব ছোট করে খুব সুন্দর করে বলেছেন। আর বোধ হয় ফোন নেওয়ার সময় হবে না, তবে বলি, এই যে একটা রবিবারের রাত, একটা সন্ধে থেকে আমরা চায়ের আসর থেকে আস্তে আস্তে রাতের খাবারের বন্দোবস্ত করছি, এবং কানে রয়েছে 100.1 FM গোল্ড, আর সেই সাথে একটা রবিবারের অলস কিন্তু একটা মিষ্টি আমেজ, তার সঙ্গে আবার কালকের স্কুল অফিস কলেজের জামাকাপড় বা ব্যাগ গোছানোর একটা ব্যাপার, একটা সব কিছু গুছিয়ে রাখতে হবে। সেই সাথে সাথেই কিন্তু চলে আমাদের রবিবারের বৈঠক, ঠিক রাত 9:30 থেকে রাত 12 অবধি, এবং সেখানেও কিন্তু শ্রাবস্তির সঙ্গে হবে আজ একটা জমজমাট আড্ডা। কী নিয়ে কী বিষয়ে আড্ডা হবে সেটা এখন বলছি না আপনাদের, সেটা জানার জন্য, সেই আড্ডায় অংশ নেওয়ার জন্য থাকতে হবে শ্রাবস্তির সঙ্গে পরবর্তী অনুষ্ঠানেও 9:30 থেকে রবিবারের বৈঠকে। আপনাদের সঙ্গে কিন্তু আড্ডা দেওয়ার একটা বেশ আশা নিয়ে রয়েছি আমি এই রবিবারের রাত্রেবেলা, কিন্তু আপনাদের থাকতেই হবে, জমজমাট গল্প হবে, একদম চায়ের কাপ হাতে নিয়ে বসে পড়বেন বা রাতের খাবারের সঙ্গে বসে পড়বেন, থাকবেন আড্ডাতে 100.1 FM গোল্ডে।
3: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं सरफिरोजी। राष्ट्रीय अंतरिक्ष दिवस के अवसर पर प्रधानमंत्री नरेंद्र मोदी ने निजी अंतरिक्ष क्षेत्र से नवाचार की वैश्विक छवि बनाने का आग्रह किया। रक्षा मंत्री राजनाथ सिंह ने जहाज निर्माण और समुद्री क्षेत्र में आत्मनिर्भरता पर बल दिया। भारतीय चिकित्सा अनुसंधान परिषद ने स्पष्ट किया, देश में स्वाइन फ्लू का कोई नया स्ट्रेन नहीं है, आश्वासन दिया, वर्तमान टीके प्रभावी बने हुए हैं। विशाखापट्टनम में ब्रिक्स खेल मंत्रियों की बैठक, खेल में सहयोग, समावेशिता और आपसी सम्मान को मजबूत करने के लिए संयुक्त घोषणा पत्र को अपनाने के साथ सम्पन्न हुई। ईस्ट बंगाल ने मोहन बागान को 4-1 से हराकर रिकॉर्ड 17वीं बार डूरंड कप फुटबॉल प्रतियोगिता जीती। और महिला हॉकी विश्व कप में आज रात भारत का मुकाबला ऑस्ट्रेलिया से, सेमीफाइनल में पहुंचने के लिए भारत को जीतना जरूरी। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि अंतरिक्ष क्षेत्र के स्टार्टअप्स ने सरकार में अपना विश्वास व्यक्त किया है। श्री मोदी ने अंतरिक्ष क्षेत्र के स्टार्टअप्स के मुख्य कार्यकारी अधिकारियों के साथ चर्चा

জোজোর কণ্ঠে রোববার, এই গানটা শুনতে শুনতে কিন্তু ঢুকে পড়লাম রবিবারের বৈঠকে। একটা গোটা সপ্তাহের ব্যস্ততা, আর তারপর একটা অলস দিন, একটা ছুটির দিন রবিবার। আর রবিবারে যখন ঘড়ির কাঁটা বলছে 9:34 হয়ে গেছে, তখন তো রবিবারের জমজমাট বৈঠক শুরু হয়ে গেছে। আর আপনার সঙ্গে রয়েছি আমি শ্রাবস্তী। আজ আপনাদের সাথে গল্প করব, আর যেরকমটা হয়ে থাকে রবিবারের বৈঠকে, কিন্তু কি বিষয়ে আজ গল্প করব। আজ কিন্তু ভাবলাম যে রবিবারের বিষয়েই গল্প করি। এই যে একটা রবিবার, সপ্তাহের একটা ছুটির দিন, সেই দিনই কিন্তু রবিবারের স্মৃতিগুলো ছুঁয়ে দেখতে চাইছি। সপ্তাহের ছক ভাঙা একটা দিন, ছুটির আমেজ, ছোটবেলার রোদেলা দুপুর, কিংবা রবিবার কাটানো কোনো বিশেষ মুহূর্ত। রবিবার মানেই তো একরাশ নস্টালজিয়া, ভালো লাগা। আর সেটাই কিন্তু জানতে চাইছি আপনার থেকে, যে আপনার কোনো এক স্মরণীয় রবিবারের কথা, গল্প, সেই রবিবারটা আপনার মনে ভীষণভাবে দাগ কেটে রয়েছে, সেই রবিবার কি হয়েছিল, এই সমস্তটাই কিন্তু জানতে চাইছি শ্রাবস্তী। সেই জীবনের আনফরগেটেবল কোনো রবিবারের কথা, স্মরণীয় রবিবারের গল্প আপনি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে 9903059992 নম্বরে, অথবা আমাদের টেলিফোন লাইন খোলা থাকবে আপনার জন্য 2248-8085 এই নম্বর। তাহলে দেরি না করে শেয়ার করে ফেলুন আপনার স্মৃতিতে সেই সেরা রবিবারের কথাটা। গান শুনে নেব শ্যামল মিত্র এবং পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে।

0: রবিবারে স্মৃতি ভাগ করে নিতে টেলিফোন লাইনে কে রয়েছেন সরাসরি? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি মালদা থেকে শায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ শায়ন, কেমন আছো?
1: খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: এই তো চলছে, বলো।
1: আসলে অনেক স্মৃতি, রবিবার নিয়ে অনেক স্মৃতি। বিশেষ স্মৃতি একটা কথা বলি, খুব সম্প্রতি, মানে একদম স্মৃতির অতলে তলিয়ে যায়নি এবং তলিয়ে যাবেও না, খুব সম্প্রতি এক 12 জুলাই রবিবার ছিল। আমার এক অতি প্রিয়, প্রাণাধিক প্রিয় দিদির সাথে আমার প্রথম দেখা হয়েছিল এক রবিবারে, 12 জুলাই রবিবারে। এবং সেই যে দেখা হওয়ার মানে সময়টা, এবং আমি সত্যি বলছি যেহেতু প্রথম দেখা হবে, তো তার আগের দিন শনিবার রাতে আমি ঘুমোতে পারিনি, এতটাই উত্তেজনা যে দিদির সাথে এতদিন ফোনে কথা হয়েছে, এতদিন ফোনে মেসেজে কথা হয়েছে, এবার সরাসরি দেখা হবে, সেই দেখা হওয়াটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেটাও কিন্তু একটা
0: একদম একদম একদম।
1: হ্যাঁ, আর ছোটবেলার, আরে ছোটবেলার না, প্রত্যেকটা রবিবারই আমার কাছে খুব বিশেষ, প্রত্যেকটা, মানে সেই মানে ছোটবেলার রবিবার নিয়ে একটা বড় মহাকাব্য হয়ে যাবে আর কি।
0: একেবারেই তাই। হ্যাঁ হ্যাঁ,
1: সেটা বলতে গেলে একটা কথা বলি যে এটা ওই ছোটবেলার রবিবারে একটা বিশেষ আকর্ষণ ছিল আমার কাছে, যে বাবা বাড়িতে থাকবেন, বাবার সাথে বেড়াতে যাব। আর হারিয়ে যাওয়া ছিল আমাদের খেলা, বাবার সাইকেলের পেছনে বসে বাবাকে বলতাম যে বাবা আমরা চলো এবার হারিয়ে যাই। হারাতাম তো নয়, আমার ভাষায় ছিল ওটা হারিয়ে যাওয়া। বাবা ঠিক কোথায় কোথায় নিয়ে যেত, সেটাই ছিল আমাদের হারিয়ে যাওয়া, মিলে ঘুরে বেড়ানো। এটা একটা বড় বিশেষ স্মৃতি রবিবার।
0: একদমই, অনেক ধন্যবাদ। প্রত্যেকটা রবিবার ভালো কাটুক শায়ন, সেটাই চাইবো। এরপর চলে যাব একটুখানি হোয়াটসঅ্যাপ মেসেজে। লিখছেন সুমিতা রায় ঠাকুরিয়া থেকে, লিখছেন আমার জন্মদিন পড়েছিল রবিবার, আর অগস্ট মাসের প্রথম তারিখেই জন্মদিন। তখন বাবা বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছিল, রান্না হয়েছিল ইলিশ, এটার নানা পদ, এখন সেই সবই স্মৃতি হয়ে গেছে। মা

রান্না করেছিল, এখন মা বাবা না ফেরার দেশে পাড়ি দিয়েছেন, ভালো থাকবেন যেখানেই থাকবেন। হ্যাঁ, একেবারেই যেখানে গেছেন ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন, কারণ আপনার স্মৃতির পাতায় তো তারা অমলিন। আপনার আগেও মেসেজে তাদের কথা উঠে এসেছে, আপনার বহু কথায় পেয়েছি তাদেরকে, তাদের শিক্ষার কথা পেয়েছি আপনার মেসেজে, নিশ্চয়ই তারা ভালো থাকবেন, তারা দেখছেন, তাদের আশীর্বাদ থাকবে আপনার উপর। এই মেসেজ করেছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, এবং অগস্ট মাসে জন্মদিন, আর তার কিন্তু একটা বাড়তি পাওনা হচ্ছে ইলিশ, ইলিশের বিভিন্ন রকম পদ থাকবেই, তাই না? যাই হোক, আপনাদের মেসেজ, আপনাদের বিভিন্ন স্মৃতি, রবিবারকে নিয়েই স্মৃতি, সেসব তো থাকবেই। তার আগে কিন্তু আমরা আবারও একটুখানি গানে চলে যাই, এবং যে গানে যাব সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান শুনি, কারণ আমার কোথাও গিয়ে মনে হয় যে রবিবার দিন বাড়িতে মাংস রান্না হচ্ছে বা কোনো একটা বিশেষ পদ রান্না হচ্ছে এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, এটা কিন্তু অতুলনীয়, মানে একদম একে অন্যের পরিপূরক যাকে বলা যায়।

0: সুন্ধা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে ফিরে এলাম। খুব ইচ্ছে করছিল এটা শুনতে। এরপর চলে যাব টেলিফোন লাইনে, সরাসরি দেখে নেব কে রয়েছেন। হ্যালো,
1: নমস্কার শ্রাবস্তী।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি আলবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
1: অনেকদিন পর কথা হচ্ছে, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো।
0: এবারে
1: বলি যে রোববার তো কেন ভালো লাগে, এটা খুব বদলে বদলে যায় এবং যত দিন যেতে থাকে এই রোববারের ভালো লাগাটাও অন্যরকম রূপ নিয়ে আসে। যেমন আমার খুব মনে আছে যে আমি প্রথম কয়েকজন মানুষকে দেখেছিলাম রবিবারে, যেমন মান্না দে, সুচিত্রা মিত্র, সৌমিত্র চট্টোপাধ্যায়, মৃণাল সেন, এইসব মানুষগুলিকে রোববার দেখেছিলাম। সেই

0: প্রত্যেকটা যদি দেখা নিয়ে বলতে যাই তাহলে সারা রাত্রি কভার করে যাবে। আরেকটা হচ্ছে যখন কলকাতা বইমেলা হতো পার্ক স্ট্রিটে এবং তখন রবিবার দিন বইমেলায় যাওয়া তার একটা আলাদা আনন্দ ছিল, এবং শুধু যে বই কেনা তা নয়, লেখকদের দেখা, বিভিন্ন কুইজে অংশ নেওয়া, এবং তারপর যখন আকাশবাণী FM তে ওই ওখানকার থেকে মানে আর কি এ হতো ধারা বিবরণী দেওয়া হতো, সেই সমস্ত প্রেজেন্টারদের দেখা, সেটাও কিন্তু রোববারে অনেকগুলো অনেকজনকে প্রথম রোববারে বইমেলায় দেখেছিলাম, যাদের গলা রেডিওতে শুনতাম, সেটা একটা আলাদা পাওয়া। আরেকটা ব্যাপার হচ্ছে যারা আমরা রেডিও শুনি তারা যখন একে অপরের সঙ্গে মিলিত হই, এই তখন প্রথম FM হলো 1996 সালে, এবং তারপরে 1997 এ প্রতি বছর জানুয়ারির সেকেন্ড রোববার এই সমস্ত শ্রোতারা মিলিত হতেন, এবং এখনো হন, এখনো অন্য নামে হয়, অন্য সময়ে হয়, কিন্তু তখন একদম ফিক্সড ছিল যে জানুয়ারির সেকেন্ড রোববার। এবং যারা আমরা একে অপরের গলা শুনি তাদের কেমন, তাদের ব্যবহার দেখতে কেমন, তারা মানুষ কেমন, এটার জন্য আমরা অপেক্ষা করতাম সারা বছর ধরে, তার প্রস্তুতি ওই একটা রোববারের জন্য। এবং পরবর্তীকালে হচ্ছে এবার তারও একটু আগে থেকে প্রাত্যহিকী সম্মেলন, প্রাত্যহিকীতে আমরা যারা আমরা চিঠি লিখি যখন তারা মিলিত হই, সেটা প্রথমে ছিল ভাই ফোটার পরের রোববার, আস্তে আস্তে সেটা একটা নভেম্বর ডিসেম্বরের মধ্যে একটা রোববার ধরা হয়, এবং সেই রোববারটাও কিন্তু আমাদের কাছে একটা স্বপ্নের রোববার মনে হয়। আর সবশেষে একটা রোববারের
1: আমি জানি এই উত্তেজনা আমার বাড়িতেও আছে
0: একদম, এবং সবশেষে একটা রোববারের কথা বলবো, আমাদের কাছে সেই রোববার গুলো কিন্তু ছিল চাকরির পরীক্ষা দেওয়ার রোববার, অর্থাৎ এক একটা করে রোববার আসতো, বিভিন্ন সেন্টারে আমরা চাকরির পরীক্ষা দিতে যেতাম, অনেকে মিলে যেতাম, একটা যেন পিকনিক হতো আমাদের চাকরির পরীক্ষা দিতে যাওয়াটা। তো আজও যখন এই সমস্ত অনুষ্ঠান শুনি তখন ওই রোববারে এগুলো স্মৃতি বড্ড মনে হয়, তখন আমরা অনেক ছোট ছিলাম, অনেক কিছু বুঝতাম না, এখন যখন বুঝেছি সেই রোববার গুলো বোধ হয় হারিয়ে গেছে আমাদের কাছে
1: একেবারেই, কিন্তু হারিয়ে যাবে না আপনার, মানে একটু পাল্টে পাল্টে যায় আর কি রংগুলো,
0: হয়তো কনসেপ্টটা পাল্টায় কিন্তু রোববারের সেই ভালোবাসাটা থেকে যায় আজীবন ধরে,
1: এবং পরবর্তী প্রজন্মে আপনি দিয়ে যাবেন এটা রোববারগুলো, ওটাই উপহার আসলে,
0: নিশ্চয়ই সেটাই তো যদি হয় খুব ভালো হবে সেটা
1: একেবারেই। এবং শুভরাত্রি, অনেক ধন্যবাদ আপনি এলেন টেলিফোন লাইনে, সেটাই আর কি রোববারের রং আপনার কথায়, আপনার স্মৃতিতে প্রচুর রং পেলাম আর কি, ভীষণ রঙিন। যাই হোক, পরবর্তী মেসেজে চলে যাই। কে লিখছেন মেসেজ? দত্তপুকুর থেকে শুভ দত্ত। আজকের অনুষ্ঠান শুনতে শুনতে মনে হলো আমার জীবনের সেরা রবিবারটার কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি ইতিহাস খুব ভালোবাসি, তাই আমার সেরা রবিবারটা ছিল সেই দিন যেদিন আমি একা একা পুরনো কলকাতার ইতিহাস মাখা গলিগুলোয় ঘুরে বেরিয়েছিলাম। সকাল সকাল বেরিয়ে প্রথমে গিয়েছিলাম জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, তারপর কলেজ স্ট্রিটের বইপাড়া আর কফি হাউস। সারা সপ্তাহের কাজের পর ছুটির দিনে ওই পুরনো বইয়ের গন্ধ আর ফেলে আসা সময়ের ছোঁয়া আমাকে এক অদ্ভুত শান্তি দিয়েছিল। দুপুরে রাস্তার ধারের একটা ছোট দোকান থেকে বিরিয়ানি খেয়ে বিকেলে গঙ্গার ঘাটে বসে সূর্যাস্ত দেখার সেই স্মৃতিটা আমার কাছে আজও অমলিন। কোনো তাড়াহুড়ো ছিল না, শুধু নিজের সাথে নিজের একটু সময় কাটানো, একেবারেই তাই, খুব সুন্দর স্মৃতি। কলেজ স্ট্রিটে বোধ হয় রোববার দিন কিছু দোকান বন্ধ থাকে, কম সংখ্যক দোকান খুলে, এটা কিন্তু একটা ব্যাপার, কিন্তু তবু যেটুকু পাওয়া যায় নিজের মতন করে একটা ছুটির দিন এত সুন্দর করে কাটিয়েছেন সেটা কিন্তু শুনতেও খুব ভালো লাগলো। আপনাদের স্মৃতির অপেক্ষায় থাকব, তার আগে চলে যাই আবারও একটা গানে, হৈমন্তী শুক্লা আপনার কানে কানে।

0: রবিবারে স্মৃতি নিয়ে টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো,
1: মুক্তির কোনো অস্তিত্ব নেই, দয়া
0: না। আমরা চেষ্টা করব পরবর্তী টেলিফোনে চলে যাওয়ার। হ্যালো
2: হ্যালো দিদিভাই, নমস্কার।
0: নমস্কার, বলুন কে বলছেন?

0: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল
1: বলুন।
0: হ্যাঁ দিদিভাই, দেখুন রবিবার বিষয় তো রবিবার নিয়ে। হ্যাঁ তো দেখুন রবিবারটা আমাদের কাছে মানে একটা সপ্তাহের একদম দারুণ উপভোগ করি। সেই রবিবারটা যখন ছোটবেলায় ছিলাম তখন বাবার হোটেলে খেতাম, আর রবিবারে মানে খেলাধুলা নিয়ে মস্ত থাকতাম, আর অবসর টাইমে মানে যদি সে ঠিক বিকেলবেলায় বন্ধুদেরকে বলা থাকতো সিনেমা দেখতে চলে যেতাম। হ্যাঁ, এবং সেই সিনেমা দেখে আসার পর সে বাবার হাতে মার খাওয়া, নাহলে মায়ের হাতে যে এতক্ষণ কোথায় ছিলি, তো যদি মিথ্যা কথা বলতাম যে খেলাধুলা করছিলাম, তা তার উপরে পকেটের টিকিটটা থাকতো, সেই টিকিটটা মা বাবা হয়তো হাত দিয়ে দেখে নিয়ে যে পকেটের টিকিট, তার মানে সিনেমা দেখেছে, আরো বেশি করে মার। সেই মারটা এখন কিন্তু দিদিভাই সেই সব ফিকে পড়ে গেছে। এখন ছেলেমেয়েরা মুঠো ফোনের যুগে রবিবারও জানে না, সোমবারও জানে না, আর বাবা মা কি বলছে কি না কানেও কিছু দেয় না। হ্যাঁ, আর মানে গুরুজন ব্যক্তিকে সম্মান দিতে হয় সেটাও ভুলে গেছে দিদিভাই। আমরা কিন্তু সেই সময় গুরুজনদেরকে সম্মান দেওয়া, এখনো পর্যন্ত মাস্টারমশাইকে দেখলে আমরা মাস্টারমশাই প্রণাম করি এবং মাস্টারমশাই কিরকম আছেন সেটা জানতে চাই দিদিভাই।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সব কথাই কিন্তু নতুন প্রজন্মকে দোষ দিলে হবে না, এবং আজকের বিষয়ও তাই নয়। আপনার রবিবারের কথা, আপনার স্মরণীয় রবিবার যা আপনার স্মৃতিতে অমলিন হয়ে রয়েছে, সেই রবিবারের কথাই জানতে চাইছি। চট করে একটা মেসেজ পড়ে নিই। বাউরিয়া বৌলখালি থেকে শান্তনু ঘোষ লিখছেন, ছোটবেলায় রবিবার হলেই মহাভারত দেখা, বিকেল হলে গঙ্গাধারে বসে থাকা, এটাই আমার স্মৃতি। বেশ, অনেক ধন্যবাদ। আর আপনাদের স্মৃতি, তার কথা কিন্তু জানতে চাইছি। সেই যে রবিবার দিন মা একটা দারুণ কিছু বানাচ্ছেন, নাপিত এসেছেন বাড়িতে, ধরে ধরে সব বাচ্চাদের চুল কাটা হচ্ছে উঠোনে, এই সমস্তটা নিয়েই কিন্তু আমাদের রবিবার। আর যদি সেখানে বিশেষ কোনো স্মৃতি থাকে সেই কথাটাও কিন্তু জানতে চাইছি। আপনারা শুনছেন রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে শ্রাবস্তির সঙ্গে, আর আপনাদের মেসেজ, আপনাদের ফোন কল নিয়ে থাকব। আবারও একটা ছোট্ট সংবাদ বিরতির ওপারে ফিরে আসছি 10:10 মিনিটে। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন 100.1 FM গোল্ড।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। তিনি আজ মহাকাশ ক্ষেত্রের স্টার্ট আপগুলির সিইওদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে। কলকাতায় আজ জিআরএসি ভবনে যুদ্ধজাহাজ নির্মাণ ক্ষেত্রে প্রায় 3,400 কোটি টাকা বিনিয়োগে 5টি প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার NDRF-এর অনুকরণে অর্জুন বাহিনী নামে নতুন একটি দল গঠন করছে। H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে ICMR জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা করেছেন। এই নিষেধাজ্ঞা ইরান সর্বতোভাবে প্রত্যাখ্যান করছে বলে সেদেশের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে 22 বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। চ্যাম্পিয়ন দলের হাতে কাপ তুলে দেন প্রতিরক্ষামন্ত্রী। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহাকাশ ক্ষেত্র নিয়ে কাজ করছে এমন স্টার্ট আপগুলি সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে। তাদের প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে আজ মতবিনিময় করেন শ্রী মোদী। আলাপচারিতায় প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে ধারাবাহিক উন্নতির লক্ষ্যে স্টার্ট আপগুলিকে নিরন্তর প্রয়াস চালিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশে এমন একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে যাতে বিশ্বজুড়ে মানুষ মহাকাশ ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য ভারতকে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচনা করে। দেশজুড়ে আজ জাতীয় মহাকাশ দিবস পালন করা হচ্ছে। 2023 সালের 23শে আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান 3 মিশনের বিক্রম ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণ করে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ এই দিনটির স্মরণে

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 23শে আগস্ট দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে ঘোষণা করেন। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় আজ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড YIL এর 5টি ব্রাউনফিল্ড সম্প্রসারণ প্রকল্পের ভার্চুয়ালি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ভবনে এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যেই রাজ্য সরকার সীমান্তে বেড়া দেওয়ার জন্য BSF কে 1100 একর জমি দিয়েছে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স GRSE এর প্রশংসা করে তিনি বলেন, এই নবরত্ন সংস্থাটি সাম্প্রতিক সময়ে 100-এরও বেশি জাহাজ সরবরাহ করেছে। YIL এর কথা উল্লেখ করেও প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংস্থা অস্ত্র সরবরাহের পাশাপাশি গবেষণা ও উন্নয়নের কাজও করছে, জাহাজ নির্মাণ ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার উপরেও গুরুত্ব দেন মন্ত্রী।
1: এক জাহাজ জব বনতা হ্যায় তো উসকে সাথ হাজারো সপনে ভি আকার লে লেতে হ্যায়। জব হাম আপনে জাহাজ খুদ বানায়েঙ্গে স্বাভাবিক হ্যায় কি হামারে ফরেন এক্সচেঞ্জ কি বচত হোগি অর সাথ হি সাথ হামারা ইকোনমিক ডেভেলপমেন্ট তেজি কে সাথ আগে বড়েগা। জাহাজ নির্মাণ সে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হোগা, MSMEs কো বড়াওয়া মিলেগা হি মিলেগা অর বড়ি সংখ্যা মে ডাইরেক্ট অর ইনডাইরেক্ট জব অপরচুনিটিজ ভি ক্রিয়েট হোঙ্গি।
0: অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জমি, দক্ষ মানব সম্পদ, পরিকাঠামো থাকা সত্ত্বেও বাংলার শিল্প সম্ভাবনাকে এতদিন যথাযথভাবে কাজে লাগানো হয়নি। ডবল ইঞ্জিন সরকারের আমলে উন্নয়নের গতি বাড়ছে। সীমান্ত সুরক্ষার জন্য BSF কে প্রয়োজনীয় জমির প্রায় 90% ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে।
2: আপ সরকার আনে কা বাদ হাম লোক 90% জমি অলরেডি হ্যান্ডেড ওভার টু BSF টু প্রোটেক্ট আওয়ার বর্ডার, দেশ কা সেফটি সিকিউরিটি কে লিয়ে হাম লোক কর রহা হ্যায়। সাংবিধানিক যে কনস্টিটিউশনাল অব্লিগেশন হ্যায় সরকার কা প্রদেশ কা ও ভি নেই থা।
0: বিপর্যয় মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার অর্জুন বাহিনী নামে নতুন একটি দল গঠন করতে চলেছে। আগামী সেপ্টেম্বর মাসে এই বাহিনী কাজে নামবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্সে আজ এক অনুষ্ঠানের পর তিনি বলেন, তালাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে পড়ার সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিপর্যস্ত এলাকায় উদ্ধার কাজে গতি আনতে অত্যাধুনিক এই বাহিনী গড়ে তোলা হবে। NDRF এর অনুকরণে তৈরি হতে চলা এই বাহিনীতে অগ্নিবীরদের নেওয়া হবে। আপাতত সৈনিক বোর্ড থেকে 200 জনকে নেওয়া হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR স্পষ্ট করেছে, H1N1 ভাইরাসের নতুন কোনো স্ট্রেন শনাক্ত হয়নি এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলো ছড়াচ্ছে সেগুলি উত্তর গোলার্ধের জন্য সুপারিশ করা ভ্যাকসিন স্ট্রেনের সঙ্গে ভালোভাবে মিলে যাচ্ছে। ICMR এর বরিষ্ঠ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ভাইরাসগুলি 2025 সাল থেকেই সংক্রমণ ঘটাচ্ছে। মৌসুমি ইনফ্লুয়েঞ্জা, যার মধ্যে H1N1ও রয়েছে, সাধারণত তা নিজে থেকেই কমে যায় বলে ICMR জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ শিল্প ও সংস্কৃতির গুরুত্বের ওপর জোর দিয়েছেন। নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামায় অনুষ্ঠিত কলা তরঙ্গিনী দিল্লি কলা উৎসব 2026-এ বক্তব্য রাখতে গিয়ে শ্রী সোনোয়াল বলেন, শিল্প ও সংস্কৃতি ভারতের সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করে এবং বিশ্বের সামনে দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে। সিকিমের নাথুলা গিরিপথ দিয়ে কৈলাস মানসরোবর যাত্রা আজ শেষ হয়েছে। মোট 464 জন তীর্থযাত্রী 10টি দলে এই যাত্রা সম্পন্ন করেছেন। গত 20 জুন শুরু হওয়া কৈলাস মানসরোবর যাত্রা আজ শেষ দলের তীর্থযাত্রীদের গ্যাংটকে ফিরে আসার মধ্যে দিয়ে সমাপ্ত হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক D-Day অভিযান শুরুর কথা বলেছেন। তিনি একে কোনো দেশের ওপর আরোপিত সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বলে ঘোষণা করেছেন এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের আহ্বান জানিয়েছেন তেহরানকে বিচ্ছিন্ন করতে। ট্রাম্প জানিয়েছেন, এই পদক্ষেপ তেল পাচার নেটওয়ার্ক, আর্থিক লেনদেন, এক্সচেঞ্জ হাউস, জাহাজ নিবন্ধন সহ ইরানের প্রধান অর্থনৈতিক লাইফলাইনগুলিকে লক্ষ্য করে করা হয়েছে। এদিকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আজ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিকে প্রত্যাখ্যান করেছেন। তিনি একে পুনরাবৃত্ত কৌশল বলে অভিহিত করে জানান, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করা ছাড়া ওয়াশিংটনের কোনো উপায় নেই। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই প্রতিবেশী দেশগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ না দিতে বলে সতর্ক করেছেন। দুদিনের সফরে রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের 27তম অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করবেন। এছাড়াও সেদেশের বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও সাক্ষাৎ করবেন। পাকিস্তান সরকার ইমরান খানকে সরকারি হাসপাতালে পাঠানোয় শীর্ষ আদালতে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা আবেদন দায়ের করেছে প্রাক্তন প্রধানমন্ত্রীর দল। এর আগে

শীর্ষ আদালত একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসার নির্দেশ দিয়েছিল। ইমরান খানের দল পিটিআই এর আইনি উপদেষ্টা নাঈম পাঞ্জুথা জানিয়েছেন, এই আবেদনে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী এবং অন্য সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি আদালতের নির্দেশ অনুযায়ী ইমরান খানকে নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে স্থানান্তরের দাবিও জানানো হয়। এদিকে পিআইএমএসএ স্বাস্থ্য পরীক্ষার সময় কারাগারে ইমরান খানকে বারবার নির্যাতন

0: ভূমিকম্পের ফলে কিছু এলাকায় জলের পাইপ ফেটে গেছে এবং পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। ভূপৃষ্ঠ থেকে প্রায় 70 কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে সেদেশের আবহাওয়া দফতর জানিয়েছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো সরকার ও M23 বিদ্রোহী গোষ্ঠী শান্তি আলোচনার জন্য একটি রোডম্যাপে সম্মত হয়েছে। এই রোডম্যাপে ভবিষ্যৎ আলোচনার জন্য ধারাবাহিক পদক্ষেপ ও সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, চলতি মাসের 17 থেকে 21 তারিখ পর্যন্ত সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে দোহা শান্তি প্রক্রিয়ার অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান অঙ্গীকার বাস্তবায়ন ও পরবর্তী পদক্ষেপ নিয়ে দোহা চুক্তি রূপরেখা অনুযায়ী আলোচনা হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে 22 বছর পর ডোনাল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডোনাল্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয়। একটি প্রতিবেদন।
1: পুনরায় জয়ের স্মরণীতে হাবাস। মোহনবাগানের কোচ হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তার অপরাজিত রেকর্ড ছিল। গ্রুপ পর্বে মোহনবাগানের কাছে হারতে হলেও ফাইনালে বাজিমাত স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের। আজ ম্যাচের শুরু থেকেই মাঝমাঠের দখল নিয়ে লাল হলুদ বাহিনীর সামনে ছন্ন ছড়া হয়ে পড়ে সবুজ মেরুন দল। 22 মিনিটের মধ্যেই ইস্টবেঙ্গল 3 গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচের ভাগ্য কার্যত লেখা হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গলের একাধিক বিদেশি ফুটবলার থাকলেও নজর কাড়লেন মিজোরামের লিংলেই শহরের 27 বছরের যুবক এডমন্ড লালরিনডিকা। ফাইনালে হ্যাট্রিক করে পাদপ্রদীপের আলোয় উঠে এলেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ডুরান্ট কাপ ফাইনালের বড় জয় টিম ইস্টবেঙ্গলকে দ্বিতীয়বার ISL খেতাব জয়ে বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলেই মনে করছে ফুটবল বিশেষজ্ঞরা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: মহিলাদের FIH হকি বিশ্বকাপে আজ পুল ইর ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ভারতকে এই ম্যাচটি জিততেই হবে। খেলা শুরু হবে রাত 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের মহাকাশ ক্ষেত্রে ভারত দ্রুত শীর্ষস্থানীয় শক্তি হিসেবে উঠে আসছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিকশিত ভারত গঠনের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার পূর্ণ সহযোগিতা করছে। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে 22 বছর পর ডোনাল্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। খবর শেষ হল, এরপরের খবর শুনুন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold।
3: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়। যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25 সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
4: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

0: হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম রবিবারের বৈঠকে। আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন রবিবারের বৈঠক শ্রাবস্তীর সঙ্গে। আর আজ রবিবারের বৈঠকে আমরা ভাগ করে নিচ্ছি আমাদের রবিবারেরই স্মৃতি, যে স্মৃতি স্মরণীয় হয়ে আছে আপনার স্মৃতির পাতায়। টেলিফোনে কে রয়েছেন দেখে নেব। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: দিদি শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, বলুন।
1: রবিবার একটা স্মৃতির পাতায় সত্যি একটা উজ্জ্বলতম দিন, যে কোনো রবিবারই হতে পারে। একটা সময়
0: আপনি কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ,
1: আমি মহেশতলা থেকে দেবাশীষ ঘোষ কথা বলছি। তো একটা সময় আমি প্রথমে একটি আবাসিক স্কুলে পড়তাম, যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ আমি, দৃষ্টি প্রতিবন্ধী। তো সেই সময় আমি নয়নপুর রামকৃষ্ণ মিশনে ছিলাম। তো সেই সময় রবিবারটা আমার কাছে একটা অন্যরকম দিন হতো, কারণ বাড়ির লোকেরা দেখতে যেত, সেখানে যে একটা আনন্দ, অনেক দূরে আমি থাকতাম তখন, সেখান থেকে আমার বাড়ির লোকেরা কষ্ট করে ছোটবেলায় দেখতে যেত। তারপরে স্কুল চেঞ্জ করে দিলাম, তারপরে রবিবারগুলো সে আর এক রকমভাবে কাটত। তখন স্কুলে একটা অন্য আনন্দ, যেসব ওই আমি সবসময় তখন বাড়ির কাছাকাছি স্কুলে চলে এসেছিলাম বলে শনি রবিবারগুলো বাড়িতে আসতাম, বাড়ির লোকেদের সঙ্গে কাটাতাম, সেটা একরকমের আনন্দ ছিল। তারপর স্কুল জীবন শেষ হয়ে গেল, এবার চলে এলো কলেজ জীবন। কলেজ জীবনে আর রবিবার অনেক সময় অনেক বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন জায়গায় পিকনিক টিকনিক করে ঘুরে ফিরে কাটিয়েছি। বিশেষ করে শীতকালের যে রবিবারগুলো, সেগুলো আমার কাছে একটা অন্যরকম রবিবার বলে মনে হতো। আর স্কুল জীবনেও যখন ছিলাম, তখন ওই রবিবার করে যখন পিকনিক গুলো হতো আমাদের স্কুল থেকে, সেই রবিবার গুলো খুব ভালো লাগতো। মাঝে মধ্যেই প্রায় শীতে না হলেও সব সময় শীতে রবিবার পড়তো না। আর সব থেকে সেরা রবিবার ছিল পুরীতে, একটা রবিবার কাটিয়েছিলাম স্কুলের বন্ধু বান্ধবদের নিয়ে। আমাদের একটা এডুকেশনাল ট্যুর হতো সেই সময়, তো সেই সেই রবিবারটা। আর শেষ যে রবিবারটার কথা না বললেই নয়, আমার জীবনে সব থেকে

0: উজ্জ্বল রবিবার, সেটা হচ্ছে আমাদের শুভ পরিণয় হয়েছিল আমার স্ত্রীর সাথে। আমার 14 ফেব্রুয়ারি ছিল 2016 সালে, ভ্যালেন্টাইন ডে দিন। সেই রবিবারটা আজও আমার কাছে চিরস্মরণীয় হয়ে আছে।
1: সকলের কিন্তু রবিবার দিন বিয়ে করা উচিত, তাহলে কিন্তু সকলে বিয়ে বাড়িতে যেতে পারে ছুটির দিন। অনেক ধন্যবাদ আপনাকে, সত্যি তাই খুব স্মৃতিতে স্মরণীয় হয়ে থাকার মতনই রবিবারের কথা বললেন। আপনার কথা শুনতে শুনতে ওই রবিবারগুলো উপলব্ধি করতে পারছিলাম আমিও। যাই হোক, প্রচুর মেসেজ জমা হয়ে রয়েছে, সেই মেসেজে চলে যাই। বারাসাত থেকে বাবাই সিংহ লিখছেন, আজকের আলোচনা শুনতে শুনতে আমার জীবনের সেরা একটা রবিবারের কথা খুব মনে পড়ছে। সেটা ছিল বেশ কয়েক বছর আগের একটা শীতের রবিবার। হঠাৎ করে কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই স্কুল জীবনের পুরনো বন্ধুরা সব একসাথে আমাদের পাড়ার মাঠে জড়ো হয়েছিলাম। সেদিন আর কোনো সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোনের নেশা ছিল না, একদম ছোটবেলার মতো চুটিয়ে ক্রিকেট খেলেছিলাম আমরা। খেলার পর দুপুরে সবার সাথে একসাথে বসে জমিয়ে আড্ডা আর কবজি দুডুবিয়ে খাওয়া দাওয়া। প্রতিদিনের এই ব্যস্ত আর যান্ত্রিক জীবনে ওই একটা রবিবার যেন আমাদের সবাইকে আবার স্কুল জীবনে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। বন্ধুদের সাথে কাটানো ওই দিনটার নির্ভেজাল আনন্দ আমি আর কোনোদিন ভুলতে পারব না। আপনার অনুষ্ঠান দারুণ লাগছে, লিখছেন বারাসাত থেকে বাবাই সিংহ। আবারও একটু দেখে নেব টেলিফোনে কে রয়েছেন। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
1: বলুন।
2: আমার কাছে সবচেয়ে স্মরণীয় রবিবার ছিল 1998 সালের 20 জুলাই। ওই দিনকে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন দৃষ্টিহীন বিদ্যালয় এবং সাধারণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতা ছিল, এবং এই ধরনের প্রতিযোগিতা পশ্চিমবঙ্গে এটাই প্রথম ছিল। ওই প্রতিযোগিতায় আমার সৌভাগ্য হয়েছিল গানের সঙ্গে তবলা সঙ্গত করার। সেই জন্যেই এই দিনটা আমার কাছে খুব স্মরণীয়। প্রথমত এই ধরনের প্রতিযোগিতা পশ্চিমবঙ্গে ওই প্রথম সূচনা হয়েছিল, আর দ্বিতীয়ত হচ্ছে আমার সৌভাগ্য হয়েছিল ওই প্রতিযোগিতায় সঙ্গীতের সঙ্গে তবলা সঙ্গত করা। এবং তারপর থেকে বেশ কিছু বছর এই প্রতিযোগিতাটা হতো বিভিন্ন দৃষ্টিহীন বিদ্যালয় এবং সাধারণ বিদ্যালয়কে একত্র করে সঙ্গীত এবং আবৃত্তি প্রতিযোগিতা 2008 সাল পর্যন্ত চলেছিল প্রতিযোগিতা। এই রবিবারটা এই জন্য আমার কাছে খুবই স্মরণীয়।
1: বেশ,
2: শুভরাত্রি।
1: শুভরাত্রি, অনেক ধন্যবাদ। বিভিন্ন রকমের রবিবারের কথা জানতে পারছি, আর আজকের অনুষ্ঠানটা বিভিন্ন রঙে রাঙিয়ে যাচ্ছে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন রবিবারের স্মৃতির কথা। আগে প্রায় প্রতি রবিবারেই বাড়ির সকলে মিলে হালিশহর আশ্রমে যেতাম। সেখানকার পরিবেশ এত সুন্দর যে সেখানে গেলেই মন ভালো হয়ে যেত। আশ্রমের পাশেই বয়ে চলেছে গঙ্গা, এখনও সময় সুযোগ পেলে আশ্রমে যাই, এতে আমি খুব শান্তি পাই। এছাড়া আরেকটা স্মরণীয় কথা হলো অনুরোধের গান শোনা। আগে প্রতি রবিবার রাত্রি 9:30 থেকে 10 পর্যন্ত রেডিওতে অনুরোধের গান হতো, সেই অনুরোধের গান শুনতাম, আবার কোনো কোনো সুটেবল গান লিখেও রাখতাম। ভালো থাকবেন দিদি, লিখছেন সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে। আবারও দেখি টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো,
3: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
3: হ্যাঁ, হ্যালো, নমস্কার।
1: নমস্কার, বলুন।
3: আমি শ্যামল বসু চৌধুরী, জানতে
1: চাই। বলুন।
3: ছোটবেলার কথাটা নিয়ে পড়ছে রবিবারের কথা। আমি বড় হয়ে, এখন তো অনেক বড় হয়ে বয়স হয়ে গেছে, তা ছোটবেলায় তো আমরা তো সারা সোমবার থেকে শনিবার অবধি স্কুল করতাম, আর টানা পড়াশোনা, সব সকালবেলা উঠে পড়াশোনা, তারপরে স্কুল, তারপরে বিকেলবেলায় আবার পড়াশোনা, এইভাবে শনিবার অবধি চলতো। বাবা মায়ের শাসনের মধ্যে আমরা থাকতাম, কিন্তু রবিবারটা কিন্তু আমাদের কাছে একটা, সেই সময় একটা স্বাধীনভাবে আমরা কাটতাম। বাবা বলতো, মা বলতো, তোরা যে আজকের দিনটা তোরা ফ্রি আছিস, তা সকালবেলা উঠে বেরিয়ে যেতাম, মানে একটু খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করে আমরা 10:11 তখনকার দিনের কথা বলছি, এখন যেটা নেই।

0: তাকে রকের আড্ডাটা, সেই আড্ডাটা কিন্তু আমি এখনো বুঝতে পারি না। একসঙ্গে মিলে এই দশটা এগারোটার সময় বসে আড্ডা মারতাম, একটা নানা রকমের কথা, আমাদের তো তখন তো অত পলিটিক্যাল কথা দিত না, হয় খেলাধুলার কথা, হয় ওখানটা কে কি করছে, পাড়ার কি হলো, এই ধরনের কথাবার্তা, একটা আলাদা একটা আমেজ। তারপরে তো বাড়ি থেকে বাড়িতে ফিরতাম, ফিরে আর একটা জিনিস, এটা রবিবারে সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া, বাবা মা ভাই বোনের একসঙ্গে মিলে খাওয়া দাওয়া, সে তার সঙ্গে গল্প, সে যে কি আনন্দ রবিবারের দিনটা, সেগুলো বোঝা যাবে না। তারপরে আবার বিকেল বেলায় যথারীতি খেলাধুলা, হয় ক্রিকেট খেলাধুলা, ফুটবল খেলা, এইভাবে আমাদের দিন চলতো ছোটবেলা। এখন তো সেই সব দিনগুলো কথা মনে পড়ে মনে ভুলে গেছি।
1: নমস্কার, অনেক ধন্যবাদ। এইগুলো শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ হয়তো আপনার প্রজন্মের নয়, আপনাদের প্রজন্মের নয়, তার পরের প্রজন্মের, নব্বইয়ের দশকের রবিবারগুলো পেয়েছি, যেরকম আপনারা বলছিলেন মহাভারত দেখা, শক্তিমান দেখা, এইগুলো আমাদের সময় একটা অনুষ্ঠান হতো টিভিতে ছুটি ছুটি, সে যে কি আমরা অধীর আগ্রহে বসে থাকতাম, কারণ আর অন্য কোনো চ্যানেল ছিল না, ছুটি ছুটি দেখবো বলে আমরা বসে থাকতাম, এই সমস্তটা। তারপরে হচ্ছে জাঙ্গল বুক হতো, এই সবটাই কিন্তু ছুটির সময়ের স্মৃতি, রবিবারের স্মৃতি জুড়ে রয়েছে। গরমের ছুটি, এই ছুটি বললে বা রবিবারের দিন বললে এই টিভি রেডিওর অনুষ্ঠান, সকলে মিলে খেলা, বাবা বাড়িতে একটা সিঙ্গারা নিয়ে এলো সকলের জন্য, এই সমস্ত স্মৃতিগুলো ভীষণভাবে মনে পড়ে। এবং আরও একটা জিনিস মনে পড়ে, ক্যাসেট বা ভিসিটিতে গান শোনা, গান চালানো, কারণ তখন তো মুঠোফোনেও গান শোনা যেত না, এবং গান শোনার এত রকম অপশনও ছিল না, ক্যাসেট চালানো হতো। সেরকমই একটা গান আমার ছোটোবেলার ক্যাসেটে শোনা গান অঞ্জন দত্তর কণ্ঠে রইল আপনাদের জন্য। গানের পরে আবারও ফিরে আসছি আপনাদের রবিবারের স্মৃতির কথা শুনতে।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: রবিবারের বৈঠকে কথা হচ্ছে, আড্ডা হচ্ছে, আপনার রবিবারের স্মরণীয় স্মৃতি বা স্মরণীয় রবিবারের স্মৃতি সেই নিয়ে। টেলিফোন রয়েছে, রয়েছে মেসেজও। মৈনক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে মেসেজ করেছেন, ছোটবেলায় রবিবার মানে মায়ের হাতে রান্না করা খাসির মাংস, দুপুরে খেয়ে মায়ের কাছে আবদার থাকতো ঝোল আলু সন্ধ্যার জল খাবারের জন্য রেখে দিতে, পাউরুটি দিয়ে সেই ঝোল আলু, আহা। মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন এবং সকলের স্মৃতি বোধহয় কোথাও গিয়ে আমাদের সকলের স্মৃতির সঙ্গে মিলে মিশে যাচ্ছে। টেলিফোনে কে রয়েছেন? হ্যালো।
2: হ্যালো, হ্যাঁ শ্রাবস্তী দি।
1: বলুন।
2: বলছি দিদি, আমার
1: আজকে দ্বিতীয়বার পেলাম আপনাকে।
2: দ্বিতীয়বার।
1: বলুন।
2: বলছি কি দিদি, এই পুরানো আমার একটা স্মৃতি, আমার 10 বছর আগের কথা দিদি, এই এই কথা আমি কোনোদিন ভুলতে, রবিবার আসলে দিদি মনে পড়ে। রবিবার হলো না দিদি, আমার বাবা পাঁঠার মাংস বাদার ছিল, পাঁঠার মাংস আনা। আমার বাবা এখন নেই, চলে গেছে, কিন্তু দিনগুলি মনে পড়ে না দিদি, তার কথা রবিবার আসলে মনে পড়ে দিদি। একটু বললাম দিদি,
1: নমস্কার। এটা তো মনে পড়েই আমাদের সকলের। ওই যে বললাম, আমাদের বাড়িতে রান্না হচ্ছে, মাংস হোক বা খুব স্পেশাল কিছু আইটেম রান্না হচ্ছে, মা রান্না করছে, আমরা আবার চেখে দেখবো বলে বাটি নিয়ে দাঁড়িয়ে আছি, না ভিড়তে এসেছেন উঠোনে, সব বাচ্চাদের একদম ছোট ছোট করে চুল কাটা হবে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান বাজছে, এই সবটা নিয়েই আমাদের রবিবার। এবং তার সঙ্গে আপনাদের স্মৃতি, আপনাদের সেই বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া স্মৃতি বা কোনো একটা সম্মেলনের স্মৃতি, সব কিছু মিলেমিশে যাচ্ছে সেই সবটা নিয়েই। কিন্তু রবিবার, আমাদের রবিবার আসলেই সেই নস্টালজিয়ায় ভেসে যাই আমরা, এবং সেই সমস্ত স্মৃতি বোধহয় আজকে জড়ো করতে বসেছি রবিবারের বৈঠকে। আপনাদের মেসেজ পড়ব, টেলিফোনেও চলে আসবেন আপনারা, কিন্তু তার আগে আবারও শুনে নি গান। আপনার কানে থাক সুমন কল্যাণপুর।

100.1 FM গোল্ডে শুনছেন রবিবারের বৈঠক শ্রাবস্তির সঙ্গে। আর এই যে রবিবারের বিভিন্ন রকম স্মৃতি আপনাদের ডায়েরির পাতা থেকে উঠে আসছে আর ভাগ করে নিচ্ছেন আমার সঙ্গে, আমারও কিন্তু আজকে রবিবারটা বেশ জমজমাট হয়ে যাচ্ছে। একটু পরে আবারও যেতে হবে সংবাদ বিরতিতে, কিন্তু মাঝখানের এই সময়টুকু আপনাদের ফোন, আপনাদের মেসেজ কিন্তু পড়ে ফেলব এবং তারপর আবারও 11:10 থেকে ঠিক রাত 12:00 অবধি থাকব রবিবারের বৈঠকে, আপনাদের রবিবারের স্মরণীয় কিছু স্মৃতি শুনে নেব। আর আপাতত গানে গানে সুমন চট্টোপাধ্যায় রইল আপনার জন্য, তারপর আবারও ফিরে আসছি আপনাদের স্মৃতি, আপনাদের ফোন কল নিয়ে।

কথা যখন হচ্ছে রবিবারের স্মৃতি নিয়ে, রবিবার কিন্তু আমার কাছেও ভীষণভাবে আমার স্মৃতিতে রঙিন, জানেন, কারণ খুব ছোটবেলা থেকেই আমি ভালোবাসতাম যে বিভিন্ন স্টুডিওয়ে কাজ করতে, তারপর টিউশন পড়াতাম। তো রবিবারটা কিন্তু একদম অনেক একদম কলেজবেলা থেকেই মনে হতো যে একদম ছুটির দিন, একদম মায়ের হাতের আদা দিয়ে চা, আলুর পরোটা, এই সমস্তটার স্মৃতি জড়িয়ে রয়েছে আমার রবিবারের স্মৃতির সঙ্গে। এবং সঙ্গে ছিল কিছু পুরনো বাংলা কবিতার বইয়ের পাতা উল্টে নেওয়া, তারপর ওই যে যেরকমটা বললাম ক্যাসেটের গান, একটা টেপ রেকর্ডারে ক্যাসেট বাজতো, এবং তারপর সকলে মিলে আড্ডা, সন্ধেবেলা মুড়ি মাখতো মা, সেই সবটা নিয়েই কিন্তু রবিবার। যাই

0: পড়ে ফেলি মেসেজ। মেসেজ করছেন নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। রবিবার মানেই নস্টালজিক, রবীন্দ্রনাথ একেবারে আমাদের ছোটদের মনের কথাই লিখেছেন। সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, রবিবার সে কেন মাগো করে এত দেরি। আমরা সত্যি রবিবারটার জন্য মুখিয়ে থাকতাম, রবিবার হলেই পড়ার ঢিলেমি। সেদিন সবার ছুটি থাকত, বড় পরিবার, তাই বাড়ির সবাই মিলে পাশাপাশি মাটিতে বসে একসঙ্গে ভালো মন্দ খাওয়া দাওয়া, হইচই, আত্মীয়দের আনাগোনা এসব তো ছিলই। সাথে সেদিন মেনুতে অবশ্যই খাসির মাংস থাকত, আর তাহলে কাড়াকাড়ি করে খাওয়ার মজাই ছিল আলাদা। বর্ষায় ইলিশ, আর শীতে সমবয়সী কাকা পিসি আর ভাই বোনদের নিয়ে যাওয়া ছিল অবধারিত। একটু বড় হতে রবিবারের শ্রাবন্তী মজুমদারের গলায় বোরোলিনের সংসার আর বেতারের নাটক না শুনলে মনে হতো রবিবারটাই ব্যর্থ। একটা নাটকের সংলাপ আজও আমাকে তাড়িয়ে বেড়ায় উর্মিমালা বসুর কণ্ঠে, অভিক তুমি কোথায়। নাটকের নামটা সম্ভবত রবিবার, স্মৃতিমেধুর অনুষ্ঠান, তাই খুব ভালো লাগছে। ভালো থেকো, লিখছেন নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। খুব সুন্দর লাগলো এই যে সময়টার কথা বলছেন, আমি হয়তো মিস করেছি সময়টা। আপনাদের মেসেজ, আপনাদের ফোন কল থেকে আমি সেই সময়টা একটু ছুঁয়ে দেখতে পারি। চলে যাব টেলিফোন লাইনে, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি ধুলাগড়ি উত্তরপাড়া ব্যানার্জি পোল থেকে বাবলুমুজি বলছি।
0: বলুন।
1: দেখুন দিদি ভাই, রবিবারটা আমার কাছে বিশেষ কিছু স্পেশাল বলে মনে হতো না, তার কারণ আমি তো ব্যবসায়ী লোক, ব্যবসা অর্থাৎ রবিবার দিন ব্যবসার একটা বিশেষ একটা বিষয় থাকে, একটা যেন কাস্টমার বেশি, বেচাকেনা বেশি, উপার্জন বেশি, এইভাবেই আমাদের চলে এসেছে। বর্তমানে আমি এখন প্রায় ধরুন রিটেল লাইফেই চলে গেছি, তবু ব্যবসার সঙ্গে যুক্ত আছি। এখন ছেলে কর্মরত, বৌমা কর্মরত, সবাই পরিবারের মধ্যে, সারা সপ্তাহ দেখা সাক্ষাৎ তোর হয় না বিশেষ করে। হ্যাঁ, রবিবারটা এখন আমার কাছে রবিবার যেন একটা স্পেশালি একটা বার বলে মনে হয়। হ্যাঁ, রবিবার এলো, সবাই একসঙ্গে বসে, আমরা আমরা সদস্য, চারজন সদস্য ঘরে বসে একসঙ্গে খাওয়া দাওয়া, সেই অধীর আগ্রহে থাকা, এবং সারা সপ্তাহ বা সারা মাসের যে মেনু, যে রবিবার এলে এইটা করবো, রবিবার এইটা খাবো, রবিবার ওটা করবো, কিন্তু বারটা তো রবিবার একটা দিন, কয়েক ঘন্টার মধ্যে আবার ফের পুনরায় কর্মজীবনে ফিরে যেতে হবে, আবার তারপরে দিন সোমবার, কিন্তু সব কিন্তু আশা পূরণ হয় না, আবার তোলা থাকে, আবার পরে রবিবার হলে হয়তো সেইটা হবে, এইরকম ভাবেই কাটে। জানেন তো রবিবারটা বিশেষ করে আমাদের কাছে সেরকম নয়, বর্তমানে এখন রবিবারটা যেন একটা স্পেশাল হয়ে উঠেছে। এইটুকুই বললাম দিদি ভাই, নমস্কার, ভালো থাকবেন।
0: একেবারেই, আপনিও খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো। এভাবেই রবিবারগুলো ছুটিয়ে আনন্দ করুন পরিবারের সঙ্গে, সকলে মিলে হাসি খুশি থাকুন, মানে প্রচুর রবিবার আসুক আপনার জীবনে, এটাই চাইব। আর সেই সাথে সাথে আপনারাও মেসেজ করুন, আপনারাও লিখে জানান, ফোনে চলে আসুন, টেলিফোন লাইন খোলা আছে আপনার জন্য। খুব ভালো লাগছে গল্প করতে, কিন্তু তার আগে লোপামুদ্রা মিত্র রইল আপনার কানে কানে, শুনে নেই সেই ক্যাসেটে শোনা একটা গান।

0: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
1: আপনি শুনছেন রবিবারের বৈঠক শ্রাবস্তীর সঙ্গে। আর আজ রবিবারের বৈঠকে কথা হচ্ছে রবিবার নিয়ে। হ্যাঁ, আপনার স্মৃতিতে অমলিন সেই রবিবার নিয়েই কথা হচ্ছে। আপনি মেসেজ করছেন, আপনি চলে আসছেন টেলিফোন লাইনে 9903059992। এই হলো আমাদের নাম্বার। এখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট মেসেজ করতে পারেন, কিন্তু এই নাম্বারে কল করবেন না। কল করবেন 2248 8085 এই নম্বরে। আর বিভিন্ন গান শুনছি আজ রবিবারের বৈঠক মানে তো গল্প করা নিশ্চয়ই সেই বৈঠক। এবং বৈঠকে ভালো ভালো গান হবে না তা কি হয়, ভালো ভালো গানও শুনছি সেই সাথে। আর জানতে চাইছি যেরকমটা আপনাদের স্মৃতিতে আপনাদের রবিবার কতটা জুড়ে আছে। ভালো স্মৃতি নিশ্চয়ই, কারণ খারাপ স্মৃতির কথা আমরা খুব একটা মনে রাখি না বা মনে রাখতে চাই না। সেই ভালো ভালো স্মৃতির কথাই কিন্তু জানতে চাইছি। তপন মার্জিৎ লিখছেন তেঘরিয়া থেকে, লিখছেন রবিবারের দুপুর মানেই দূরদর্শনের সিনেমা আর ড্রয়িং রুমে জমজমাট কাকা জ্যাঠাদের আড্ডা। নেই কোনো ফোনে স্ক্রিন, ছিল শুধু মুখোমুখি বসা মানুষগুলোর অকৃত্রিম আড্ডা আর এক কাপ চায়ে অশেষ আনন্দ। কিছুদিন সত্যি ইতিহাস হয়েই থেকে যায়। লিখছেন তপন মার্জিৎ তেঘরিয়া।

0: এই সমস্ত মেসেজ নিয়ে কিন্তু রয়েছি এবং আপাতত চলে যাব টেলিফোনে। হ্যালো, কে রয়েছেন?
1: হ্যাঁ নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি শ্যামনগর শীতলাপাড়া থেকে বিপ্লব ভৌমিক বলছি।
0: বলুন।
1: আমার বয়স এখন 65 দিদি। হ্যাঁ, আমার অনেক স্মৃতি আছে রবিবারের, কিন্তু রবিবার থেকে আমি কর্মজীবনে শনিবারটাই বেশি পছন্দ করতাম। শনিবার রাতটা খুব মধুর থাকে
0: একেবারেই, তারপরের দিন ছুটি।
1: হ্যাঁ, কিন্তু আজকে আমার একটা নতুন স্মৃতি হলো। আজকে বিকেল বেলায় আমার নাতনি আমাকে এক কাপ চা করে দিয়েছে দিদি, আপনাকে কি বলবো। মানে আমি ওইটা জীবনে খাইনি, যদি আমি অসুস্থ এখন।
0: হ্যাঁ,
1: এইটা একটা কতদিন বাঁচবো আমি জানি না।
0: আপনাকে সুস্থ থাকতেই হবে।
1: ভীষণ ভাবে আজকে একটা নতুন স্মৃতি আবার।
0: আহা আহা, আমি খুব মানে কি বলবো অনুভব করতে পারছি, কারণ কারণ এই এই ঘটনা তো আমার বাড়িতেও ঘটে একেবারেই। যখন
1: কিছু করে না, ওই এগিয়ে গিয়েছে, ওই 11 ক্লাসে পড়ছে।
0: হ্যাঁ,
1: ও আমাকে বিকেলে চাটা করে দিল দিদি, কি বলবো। মানে আমার
0: একেবারেই তাই
1: বলিয়ে দিল।
0: একদম একদম দারুণ।
1: যেটা করিনি আমার ভাই পর নিয়ে। আচ্ছা দিদি, নমস্কার, শুভরাত্রি।
0: একদম, অনেক ধন্যবাদ, নমস্কার। ঠিক এভাবেই আমারও কিন্তু যখন বাবা মা জেঠু জেঠিমাকে তাদের পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্ম, মানে নাতি নাতনিরা যখন চা করে দেয় বা কিছু একটা ছোট জলখাবার বানিয়ে দেয়, সেই যে কি আনন্দ সেটা আমি ভীষণভাবে অনুভব করতে পারছি আর কি। যাই হোক, আবারও কিন্তু চলে যাবো একটা গানে, মানে একটা গান শোনার সময় এসে গেছে, এবং এই গান শুনতে শুনতে কিন্তু আবার চলে যেতে হবে একটা সংবাদ বিরতিতে। কিন্তু এই বিরতির মধ্যে আপনারা লিখে রাখুন মেসেজ এবং চলে আসুন টেলিফোন লাইনে। এই যে কি সুন্দর করে মিষ্টি করে আপনাদের রবিবারের স্মৃতির কথা বলছেন, অনুভূতির কথা বলছেন, কি যে সুন্দর লাগছে শুনতে। চলে যাই তাহলে গানে শুভমিতার কণ্ঠে, এবং এই গান শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে। ফিরে আসব আপনাদের ফোন কল এবং মেসেজ নিয়ে।

রূপঙ্করের কণ্ঠে গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম রবিবারের বৈঠকে। আর আপনার সঙ্গে আমি রয়েছি শ্রাবস্তী। মেসেজ রয়েছে আর টেলিফোন লাইনেও আসছেন আপনারা, যাবো টেলিফোন লাইনে, তার আগে পড়ে ফেলি মেসেজ। টেক্সট মেসেজে চোখ রাখি শিবরাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে লিখছেন, আজ আপনি ফেলে আসা নানা মধুর স্মৃতির কথা জানতে চাইছেন, কি করে আবেগকে শাসন করে অল্প কথায় বলবো। এক একটা বয়সে রবিবারের স্মৃতি এক এক রকম আনন্দের। ছোটবেলায় মা বাবার সাথে নানা জায়গায় বেড়াতে যাওয়া, মামার বাড়ি যাওয়া, স্কুল লাইফে আমার বন্ধু প্রীতির বাড়িতে পিকনিক করা বা আড্ডা দেওয়া, কলেজ লাইফে সিনেমা দেখতে যাওয়া, এরপর এলো ম্যারিড লাইফে নানা আনন্দের স্মৃতি, নানা রকম রান্না করা, তারপর একটা সময় সন্তানকে সাথে নিয়ে দুজনে বেড়াতে যাওয়া, বাপের বাড়ি যাওয়া, সবার সাথে দেখা করতে। আজ তো সত্যি সব ছবির মতো অ্যালবামে সাজিয়ে রাখা আছে। অবশেষে বলি, এক রবিবার গোধূলি বিকেলে আমার সবচেয়ে এক প্রিয়জনের সাথে ফার্স্ট দেখা আর কথা হয়েছিল। আজ সে নাম না জানা দেশে চলে গেছে, পড়ে আছে শুধু স্মৃতি আর স্মৃতি। আজ আমি প্রতি সানডে চার্চে যাই শান্তি খুঁজতে। লিখছেন শিবরাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া থেকে। নিশ্চয়ই আপনি সেই শান্তি নিশ্চয়ই পাবেন ঈশ্বরের মধ্যে দিয়ে। একটা সময়ের পর সব কিছুই তো আমরা সর্বশক্তিমানের হাতে ছেড়ে দিই, তাই না? মৌসুমি মাইদি সুন্দরবন থেকে লিখছেন, আমরা তো গ্রামে আসলে আগে পান্তা খেয়ে স্কুলে যেতাম, কিন্তু রবিবার দিন দুপুরে যখন মা রান্না করত, উনুনের চারপাশে ভাই বোন মিলে গোল হয়ে বসে যেতাম। আপনাদের প্রোগ্রাম শুনে এখন এই কথাটাই মনে পড়ছে, তাই ছোট্ট করে লিখলাম। মৌসুমি মাইতি সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে লিখেছেন। বেশ, পরের মেসেজে যাব, কিন্তু সেই মেসেজের আগে নচিকেতা রইল আপনার কানে কানে, আমিও একটু শুনে নিই সেই নস্টালজিক গান, তারপর ফিরে আসছি আবারও আপনাদের মেসেজ, আপনাদের ফোন কল নিয়ে।

0: আপনি শুনছেন 100.1 FM গোল্ডে রবিবারের বৈঠক শ্রাবস্তির সঙ্গে। আর আজ রবিবারের বৈঠকে কিন্তু রবিবারের স্মৃতি, রবিবারের যে স্মৃতি স্মরণীয় হয়ে আছে আপনার স্মৃতির পাতায়, সেই সমস্ত স্মৃতির কথাই জানতে চাইছি। এর পরের যে মেসেজে যাব, সে মেসেজ লিখছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। মানুষের জীবনে রবিবার অনেক স্মরণীয়, সরকারি চাকুরেদের রবিবার অতি প্রিয়। আমার কাছে রবিবার অন্য রূপে শুরু, সুর মহলে মন মাতানো গান শুনে মন উরু উরু, লিখছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে। হ্যাঁ, একদমই তাই। কে না জানে এবং কে না মানে যে 100.1 FM গোল্ডের সুর মহল দিয়ে কিন্তু একটা দুর্দান্ত রবিবার শুরু হয়। বিভিন্ন রকম গান, তার সাথে গল্প, গানের গল্প আমরা শুনতে পাই। তবে এটাও ঠিক, সরকারি হোক আর বেসরকারি হোক, সমস্ত চাকুরিজীবী বা যে যে কাজেই আছে বা পড়াশোনা করছে, সকলের কাছে কিন্তু রবিবার একটা ছুটির দিন, একটু আরাম করার দিন। আবার তো পরের সপ্তাহ থেকে ছোটা ছুটি, সেই কর্মস্থলে যাওয়া, যাই হোক, আবারও দেখে নেব টেলিফোনে কে রয়েছেন। হ্যালো,
1: হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
2: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদিয়ার থেকে সমীর দাস বলছি।
0: বলুন।
2: হ্যাঁ, দেখুন, আমার কাছে রবিবার বলতে আমি একটু ছন্দে ছন্দে বুঝাচ্ছি আর কি, ঠিক আছে?
0: বলুন।
2: ওম সর্বমঙ্গলা মঙ্গলে সর্বশ্রোতা ভক্ত মন্ডলীকে জানাই আজকের সন্ধ্যা রবিবারের আড্ডা, গল্প গুজবের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও প্রণাম। ওম স্বর্গমর্ত পাতাল পাহাড় পর্বত নদ নদী আকাশ বাতাস ঝড় বৃষ্টি যাহা প্রকৃতির সৃষ্টি, সর্বজনকে জানাই সাদর আমন্ত্রণ। ওম জনতা জনার্ধানি নমঃ। ওম জনতা জনার্ধানি নমঃ। ওম জনতা জনার্ধানি নমঃ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, শান্তি, শান্তি। দেখুন, রবিবার হচ্ছে আমার ছোটবেলাকার কথা যদি বলি, যখন স্কুলে পড়াশোনা করতাম সেই সময় রবিবার আসলেই একটা ছুটির দিন, সারাদিন পড়াশোনার কোনো ঝামেলা নেই, স্কুল নেই, প্রাইভেট টিউশন নেই, সারাদিন ফুটবল খেলা, আনন্দ ফুর্তি, বন্ধু বান্ধব, এটা ছোটবেলার একটা স্মৃতি ছিল, খুব ভালোই লাগতো। আর এছাড়াও আমাদের ফ্যামিলি যদিও একটা চাকরি ফ্যামিলি, মানে প্রত্যেকেই সরকারি চাকরি করেন, যার জন্য প্রত্যেকে সকালবেলায় যে যার অফিসে চলে যায়, তাই রবিবার দিন সকলেরই ছুটি থাকে, তখন একত্রিত হই, খাওয়া দাওয়া, বিভিন্ন রকম গান বাজনা, কালচার, এগুলো একটা ভালো লাগে। আর বর্তমান রবিবার বলতে আপনাদের আকাশবাণী রবিবারের আড্ডাটা আমার খুব ভালো লাগে, সবার সঙ্গে শেয়ার করে নিতে পারি মনের কথাগুলো, এটাই আমার কাছে ভালো লাগে। এখন বর্তমান আমার স্পেশাল রবিবার মানে রবিবারের আড্ডা আকাশবাণী আকাশ গোল্ড। নমস্কার।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, দারুণ লাগলো আপনার সাথে কথা বলে। সকলের সাথেই কথা বলে ভীষণ ভালো লাগছে, সেটা তো ঠিকই, সবার মেসেজ, সবার ফোন কল। আর এই যে দারুণ শুরুটা করলেন আপনার ফোনের, ফোনে কথা বলার আর কি, সেটা কিন্তু দারুণ লাগলো আপনার ছন্দে ছন্দে বলা। আবারও চলে যাই একটা গানে, গান শুনে নি, ফিরে আসছি আপনাদের সাথে কথা বলবো। আছি আমি ঠিক রাত 12টা অবধি, তার মধ্যে কিন্তু যদি মনে হয় যে এখনও আপনার মেসেজ লেখা হয়নি বা চলে আসতে চাইছেন টেলিফোন লাইনে, তাহলে কিন্তু নিশ্চয়ই চলে আসুন। আপাতত শ্রীকান্ত আচার্য রইল আপনার কানে কানে একটা খুব মিষ্টি গান নিয়ে।

0: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
2: আপনারা শুনছেন রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে শ্রাবস্তির সঙ্গে। আর অনেকেই লিখে জানাচ্ছেন যে অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে, কারণ সকলের স্মৃতি আপনাদের স্মৃতির সঙ্গেও মিলে যাচ্ছে। এই মিলে যাওয়াটা কিন্তু খুব জরুরি, জানেন, ভালো লাগার জন্য রিলেট করাটা ভীষণ দরকার। সেই জন্যে যারাই মেসেজ পাঠাচ্ছেন বা যারাই ফোনে আসছেন, এই যে আপনি ভাগ করে নিচ্ছেন সকলের সাথে আপনার স্মৃতি, এতে কিন্তু বাকি সকলের স্মৃতিটাও একটু উস্কে দিচ্ছেন, মনে পড়ে যাচ্ছে তাদেরও স্মৃতির কথা, তাদের নস্টালজিয়া। এর পরের মেসেজ লিখছেন দমদম পার্ক থেকে পিনাকি বিশ্বাস, লিখছেন রবিবার মানেই ছিল বিকেলে পাড়ার মাঠে ক্রিকেট খেলা, লাল ধুলো উড়িয়ে বাড়ি ফেরা, আর সন্ধে নামলেই মায়ের

হাতে বানানো মুড়ি চানাচুর মাখা। টিভিতে কোনো সিনেমা দেখা, আজ ব্যস্ততার মাঝে সেই সরল শৈশবটাকে বড্ড বেশি মনে পড়ে। বেশ, এই মেসেজ লিখছেন পিনাকি বিশ্বাস দমদম পার্ক থেকে। আপনাদের আরও মেসেজ, আরও ফোন কলের অপেক্ষায় রয়েছি আমি শ্রাবস্তী। একটা গান শুনি শিলাজিতের কণ্ঠে, তারপর আবারও ফিরে আসছি কিন্তু আপনাদের মেসেজ নিয়ে।

0: রেকর্ডিং।
1: টেলিফোন লাইনে কে রয়েছেন সরাসরি? হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার, বলুন।
2: আমি টালিগঞ্জ থেকে বলছি, সৌরভ সমাদদার।
1: বলুন।
2: আমি একটু লেট টিউনার, সেটা অনেকটা পরেই শুনছি।
1: বেশ, শুনেছেন, এটাই যথেষ্ট।
2: রবিবারের স্থিতি তো অমলিন, ওটা তাড়াতাড়ি বা দেরি করে আসা হলেও একই রকম ব্যাপার।
1: একদম একদম
2: একই। আসলে আমার কাছে রবিবারের স্মৃতি, না রবিবারের স্মৃতি প্রোগ্রামটা।
1: হ্যাঁ, আপনার কোনো স্মরণীয় রবিবারের কথাই জানতে চাইছি।
2: আসলে এক এক বয়সে এক এক সময় রবিবারটা মানুষের জীবনে এক এক রকম রূপ গন্ধ স্পর্শ নিয়ে আসে। ছোটবেলায় টিনেজ অবধি ছাত্র সময়ের রবিবার সেটা একরকম যেমন আসে, পরে একটু বয়সন্ধিকালে আবার আরেক রকম ভাবে আসে, যৌবনে আরেক রকম ভাবে আসে, এইভাবেই রবিবারগুলো কেটে যায়। কিন্তু ছোটবেলার স্কুলের যে রবিবারগুলো সেগুলো ভীষণ বর্ণময় থাকে, তখন রোববারটা ভীষণ ভালো লাগে।

0: আমি কলেজ লাইফে যেখানে পড়েছি সেখানে প্রতি শনিবার একটা উইকলি টেস্ট হতো, সেটা হওয়ার পর পরের দিন রোববারটা ছুটি থাকতো, সেই জন্য ওটা একটা ভীষণ আরামদায়ক রোববার ছিল আমার জীবনে, যে কোনো চাপ মুক্ত। কিন্তু প্রতি শনিবার পরীক্ষাটা হবেই, যদি কোমর সমান জল হয়ে যায় তাহলে সেটা অফ হয়ে সোমবার দিন হবে।
1: আচ্ছা,
0: মানে মিস করা যাবে না, করতেই হবে,
1: খুব চাপ
0: হবে, খুব চাপ। তা যাই হোক, আপনাদের অনুষ্ঠানটা শুনছি ভালো লাগছে, আর কলেজ পিরিয়ডের পর আসে চাকরিস্থল, সেখানেও তো রবিবারটা দারুণ গুড ওল্ড ডেজ এর মধ্যে পড়ে।
1: অনেকে কিন্তু আমাকে আবার বলেছেন যে শনিবার দিনটা বেশি ভালো লাগে, শনিবার দিনটা বেশি প্রিয়।
0: হ্যাঁ, সে তো বলেই গোল্ডেন স্যাটারডে, কেন বলে, রোববারটা তো একদম ফ্রি,
1: একেবারেই তাই।
0: রোববার তো চলে গেলে একটা চলে যাচ্ছে, চলে যাচ্ছে।
1: এই যে এই রোববার দিন রাত্রেবেলা থেকে পরের দিন সকালবেলা অফিস যেতে হবে, এই তাড়াটা থাকে না আর কি।
0: ঠাকুর সেই দশমীর সকালবেলাটার কথা মনে পড়ে,
1: একদম একদম,
0: যে আজকে ঠাকুর চলে যাবে, কালকে থেকে কি হবে। তা সব মিলিয়ে রোববার সত্যি এক এক সময় এক এক রকম বিষয় নিয়ে আসে। তা আপনাদের অনুষ্ঠানটা শুনছি কিছুক্ষণ ধরে, শোনা হয় না এখন সব সময়, যাই হোক ভালো লাগছে।
1: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকেও। শুনবেন, আপনাদের জন্যেই অনুষ্ঠান, আপনাদের জন্যেই আপনার কথা, আপনাদের জন্যেই অনুগল্পের আসর, আপনাদের জন্যেই রবিবারের বৈঠক, সবটাই যাতে আপনারা আসতে পারেন, আপনাদের লেখা, আপনাদের ফোন কল, সব কিছু নিয়ে আমরা থাকি। কারণ আমরা তো বলি আমাদের কথা, কিন্তু আপনারা যখন আপনাদের কথা বলেন, আপনাদের স্মৃতি ভাগ করে নেন, আমরাও কিন্তু ভীষণভাবে সমৃদ্ধ হই। এবং বহু মানুষের অনেক রকম স্মৃতি তো সবটা মিলেমিশে যায় এবং ভীষণ ভালো লাগে। রুনা বসু বরানগর থেকে লিখছেন, রবিবার মানেই সকালে আঁকার ক্লাস, এসেই রেডিওতে বড়লিনের সংসার, দুপুরে গল্পদাদুর আসর। একদম তাই, আমাদের বোধহয় অনেকেরই রবিবারটা এরকম, ওই সকালবেলা ঘাট ধরে আঁকার ক্লাসে পাঠানো, এটা আমাদের একদম রবিবারের স্মৃতির সঙ্গে মিলে যায়। একদম ঠিক বলেছেন আপনি। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছেন, রবিবারের আড্ডা মানে হৃদয় সাগরে ভাষা, হয়তোবা সাজানো কিছু মিষ্টি আলো আসা। রবিবারের আড্ডা মানে চায়ে উঠল ধোঁয়া, রবিবারের আড্ডা মানেই ভালোবাসার ছোঁয়া। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছেন এই মেসেজ। ভীষণ ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের মেসেজ পড়তে। আপনাদের আরও কিছু মেসেজের অপেক্ষায় রয়েছি ঠিক রাত 12টা অবধি। আপনারাও চলে আসুন ফোন কলে, আপনারা চলে আসুন মেসেজ নিয়ে, রয়েছি। আর আপাতত আপনাদের জন্য থাকবে গান নীল দত্তের কণ্ঠে, ক্রস কানেকশন ছায়াছবি থেকে। এই গান শুনতে শুনতে পড়ব আপনাদের মেসেজ, সেই অপেক্ষায় রয়েছি।

0: হ্যালো, টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো, বলুন।
1: হ্যালো,
0: বলুন, শুনতে পাচ্ছি।
1: খালনা হাওড়া, রাধাকান্ত বোধক বলছি।
0: বলুন।
1: আপনাদের অনুষ্ঠান ভালোই লাগছে, তো এরকম একটা রবিবারের স্মৃতি মনে পড়লো। এখন আমি শুনছি, মানে 60 বছর আগে বড় রেডিও যখন এসেছিল, আমার বাবা নিয়ে এসেছিল, সেই রেডিওতেই FM লাগানো আমি শুনছি আপনাদের অনুষ্ঠান। তা রবিবার সকালে ছুটির দিন, আর সেদিনে বাবা আবার উঠোনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত দুটো বাঁশের খুঁটি পুঁতে এরিয়াল লাগানো, সেই আমি বাবাকে হেল্প করেছিলাম। তা এখন সেই স্মৃতিটার কথা মনে পড়ে। আবার অনেক খেলাধুলো রবিবারের ছুটির দিন, কত কি আবার মন খারাপ হয়ে যেত যখন রাস্তা শেষ হয়ে যাবে এইগুলো। কিন্তু এইভাবে খারাপ লাগে যে এখনকার ছেলেরা সেসব কিছুই পেল না। তখনকার খেলাধুলো, তখনকার যে এগুলো ছিল, এখন তাদের সব অন্যান্য ব্যাপার। এটাই বললাম।
0: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। অনেকে SMS করে আমার রবিবারের কথা জানতে চেয়েছেন। আমার রবিবারের স্মৃতি বলতে এটাই মনে হয়, আজ যখন মনে হয় যে কর্মক্ষেত্রে যেতে হবে পরের দিন, রবিবারটা শেষ হয়ে যাচ্ছে, তখন মনে হয় যে রবিবারটা শেষ হলে একটা সময় খুব আনন্দ পেতাম যে স্কুলে যেতে পারবো। মানে আমার স্কুলে শনিবার দিন ছুটি থাকতো না, রবিবার দিন ছুটি থাকতো এবং বৃহস্পতিবার দিন ছুটি থাকতো। আমি যখন স্কুলে পড়েছি বৃহস্পতিবার আর রবিবার ছুটির দিন ছিল। যাই হোক, রবিবার যখন ছুটি থাকতো আমার একটা আনন্দ হতো যে আবার পরের দিন সোমবার স্কুলে যেতে পারবো, বন্ধুদের সঙ্গে আড্ডা হবে, গল্প হবে, আবার দেখা হবে, কত জমানো কথা। এখনকার বোধহয় এত পড়ার চাপে ওই স্কুল যাওয়াটা একটা টেনশনের ব্যাপার হয়ে গেছে, ভীষণ চাপের ব্যাপার হয়ে গেছে। আমাদের সময় তো এতটা ওই প্রতিদিন টেস্ট হচ্ছে বা ক্লাস টেস্ট হচ্ছে এরকম ছিল না। স্কুলটা একটা ভারী মজার ব্যাপার ছিল, তো এটা তো ছিলই। তাছাড়া রবিবার দিন এই যে সায়ন বলছিল যে বাবার সাইকেলে করে হারিয়ে যাওয়ার গল্প, আমিও কিন্তু ওই বাবার সাইকেলে করে ঘুরে বেড়াতাম। একদিন মনে আছে বাবার সাইকেলের স্পোকের মধ্যে পা ঢুকে গেছিলো, তারপর থেকে বাবা আমাকে সাইকেলে চাপিয়ে ঘুরে বেড়াতে ভীষণ ভয় পেত। এই সবটা নিয়েই মিলেমিশে রবিবার। মনে আছে সাজন সিনেমা রিলিজ করেছিল কোনো এক রোববার, বাবা সেই গান চালিয়েছিল VCR-এ, এবং তারপর সেই আমাকে ছোট্ট, আমি একদম ভীষণ ছোট্ট, তখন হয়তো 2 বছর বয়স হবে, তখন ওই বাপি আমার হাত ধরে নাচছিল। মানে এই সমস্ত স্মৃতি, রোববার বললেই তো এক ঝাঁক স্মৃতি চলে আসে মনের মধ্যে। তারপর ভাইয়ের সাথে খেলার স্মৃতি ছিল, সেটাও কিন্তু ছিল আর কি। সবটাই তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই রোববারের স্মৃতি পাল্টে পাল্টে যায়। এখন আবার এই বয়সে এসে রোববার মানে অনেক দায়িত্ব, পুরো সপ্তাহের অনেক কাজ সেরে রাখা রোববার দিন, একদম ফ্রিজে সব কিছু আছে, বাজার আছে, তো পরের দিনের সকলের জামা কাপড় আয়রন করা আছে, এই সমস্ত দায়িত্ব কিন্তু চলে আসে। টেলিফোন লাইনে কে রয়েছেন? হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, বলুন।
2: নমস্কার,
0: বলুন।
2: আমি আরামবাগ হুগলি থেকে বলছি, শেখ মোহাম্মদ মহসিন বলছি। এই পুরাতন স্মৃতি গুলো মনে পড়ে যাচ্ছে এখন। আমার বয়স হচ্ছে 67 বছর। তখন ওই সাপ্লাইয়ের কাজ করতাম আমি বাড়ির বাইরে, মানে ব্যান্ডের ব্যাগ থাকতাম, ওখান থেকে করতাম সাপ্লাই। তো দুর্গাপুর আসানসোল এদিকে, ধানবাদ ওদিকে করতাম। যেদিন শনিবার পড়তো সেদিনে রাত পর্যন্ত বাড়ি ঢুকতাম। আবার সকাল হলে এবারে বাড়ি সব কেনাকাটা করে দিয়ে আবার বইকে বেলা আবার বেরিয়ে যাওয়া। যদি এবারে রেগুলার ওইটা সবসময় পারা যায় না, শরীর ক্লান্ত লাগতো। মাঝে মাঝে ভাবতাম যে একটু ফোন করে জানিয়ে দিই যে আজকে যাবো না কালকে যাবো। ফোন করলাম না, আমি অর্ডার নিয়ে বসে রয়েছি, আসতেই হবে। তো আবার এইগুলো সব মনে পড়ে যাচ্ছে শুনছি আমি সেই থেকে। আমি ছোট ফোন থেকে আমি FM শুনছি। আমি নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, ভালো থাকবেন। এটাই ভালো, জানেন তো, বড় ফোনে আজকাল ওই FM এর অ্যাপ্লিকেশনটা থাকে না, বেশ অসুবিধা হয়। কিন্তু যাদের এই অসুবিধাটা হয় বড় ফোনে আর কি, স্মার্টফোনে, তারা কিন্তু নিউজ অন এয়ার অ্যাপ, এই অ্যাপটা থেকে ডাউনলোড করে FM গোল্ড কলকাতা, এটা সার্চ করলেই আমাদের খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। আপনি যে প্রান্তেই থাকুন, এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি খুব সুন্দর করে শুনতে পারবেন FM গোল্ড কলকাতা সব সময়। আর এই যে এই গল্প করতে করতে রবিবারের স্মৃতি, আমার স্মৃতি, আপনার স্মৃতি মিলে মিশে আজ একটা দারুণ সন্ধে গড়িয়ে রাত কাটালাম আমরা। রবিবারের বৈঠকটা জমজমাট হয়ে গেল। সেই রবিবারে আমরা শেষ ফোনে চলে যাই। হ্যালো।
3: হ্যালো,
0: হ্যাঁ,
3: হচ্ছে না, মৌলি বলছি।
0: ঢাকুরিয়া থেকে।
3: আমি কিন্তু তোমায় শুনছি। হ্যাঁ, ঢাকুরিয়া থেকে।
0: হ্যাঁ, আমার পাশেই আর কি।
3: একদম তোমার পাশে।
0: হ্যাঁ হ্যাঁ,
3: আমি তোমাকে প্রথম থেকে শুনছি।
0: বেশ,
3: ভাবলাম যে একটু লাস্টে এক মিনিট বলি, এই আট মিনিট। দেখো, রবিবারের তো প্রচুর স্মৃতি, দুঃখের সুখের সবই স্মৃতি আছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা একটা কথা বলবো সেটা হলো, আমার বাবার ছুটি রবিবার, বাবা সারাদিন বাড়িতে থাকবে।

0: 그렇게 어색하고 있단 말이야.
1: অনেক ধন্যবাদ, তুমিও খুব ভালো থেকো মৌলি। বাবারা বাড়িতে থাকবে এই অপেক্ষাটা আমাদের সকলের থাকতো, কিন্তু এখনকার বাবাদের বোধহয় রোববারও মুঠোফোনে এবং ল্যাপটপে কাজ থাকে, সেই নির্ভেজাল কোনো কাজ ছাড়া রোববার কি থাকে কে জানে। শেষ মেসেজে চলে যাই। রঞ্জনা মজুমদার লিখছেন, অনেক বছর আগে আমরা চার ভাই বোন আমাদের বাবা মাকে হারিয়েছিলাম। আমাদের বাবা মা যখন ছিলেন রবিবারটা ছিল আমাদের খুব আনন্দের আর সুন্দর হাসি মজা খাওয়া দাওয়া। হঠাৎই 2025 সালের 8ই মার্চ আমার ছোটদা চলে গেলেন। তবুও আমরা দু বোন আর দাদা অনেক কষ্টের সাথেই রবিবারগুলো কাটাচ্ছিলাম। হঠাৎই 2025 সালে 14ই অক্টোবর আমার বড়দাদাও পরলোকে চলে গেলেন। আমার দিদি মাংস ডিম খান না, তাই আমরা তিন ভাই বোন প্রত্যেক রবিবারই মাংস আর দিদির জন্য মাছ হতো। কিন্তু এখন সব কিছুই অন্যরকম হয়ে গেছে। আজই দেখুন একটা রবিবার, আমরা আজ একাদশী পালন করেছি দাদাদের জন্য। দাদাদের মুখাগ্নি করেছিলাম, সেই জন্যে প্রত্যেকটা একাদশী আমরা পালন করি। অনেক একাদশী রবিবারই এসে যায়, আমাদের আগের আনন্দ আর নেই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর কি, কোনো দিন আগের সেই একসঙ্গে বসে রবিবার সেই খাওয়া দাওয়া আর আসবে না আমাদের জীবনে। কি বলি বলুন। বেলুড় থেকে রঞ্জনা মজুমদার পাঠিয়েছেন এই মেসেজ, একদম শেষে এসে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। আপনাদের সঙ্গে প্রচুর আনন্দের স্মৃতি ভাগ করে নিচ্ছিলাম, কিন্তু একদম শেষ পর্যায়ে এসে একটা মন ভারী করা মেসেজ। আসলে যেটা চলে যায় সত্যি তো ফিরে পাওয়ার উপায় নেই, এবং এই যে এই সন্তান শোক বলুন আর ভাই বোন হারানোর শোক, এটা এটার কোনো সান্ত্বনাও হয় না। কিন্তু যেটা আছে, যেটুকু আছে, মধুর স্মৃতিগুলো আছে আপনার সঙ্গে, আপনারা দুই বোন আছেন, সেইটাকে নিয়ে বাঁচুন ভালো করে, ভালো থাকুন, ঈশ্বর আমাকে আপনাকে শক্তি দিন, সেটাই চাইব। এবং যেটুকু আছে সেইটুকু আগলে নিয়ে থাকুন। আজকে রবিবারের বৈঠকে আপনাদের সকলের সাথে সুখের স্মৃতি দুঃখের স্মৃতি সবটা নিয়েই ছিলাম আমি শ্রাবস্তী। তবে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে আপাতত কিন্তু টাটা বলার সময়, বিদায় জানানোর সময়। খুব ভালো থাকুন আপনারা, রবিবারগুলো যে কটা রবিবার আসবে জীবনে ভরে থাকুক সেই রবিবারগুলো। আপনারা সকলে ভীষণ ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন এবং সুস্থ থাকুন। শুভরাত্রি। শুভঙ্কর ভাস্করের কণ্ঠে একটা গান রেখে যাব যেতে যেতে। এই গান শুনতে শুনতে আপনারাও কিন্তু প্রস্তুতি নিন আবার একটা নতুন কর্মব্যস্ত সপ্তাহের।

0: difficult terrain before SDRF personnel entered the river and rescued all nine. They were given medical checkups and found safe before being reunited with their families. The Kailash Mansarovar Yatra through Sikkim's Nathula route concluded with 464 pilgrims completing the pilgrimage in 10 batches. The Yatra, which began on 20th June, concluded with the return of the final batch of pilgrims to Gangtok. The pilgrims visited Mount Kailash and Lake Mansarovar in the Tibet Autonomous Region of China. In football, East Bengal FC entered the main draw of the AFC Women's Champions League 2026-27 by beating Malaysia's Sabah FC 2-0 in their final Group A preliminary stage match in Kota Kinabalu. In men's cricket, India were 300 for 5 in their first innings against host Sri Lanka at stumps on day one of the second and final test in Colombo. Dhruv Jurail and Saransh Jain were at the crease at the draw of stumps last evening. And that is the end of this news bulletin.
1: মাথা তুলে তাকাচ্ছে না, যেন সে একা মেট্রোয় উঠেছে। অরিন্দম টালিগঞ্জ নামবে, নেমে রানীকুঠির অটো ধরবে। অফিস টাইমে অটোর ভালো লাইন হয় এখন। পরের স্টপেজে ওর পাশের সিটটা ভরে গেল। অরিন্দমও লাল সোয়েটার পরা ছেলেটার মতো সামনের দৃশ্যের দিকে তাকিয়েছিল। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা দেখা যাচ্ছে। কোনো বারান্দায় মেলে রাখা জামা কাপড়, শাড়ি এসব ঝুলছে, তার উপর নীল আকাশ। এখন শীতের শেষ দিক, হেমন্ত আসছে, পাতা ঝরার মরশুম, ঝকঝক করছে নীল আকাশ। অরিন্দম পিয়ালির কথা ভাবতে চেষ্টা করল একটু। একদিন ওর আর পিয়ালিরও কলকাতা শহরে এরকম একটা ফ্ল্যাট হওয়ার কথা। কখনো কখনো মনে মনে কাল্পনিক কথোপকথনটাও শুনতে পায়ও।
2: এবার চোখটা খুলি।
3: খোলো।
2: এটা আমাদের নতুন বাড়ি?
3: বাড়ি না, ফ্ল্যাট।
2: ওই হলো আমাদের বাসা।
3: তুই খুশি তো?
2: খুব।
3: আর এই স্বপ্নটার জন্যই আমায় চাকরিটা ভালো করে করতে হবে। এখন আমি যে পয়সা মাইনে পাই তাতে ফ্ল্যাট কেনা সম্ভব নয়। নিজেই আরো তিনজন ছেলের সঙ্গে ঘর ভাড়া করে থাকি।
1: অরিন্দম একবার মেয়েটার দিকে তাকাল। মেয়েটাও খুব সম্ভবত সেই সময় এদিকে তাকিয়েছিল। চোখে চোখ পড়ল। অরিন্দম চোখ নামিয়ে নিল। টালিগঞ্জ এসে গেছে। নামার আগে অরিন্দম আরেকবার লাল সোয়েটারের দিকে তাকাল।
3: লোকটা কেমন রোবট রোবট যেন, কোনো তাপ উত্তাপ নেই, কেমন শক্ত হয়ে বসে আছে, মনে হয় একটুও নড়ছে না লাল সোয়েটার। ওদিকে লেডি সিটের দিকে তাকানো তো দূরস্ত।
1: নেমে গেল অরিন্দম, অটো লাইনে দাঁড়াতে হবে। রানীকুঠিতে একটা ছোট্ট ফার্ম আছে। 3 মাস হলো অরিন্দম জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট হয়ে ঢুকেছে। মাসে 3 বার লেট হলে একবেলার মাইনে কাটা যায়। রাস্তা পেরোনোর সময় লাল জ্যাকেটের চেনটা টানতে টানতে অরিন্দম উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকালো একবার।
3: পিয়ালির যে কি হলো, সকাল থেকে একবারও মেসেজ করেনি মেয়েটা। সাধারণত পিয়ালি এরকম করে মেসেজ করে।
2: বস, কবে আসছো নন্দগ্রাম?
3: এটা পিয়ালির একটা বদ অভ্যেস, কথায় কথায় বস বলা। ভালো লাগে না একদম শুনতে, কেমন ক্যাজুয়াল লাগে, বউ বউ বলে মনে হয় না। আমি বলি, মরার সময় নেই রে, নিজের জামা নিজে ইস্ত্রি করতে হয়, আর অফিসে এই সময় ছুটি নিলে চাকরি নট হয়ে যাবে।
1: অরিন্দম অটো লাইনে গিয়ে দাঁড়ায়, মোবাইল ফোনটা একবার চেক করে বুক পকেটে ঢুকিয়ে রাখে।
3: লেডি সিটে বসা মেয়েটার কথা বারবার মনে পড়ছে, কোথায় নামলো কে জানে।
1: এসকেলেটর দিয়ে উঠে সামনেই যে দরজাটা পড়ে, কবি নজরুল থেকে ওই দরজাটা দিয়েই ওঠে অরিন্দম। রোজই তাই, পরের দিনও তাই উঠল।
3: আজ একটু দেরি হয়ে গেছে, কাল অনেক রাত পর্যন্ত পিয়ালির সঙ্গে ঝগড়া হয়েছে। আজকাল কথা হলেই ঝগড়া হয়, নন্দগ্রামে থাকলে এতটা হতো না। হয়তো ঝগড়া হলো, কিন্তু বিকেলে বুড়ি মানুষের চরে, যেখানে সাধারণত নন্দগ্রামে ছেলেমেয়েরা প্রেম করতে যায়, সেখানে একবার দেখা করলেই সব ঝগড়া জল হয়ে যেত। আজও মেয়েটা ওই

0: হাঁটতেই বসে আছে। লাল সোয়েটার নেই আজ। ঝগড়া হয়েছে নাকি ওদের মধ্যে?
1: মেয়েটাকে দেখে কেমন একটু মজা লাগলো অরিন্দমের।
0: দেখে মনে হচ্ছে অফিসে চাকরি করে, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ, এমন ব্যাগে টিফিন ধরে যায়।
1: অরিন্দম আগের দিনের জায়গাতেই বসল। মেয়েটা দেখেছে একবার, হয়তো মনের ভুল। অরিন্দমের মনে হলো এক মুহূর্তের জন্য মেয়েটার চোখটা হাসল। অনেক অচেনা মানুষের মধ্যে চেনা কাউকে দেখতে পেয়ে গেলে যেমন চোখ নাচে, সেরকম। অরিন্দম চুপচাপ একটু দূরত্ব রেখে বসে, পকেট থেকে মোবাইল বের করে টাইপ করে।
0: সরি, রাগ করিস না, কাল অনেক কিছু বলে ফেলেছি রাগের মাথায়, সরি। হ্যাঁ, দেখতে পেলে মেসেজ করিস।
1: কালকের ঝগড়ার কারণটা অদ্ভুত। পিয়ালি মল্লিকাদের গ্রুপটার সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। ওই গ্রুপে অনেকেই আছে, মল্লিকা, ঋতু, সৌরভ, দিতি, জিমুত। জিমুত ছেলেটার ইন্টারেস্ট ছিল পিয়ালির ওপর, এমনিই কথা হচ্ছিল। তারপর কোথা থেকে কোথায় কথা চলে গেল। মেয়েটা একদম ধারে সিটের কাচের যে আস্তরণটা থাকে তাতে মাথা হেলিয়ে রেখেছে। সামনে দিয়ে সেই এক অদ্ভুত দৃশ্য। তবু অরিন্দমের মনে হয় দৃশ্যগুলো পুরনো হয় না। উঁচু উঁচু ফ্ল্যাট, বারান্দা, নীল আকাশ, একটা লোক উঠেছে। অরিন্দম মেয়েটার দিকে সরে বসল। আর একটু চেপে বসতে হবে। মেয়েটা হেলান দিয়ে বসার ভঙ্গি ছেড়ে সোজা হয়ে বসল। একবার চোখে চোখ পড়ল। অরিন্দম সৌজন্য সূচক হাসল একবার, মৃদু হাসি, হালকা। মেয়েটাও হাসল। আজ মেয়েটা একটা জিন্সের জ্যাকেট পরেছে। মেট্রো চলছে, সামনের দৃশ্য সরে সরে যাচ্ছে, কয়েকটা মোটে স্টেশন। কাল পিয়ালির সঙ্গে ঝগড়া হওয়া ইস্তক মেজাজটা খারাপ হয়ে আছে অরিন্দমের। কোনো অজানা কারণে এই মুহূর্তে পাশে বসা মেয়েটার ওপর রাগ হচ্ছিল। সামনের একটা বারান্দায় একটা লাল বিট কভার শুকোতে দেওয়া আছে, তার উপরেই একটা কাক এসে বসেছে। অরিন্দমের মনে হলো মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল, সেও একটা দীর্ঘশ্বাস ফেলল। পিয়ালি বলছে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে, ওরা সেম এজের। অরিন্দমের এখন 25, একসঙ্গে কলেজে পড়ত। তখন থেকেই পিয়ালির খুব শখ কলকাতা যাবে, ফ্ল্যাট কিনবে, উঁচু বারান্দা থেকে শাড়ি বেড কভার ঝুলিয়ে শুকোতে দেবে। গোলাপ ফুল আঁকা বেড কভার, এমন একটা বেড কভারের খুব শখ পিয়ালির। দূর আকাশের স্কাইলাইন দিয়ে কমলা রঙের মেঘ ভেসে আসবে, তার উপর দিয়ে ছোট ছোট পাখি উড়ছে দেখা যাবে। বারান্দায় একটা ইজি চেয়ার থাকবে, একটা, একটাই। পাশে ছোট কোনো ফুলের টব। পিয়ালি বসে থাকবে, অরিন্দম তার মাথার পাশে দাঁড়িয়ে থাকবে কাঁধে হাত রেখে, অথবা পিয়ালির মাথায় হাত বুলিয়ে দেবে। পিয়ালির পরনে তখন পশমিনা শাল, প্রগাঢ় লাল রঙের সুতোর কাজ করা। আর একটা স্টপেজ। পাশের মেয়েটা ব্যাগ থেকে মোবাইল বের করেছে। একটা মিষ্টি গন্ধ আসছে মেয়েটার থেকে, কি দিও কে জানে, কিন্তু গন্ধটা ভারী মিষ্টি।
0: মেয়েটার মোবাইলটা দেখা যাচ্ছিল, মেসেজের ইনবক্স খুললো মেয়েটা, কয়েকটা আনরেড মেসেজও দেখা যাচ্ছে, একটাও খুললো না মেয়েটা। যার সঙ্গে কাশবনে হারিয়ে যেতে চায় তার মেসেজ আসেনি, নাকি নির্লিপ্তি?
1: একবার ঘাড় ঘুরিয়ে মেয়েটার মুখ দেখতে ইচ্ছে হলো অরিন্দমের, কিন্তু সাহসে কুলল না। টালিগঞ্জ এসে গেছে, গেটের কাছে গিয়ে দাঁড়িয়েছে অরিন্দম। পিছন ফিরে

0: একবার মেয়েটার মুখটা দেখল, অরিন্দমের দিকেই চেয়ে আছে।
1: ফোলা ফোলা মুখ, গালে বোধহয় কিছু ক্রিম মেখেছে, আজ আর অতটা লাল লাগছে না।
0: উত্তম কুমারের আশপাশ দিয়ে কয়েকটা কাক উড়ে যাচ্ছে। অরিন্দম লাল জ্যাকেটের চেনটা টেনে রাস্তা পার হচ্ছিল।
1: পিয়ালি এখনো মেসেজটা দেখেনি, দুটো টিক হয়ে আছে, নীল হয়নি। এতক্ষণে তো ওর ঘুম থেকে উঠে পড়ার কথা।
0: বুক পকেটে মোবাইলটা ঢুকিয়ে রাখল অরিন্দম। আজ অটো লাইন কম আছে। মেয়েটার পাশেই বসল অরিন্দম। সাহস পেত না হয়তো, কিন্তু আজ মেয়েটা ওকে দেখে হাসল। মেট্রোতে উঠতেই অরিন্দমও হাসল। আজ ওর মেজাজটা ভালো আছে। পিয়ালি সারাদিন মেসেজ দেখেনি, তখন খুব অসহায় লাগছিল অরিন্দমের। মনে হচ্ছিল ফোন করে ঝগড়া করে, কিন্তু অফিস থেকে সেটা সম্ভব নয়। শেয়ারের দামে একটা ভুল বসিয়ে ফেলেছিল, মেসেজ করছিল পিয়ালিকে।
1: মেসেজ দেখছিস না কেন? আমার ভালো লাগে তুই এরকম করলে। আচ্ছা, আমি কি খুব ভালো আছি তোর মনে হয়? আমি একটা মানুষ না বল, চাকরি ছেড়ে চলে আসব? আমি এখানে একা মরছি, তুই বন্ধুদের সঙ্গে সিনেমা যাচ্ছিস, রেস্টুরেন্টে খেতে যাচ্ছিস, আমার একা লাগে না? এখানে আমার কোনো বন্ধু আছে? আরে মেসেজ দেখছিস না কেন?
0: সন্ধ্যের দিকে পিয়ালি ফোন করেছিল। ততক্ষণে অরিন্দমের রাগ অনেকটা থিতিয়ে এসেছিল। সারা দিন কথা না বলতে পারার জন্য হাঁকুপাঁকু লাগছিল। পিয়ালি বলল জ্বর এসেছিল, ফোন ইচ্ছে করেই সাইলেন্ট রেখেছিল। সঙ্গে সঙ্গে অরিন্দম অন্য কথায় চলে গেছে।
1: কি হয়েছে, কত জ্বর? আরে দেখি,
2: আমার জ্বর তো তোর কি?
1: এই বাজে কথাগুলো একদম বলবি না তো।
2: জ্বর বলছি, তাতেও ঝগড়া করবি?
1: এই শোন, ব্লাড টেস্ট করিয়েছিস?
2: দেখছি।
1: দেখছি মানে এখন জ্বর আছে?
2: না, একটু আগে ওষুধ খেয়েছি, এখন জ্বর নেই।
1: দুর্বল নিশ্চয়ই, বুকে সর্দি বসেছে?
0: তারপর অনেকক্ষণ ফোনে প্রেম করেছে ওরা দুজন। অরিন্দম কাঁদছিল একটা সময়, মনে হচ্ছিল সারাদিন বেকার রাগ করেছিল, নিজের উপর রাগ হচ্ছিল।
2: জ্বরটা একটু ধরে যাক, তারপর নন্দগ্রাম ইনস্টিটিউটে টিচার নিচ্ছে, ওখানে প্রাইমারি টিচারে ট্রাই করব।
1: এটা খুব ভালো হবে, যতদিন না এখানে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে ততদিন তুই ওখানে ওটাই থাক, সময়ও কাটবে, দুটো পয়সাও আসবে।
2: এই বস, তোর কোনো আপত্তি নেই তো?
1: কি যে বলিস, আমার কেন আপত্তি থাকবে?
2: না, অনেক ছেলে থাকে বউয়ে চাকরি করা নিয়ে।
1: তুই কি আমায় অমন ভাবিস নাকি?
0: নন্দগ্রাম ইনস্টিটিউট ওদের ওখানকার একমাত্র প্রাইভেট স্কুল। কথা বলতে বলতে রাতে খেতে দেরি হয়ে গেল, অনেকক্ষণ ঘুম আসতে চাইছিল না। বুড়ি মানুষের চরের কথা মনে আসছিল, বনফুলের গন্ধ ভেসে আসছিল নাকে, খাটের চাদরে।
3: আপনার এই একটাই জ্যাকেট?
0: সেই লেডিস সিটে বসা মেয়েটা জিজ্ঞেস করল, এমন করে জিজ্ঞেস করল, অরিন্দম হেসে ফেলেছে।
1: না, একা থাকি, হয়ে যায় এটাতে, আর শীতটা এখন কমের দিকে।
0: জিজ্ঞেস করবে না করবে ভাবতে ভাবতে জিজ্ঞেস করেই ফেলল অরিন্দম।
1: আচ্ছা, ওই ভদ্রলোক আসছেন না এখন?
3: ওদের অফিস থেকে হায়দ্রাবাদ ট্রেনিংয়ে পাঠিয়েছে, দু সপ্তাহ আসবে না।
1: আচ্ছা আচ্ছা।
0: আবার একটু স্তব্ধতা। অরিন্দমের হাসি পাচ্ছিল, ক্লাসে টিচারের সামনে যেমন হাসতে নেই কিন্তু হাসি চলে আসে, সেরকম হাসি। মেয়েটা খানিকটা অবাক হয়ে খানিকটা সংক্রামক হাসির ছোঁয়া মেখে জিজ্ঞেস করল,
1: বজ্র খুব রাগি কিন্তু?
0: বলে ফেলেই অরিন্দমের ইচ্ছে হল মেট্রোর মাটিতে মিশে যেতে, একেবারে পাপোষ হয়ে যেতে, যার উপর দিয়ে মারিয়ে মারিয়ে লোকেরা যাবে কিন্তু টের পাবে না কেউ শুয়ে আছে নিচে। মেয়েটাও খিলখিল করে হেসে ফেলেছে। কেন হেসে ফেলেছে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু হাসছে। এক মুহূর্তের জন্য অরিন্দমের হাসি থেমে গিয়েছিল। বিশাল জানালার বাইরে নীল ঝকঝকে আকাশ, আর ওরা দুজন একসঙ্গে খুক খুক করে হাসছে।

0: ক্লাসের লাস্ট বেঞ্চের দুজন বদমাস বাচ্চার মতন।
1: দাঁড়ান ও ফিরু, আমি বলে দেব।
2: দাঁড়ান, আমিও বলে দেবো, আপনি হাসছিলেন শুনে।
1: বলবেন না, তারপর আবার 3 হপ্তার জন্য ট্রেনিং নিতে কোথায় না কোথায় চলে যাবে।
2: কোথায় অফিস ওনার?
1: চাননি।
2: আপনি?
1: আমি?
0: এমন করে আমি বলল মেয়েটা যেন চাকরি করা খুব অপরাধজনক কিছু একটা জিনিস। একটু অবাক হয়ে চেয়ে রইল অরিন্দম।
1: ও হ্যাঁ, আমি তো চাকরি করি।
0: অরিন্দমের ইচ্ছে হচ্ছিল মাথায় গাঁটটা মারে, বলে
2: ফাজলামি হচ্ছে নাকি,
0: মনে মনে বলল, কিন্তু মুখে কিছু বলল না।
1: আমি ওই একটা প্রাইভেট স্কুলে ক্লাস 1-2 পড়াই।
2: বাবা, আপনি দিদিমণি?
1: আপনার স্টপেজ চলে এলো কিন্তু।
2: আপনি জানেন আমি কোন স্টপেজে নামি?
1: বাবা, প্রথম দিন
2: ওই যেদিন আপনি রেডি সিটে গিয়ে বসলেন।
1: হ্যাঁ, আপনার মুখ দেখে মনে হচ্ছিল আমি নয়, আপনি বকা খেয়েছেন বোধ হয়। আমার তো আপনাকে দেখেই মায়া লাগছিল।
0: অরিন্দম লজ্জা পাচ্ছিল। টালিগঞ্জ এসে গেছে, একটু হেসে উঠল সে। দরজা দিয়ে বেরোবার আগে একবার পিছন ফিরল, দেখল মেয়েটা হাসছে। একটা ভঙ্গি করে একটা হাত মুখের সামনে তুলল। অরিন্দম দেখেছে সিরিয়ালে এরকম করে স্মার্ট সুন্দরী মেয়েরা টা টা করে। নন্দগ্রামে কেউ এরকম করে না, আঙুল নাড়িয়ে টাটা বলা। ওখানে সবাই হাতের কবজি নাড়িয়ে টাটা বলে, আঙুল নড়ে না। গেট থেকে বেরিয়ে এসে অরিন্দম একটা হাত সামান্য উপরে তুলল। মেট্রোটা পেরিয়ে গেল। রাস্তায় এসে লাল জ্যাকেটের চেনটা টেনে নিল অরিন্দম। পকেট থেকে মোবাইল বের করে দেখল কোনো মেসেজ এসেছে কিনা পিয়ালির। না, আসেনি কোনো মেসেজ। উত্তম কুমারের স্ট্যাচুটার দিকে তাকালো সে। আজ খানিকটা চেনা চেনা লাগছে উত্তম কুমারকে। রাস্তা পার হয়ে সে একটা ফোন করল।
3: সকালে ফোন করলি?
0: পিয়ালির গলার স্বর শুনে বোঝা যাচ্ছে সে এখনো বিছানায়, এখনো তার ঘুম ভাঙেনি।
2: এমনি খুব ইচ্ছে করলো তোর গলাটা শুনতে।
3: তাই
2: মিথ্যে মনে হচ্ছে?
3: অফিস নেই তোর?
2: রাস্তায় অটো লাইনে দাঁড়িয়ে।
3: ইস, আশেপাশে অনেক লোক আছে নিশ্চয়ই।
2: তুইও থাকবি একদিন।
3: অফিস যা, পরে কথা বলবো।
2: কি রাজকার্য করছিস এখন শুনি?
3: বস, তুই বুঝিস না, আমি বাড়িতে থাকি, রাখছি এখন।
0: ব্লপ করে একটা শব্দ করে ফোনটা কেটে গেল। অরিন্দম ফোনটা বুক পকেটে ভরে রাখল। বুকের কাছটা তেতো তেতো লাগছে। অটোয় পেছনে জায়গা ছিল, অরিন্দম সামনে ড্রাইভারের পাশের সিটে গিয়ে বসল। চললে হাওয়া লাগবে। মেয়েটার নাম রোশনী। নামের সঙ্গে মিল আছে অরিন্দমের মনে হয়, বেশ গোলুমোলু নামটা। রোশনী বলছিল,
1: শুভ্র আমাদের অফিসের পাড়ার ছেলে, আসলে ওই একই সময় অফিস টাইম দুজনের, তাই।
2: বাল্যপ্রেম নাকি আপনাদের?
1: না, ঠিক সেটা নয়, মুখ চেনা ছিল। তারপর ওই আর কি, কলেজে 3rd ইয়ারে প্রপোজ করেছিল।
2: বাবা, অনেকদিন সময় নিয়েছেন তো।
1: ওই আর কি। আপনার?
0: অরিন্দমের বাড়ি নন্দগ্রাম, বাবার স্টেশনারি দোকান, মা ভালো উলের সোয়েটার বোনে, বোন এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, এগুলো সব বলা হয়ে গেছে। পিয়ালির কথা আভাস ইঙ্গিতে বলেছে।
2: আমাদের কলেজের প্রেম, আমার কমার্স ছিল আর পিয়ালির বাংলা, ও তো একটা স্কুলে পড়াতেও ঢুকবে সামনে।
1: বাহ, আমার মতেই তো তাহলে। আসলে মেয়েদের এই টিচিং লাইনটা ভালো।
0: ও শব্দটা বলে ভালো লাগছিল অরিন্দমের। ইচ্ছে করছিল রোশনীর সঙ্গে কথা বলতে বলতে MG রোড পর্যন্ত চলে যায়। পিয়ালিকে নিয়ে কথা বলতে ভালো লাগছিল।
1: পিয়ালি লাকি খুব।
2: কেন?
1: আপনাকে দেখে বেশ রোম্যান্টিক মনে হয়, তারপর জানি না।
2: শুভ্রবাবুও খুব লাকি।
1: তাই?
2: হ্যাঁ, মানে আপনাকে দেখে তো বেশ রোম্যান্টিক বলেই মনে হয়, তারপর জানি না।

0: প্রথমে মুচকে শব্দহীন হাসি হাসলো দুজন, তারপর কয়েক সেকেন্ড পরে দুজনেই সামান্য শব্দ করে হেসে উঠল, যতটা শব্দ মেট্রোতে বসে করা সমীচীন। মেট্রো টালিগঞ্জ ঢুকছে।
1: কাল দেখা হবে আবার।
2: আর আজ লাল জ্যাকেটটা ছেড়েছেন দেখে ভালো লাগলো।
0: অরিন্দম গেটের বাইরে বেরিয়ে এসে পেছন দিকে ফিরে হাত নাড়ল। মেট্রোটা শব্দ করে বেরিয়ে গেল। টালিগঞ্জের ভিড়ের মধ্যে মিশে যেতে যেতে অরিন্দম সবুজ সোয়েটারটার ওপরের বোতামটা লাগিয়ে নিচ্ছিল। আজ আচমকাই আবার একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে। মোবাইলটা বের করে অরিন্দম দেখল পিয়ালি মেসেজ করেছে, খেয়াল করেনি এতক্ষণ। পিয়ালি লিখেছে,
3: কাল বললি হাত কেটে গেছে, ব্যান্ডেড লাগিয়ে নিস একটা।
0: আর একটা মেসেজ লিখেছে,
3: বস তোকে এত এত ভালোবাসি।
0: অরিন্দম দেখল উত্তম কুমারের মুখের উপর উজ্জ্বল রোদ্দুর এসে পড়ে ঝকঝক করছে। অটোতে উঠে সে ফোন করল পিয়ালিকে।
1: কিরে এত সকাল সকাল উঠে পড়েছিস?
4: মায়ের কোমরে ব্যথাটা বেড়েছে, বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল।
1: এই সকালে?
4: অঞ্জন কাকু তো বাড়িতে নিয়ে যাবে।
1: তো শরীর ঠিক আছে এখন?
4: হ্যাঁ বস, ভাইরাল হয়েছিল আর জ্বর আসেনি।
1: এই শোন না, মেট্রোয় একটা মেয়ের সাথে আলাপ হয়েছে।
4: জিও বস, মেট্রোয়?
1: হ্যাঁ, একটা হেভি রাগি বয়ফ্রেন্ড আছে।
4: তার সঙ্গেও আলাপ হয়েছে?
1: ওই আর কি।
4: দেখো বস, মার ফার খেও না, ওই তো প্যাংলা চেহারা।
1: আরে আমি কেন মার খাবো, তোর কথা বলেছি মেয়েটাকে।
4: বাহ, কি নাম?
1: রোশনি।
4: মিষ্টি নামটা, দেখতেও মিষ্টি নিশ্চয়ই।
1: বলেছে তুই কলকাতায় এলে আলাপ করবে।
4: বস, তোমার বন্ধু তুমি কথা বলবে, কিল্লি করবে, আমি আলাপ করে কি করব? ওসবের মধ্যে পিয়ালি নেই। হ্যাঁ, নিজের দোস্তে নিজে সামলাবে।
1: আরে যে আমার বন্ধু হবে সে তোর বন্ধু নয়।
4: চল রাখবো এবার,
1: আমার অফিস আসতে এখন একটু বাকি আছে।
4: কাজ আছে রে, রাখছি।
0: ব্লপ করে আওয়াজটা হলো। অরিন্দমের মনে হয়েছিল পিয়ালি আরো কিছু জিজ্ঞেস করবে রোশনি সম্বন্ধে। দূর থেকে রানীকুঠির মোড়টা দেখতে পাচ্ছিল সে। অফিস ঢুকতে হবে। রোশনি আজ গলায় মাফলার দিয়েছে, মাথার চারপাশ দিয়ে গোল করে জড়িয়ে কান দুটো ঢাকা দিয়েছে। অনেকটা টেডি বিয়ারের মতো লাগছিল। আজ বসার জায়গা পায়নি অরিন্দম, আগে থেকেই সব সিট ভর্তি। রোশনি একই জায়গায় বসে আছে, চোখ দুটো ছলছল করছে, মাঝে মাঝে শব্দ করে নাক টানছে। মেট্রোতে এখনো ভিড় নেই, কিন্তু অরিন্দম একাই দাঁড়িয়ে আছে রোশনির সামনে, জেনারেল সিটের সামনে।
1: ঠান্ডা লেগেছে?
0: রোশনি কিছু বলল না, তারপর নিজে উঠে পড়ল, বলল,
2: চলুন ভেস্টিবিউলে গিয়ে দাঁড়াই।
1: আপনাকে দেখে ঠিক ভালো লাগছে না, বসুন না বরং।
0: উত্তর না দিয়ে রোশনি ভেস্টিবিউলের দিকে চলে এলো। অগত্যা অরিন্দমকেও যেতে হলো।
1: ওষুধ কিছু নিয়েছেন?
0: মাথা নাড়ল রোশনি, নাইনি। চোখটা লাল লাগছিল।
2: কাল শুভ্রকে আপনার কথা বললাম।
1: তাই? কি বলল?
0: হাতে একটা রুমাল ধরা ছিল রোশনির, নাকটা একবার মুছে বলল,
2: ওর পক্ষে যেটা বলা স্বাভাবিক সেটাই বলল।
0: অরিন্দম বুঝতে পারছিল কথাটা ঠিক সহজভাবে বলা নয়। বলল,
1: আমিও বললাম পিয়ালিকে আপনার কথা।
2: তাই? কি বলল?
1: আমি কার সঙ্গে মিশি না মিশি এসব নিয়ে পিয়ালির মাথা ব্যথা নেই।
2: লাকি ইউ।
1: তাই?
0: রোশনি বুঝতে পারছিল তাইটা সহজভাবে বলা নয়।
2: এত রিয়্যাক্ট করে, মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে।
0: অরিন্দমের মনে হচ্ছিল প্রথম দিনের মতো দেখতে লাগছে রোশনিকে, আহত।
1: কি বলেছে কি?
2: কি বলতে পারে বলে আপনার ধারণা?
0: অরিন্দম কিছু বলল না, চেয়ে রইল খানিক। রোশনিও কিছু বলল না, সেও চেয়ে রইল খানিক।

0: হ্যান্ডিক্যাপ সিটে একজন মা একটা বাচ্চাকে কোলে নিয়ে বসেছে। অরিন্দম দেখল বাচ্চাটার মাথায় একটা বাঁদর টুপি। শহরের বাচ্চাদের সাধারণত বাঁদর টুপি পরতে দেখেনি সে। বাচ্চাটা তাকে দেখছে, রোশনিকে দেখতে পাচ্ছে না, উল্টো দিকে দাঁড়িয়ে আছে।
1: সব কিছুতে সন্দেহ, স্কুলের কলিগ নিয়ে তার সমস্যা, কোনো ছেলের ছবির তলে কমেন্ট করলে সমস্যা, আপনার সঙ্গে কথা বললে সমস্যা। আচ্ছা, আমি কি বাচ্চা মেয়ে?
0: অরিন্দম চুপ করে শুনছিল। বাচ্চাটার মাথার ওপর দিয়ে আকাশ দেখা যাচ্ছে। গতকাল থেকে মেঘ করেছে, গুমোট একটা ভাব।
2: আপনাকে ভালোবাসে বলেই করে
1: তাই?
2: আমাকে কেউ এরম করলে আমার কিন্তু বেশ লাগতো।
1: আপনি জানেন না, সেদিন দেখলেন তো, অন্য কেউ হলে উঠে যেতে বলতো। সব সময় এরকম করে আমার সঙ্গে, জানেন একবার কি হয়েছিল?
0: অরিন্দম তাকিয়ে আছে। আবার নাক টানল রোশনি। একটা নারকেল গাছের মাথা দেখা যাচ্ছে জানলা দিয়ে।
1: ছাড়ুন, আপনি শুনেই বা কি করবেন?
2: আমার তো মনে হয় কেউ কেয়ার করলে এগুলো করে, আমার তো বরং খারাপ লাগে এগুলো না করলে। মনে হয় আমি কি করি না করি কিছু এসে যায় না তার।
0: অরিন্দম নিজেও বুঝতে পারেনি সে এরকম কিছু বলে ফেলবে। ও মা, রোশনি হাসছে। কেন হাসছে সে ঠিক বুঝতে পারল না। সে নিজেও মুড বদল করে বলল,
2: হাসি পাচ্ছে আপনার?
1: আপনারা খুব ছেলে মানুষ আসলে।
0: মিষ্টি দেখতে লাগছে রোশনিকে এই কথাগুলো বলার সময়। অরিন্দমের মনে হলো গুমোট ভাবটা কেটে যাচ্ছে আস্তে আস্তে।
1: আপনার টেলিগ্রাম চলে গেল।
2: পিয়ালি বলছিল আপনার বয়ফ্রেন্ড আমাকে মারতে পারে। দেখুন, সত্যি সত্যি মার খাবো না তো, ওনার যে চেহারা দেখেছি।
1: হ্যাঁ, ভোরবেলা উঠে ব্যায়াম করে, ওর মার খেলে আপনার গল্প আছে।
0: বাচ্চাটা দেখছে, অরিন্দম হাসছে, রোশনিও হাসছে। বাচ্চাটা বায়না করছে মাথা থেকে বাঁদর টুপি খুলে নেওয়ার জন্য। মা খুলে দিচ্ছে না, বড় বড় চোখ করে তাকাচ্ছে।
1: আপনার পিয়ালি হয়তো মুখে বলে না, কিন্তু আপনার মনে হয় তার কিছু মনে হয় না আপনি অন্য মেয়ের কথা বললে?
2: আরে সত্যিই মনে হয় না।
1: যা,
2: আরে সত্যি, ওই জন্যই তো মাঝে মাঝে মনে হয়।
0: অরিন্দম বাক্যটা শেষ করল না, টালিগঞ্জ চলে এসেছিল। হাত উঁচু করল সে গেটের বাইরে এসে। একটু ঝুঁকে রোশনি দেখছে, হাত নাড়ছে। আজ শুধু আঙুল নয়, কবজিও নড়ছে। আজ আবার লাল জ্যাকেটটা বের করেছিল অরিন্দম। রাস্তায় নেমে চেনটা টেনে নিল। কি মনে হতে একবার পিছন ফিরে মেট্রো স্টেশনটার দিকে তাকালো। কত মানুষ স্টেশনে ঢুকছে, কত মানুষ বেরোচ্ছে। রোশনির মুখটা একবার মনে করার চেষ্টা করল অরিন্দম। মেট্রোয় ঢোকার সময় দেখেছিল বাংলার পাঁচের মতো হয়ে আছে, বেরোবার সময় মনে হচ্ছিল সূর্যমুখী। পিয়ালি কাল খুব গল্প করছিল, খুব উচ্ছল লাগছিল, যেন তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে দুটো নেই। সেদিন ওরা সবাই মিলে বুড়ি মানুষের চড়ে গিয়েছিল। বুড়ি মানুষ আসলে একটা বড় বিল, চার ধারে গাছ আছে, নারকেল, পাকুড়, খেজুরও আছে একটা দুটো, আর কয়েকটা বেঞ্চ আছে। লোকজন কেউ বেঞ্চে বসে না, ঘাসের ওপর বসে, সূর্যাস্ত দেখে। কমলা রঙের সূর্যের ছায়া যখন বুড়ি মানুষের জলে পড়ে, মনে হয় বিলের জল সিঁদুর রঙা। সাঁজের বেলায় পাখিরা তখন ঘরে ফেরে, বড় কাতলা আছে বিলে, ঘাই মারে মাঝে মাঝে, গুপ গুপ শব্দ হয়, পাখিদের ডানার আওয়াজ পাওয়া যায়। বাড়ি ফেরার সময় বোধ হয় সব পাখি গলা ফাটিয়ে চিৎকার করে, জানান দেয়, দেখো আমি ফিরে এসেছি। কলকল করছিল পিয়ালি।
3: এ জানিস, মল্লিকা না WBCS এর প্রিলি ক্লিয়ার করেছে। আর শোন, সৌরভ আর দিতির দারুণ গল্প এখন, ওরা দুটো মিলিয়ে জমিয়ে প্রেম করছে, পুরো চোখে।

0: তাই
1: জিমুদের কথাও বলছিল, বলছিল,
0: বস মন বাংলা ছেলেগুলো বেশ কুচু কুচু টাইপ হয়ে যায়, গালে দুঃখু দুঃখু দাড়ি, ভ্যাবলার মতো চেয়ে থাকে, কিন্তু বেশ একটা মানে ওই নরম নরম হয়ে যায়।
1: তাহলে মন ভাঙলি কেন?
0: বাবা, তাহলে কলকাতায় একজনের রাতের ঘুম উড়ে যাবে, সকালে পেট ক্লিয়ার হবে না।
1: তোর যেটা করতে ভালো লাগে সেটাই করিস, আমি যত তাড়াতাড়ি পারি ফ্ল্যাটে জোগাড় করি।
2: তারপর আর কথা এগোয়নি। ফোন রেখে দেওয়ার পর সারা রাত ভালো করে ঘুম হয়নি অরিন্দমের। বার বার উঠে ঘাড়ে মাথায় জল দিচ্ছিল। রোশনি কিছু বুঝতে পারেনি, অরিন্দম বুঝতে দেয়নি। চারদিকে কয়েকটা কাক বিশ্রী স্বরে ক্যাঁ ক্যাঁ করছে, করেই যাচ্ছে। সেদিন ভেস্টিবিউলে দাঁড়িয়ে বোধহয় মজা পেয়েছে রোশনি, তারপর থেকে আর বসে না ওরা পাশাপাশি।
3: ধর পাশাপাশি বসলে মুখ দেখা যায় না, মুখ দেখা না গেলে সামনের মানুষটার সঙ্গে কথা বলছি না মোবাইলে কথা বলছি বোঝা যায় না। অবশ্য ওর সঙ্গে কথা বলা আর পাথরের সঙ্গে কথা বলা অনেকটা এক ব্যাপার।
1: কেন উত্তর দেয় না?
3: তোর শুনলে তো উত্তর দেবে।
1: কি যে বলেন আপনি!
3: আরে মাইরি বলছি, একবার রাতে ঝগড়া হচ্ছে ফোনে, বুঝলেন, আমি বকেই যাচ্ছি বকেই যাচ্ছি, আরে আপনি হাসছেন।
1: আরে হাসবো না, এরম করে বললে
3: হাসির জায়গা এখনো আসেনি, পুরোটা শুনুন আগে।
1: আচ্ছা বলুন।
3: সেদিন ঝামেলা হয়েছিল সিনেমায় যাওয়ার জন্য, শুভ্র দেরি করে এসেছিল সেই জন্য।
1: বাবা, উনি সিনেমাও দেখেন?
3: দেখেন বলা ভুল, আমি জোর করে নিয়ে গেছিলাম।
1: কি সিনেমা?
3: সেটা পয়েন্ট নয়, পয়েন্ট হলো ঝগড়া হচ্ছিল প্রত্যেকবারের মতন, আমি বকে যাচ্ছি বকে যাচ্ছি, অনেকক্ষণ কিছু শুনতে পাচ্ছি না, থামলাম একটু। উমা, শুনি ওদিক থেকে নাক ডাকার আওয়াজ।
1: এই বাজে কথাগুলো বলবেন না।
3: সত্যি বলছি।
2: অরিন্দম সাধারণত বলে,
1: আমায় ছুঁয়ে বলো।
2: সামলে নিল, বলল,
1: আমি ভাবছি।
3: কি ভাবছেন?
1: ভাবছি এই কাজটা আমি পিয়ালির সঙ্গে করলে সেদিনই সব সম্পর্ক শেষ
3: হওয়াই উচিত।
1: আরে হয়তো আর না।
2: বাচ্চাদের মতন হাসে অরিন্দম। সিট আজ এখনো ফাঁকা, ইচ্ছে করলে পাশাপাশি বসাই যায়।
1: শীত চলে যাচ্ছে, এবার হেমন্ত আসবে। নন্দগ্রামে হেমন্ত বোঝা যায়, পাতা ঝরে পড়ে, বুড়ি মানুষের চারধারের গাছগুলো অনাহারে জীর্ণ সন্ন্যাসীর মতো দাঁড়িয়ে থাকে, শীর্ণ কিন্তু সোজা, শুধু খরখর করে শব্দ হয় শুকনো পাতা উড়ে যাওয়ার। কলকাতা শহরে হেমন্ত বোঝা যায় না, কতদিন বাড়ি যাওয়া হয় না।
3: বাড়ির জন্য মন কেমন করছে?
1: না মানে আসলে অফিস থেকে ছুটি পাওয়া খুব মুশকিল।
3: বাজে কথাগুলো বলবেন না তো, শিয়ালদা লাইনে 3.5 ঘন্টা বলেছিলেন সেদিন, একটা শনিবার হাফ ডে ম্যানেজ করলেই চলে যেতে পারবেন।
1: তা আপনি কি করলেন সেদিন? ফোন কেটে দিলেন?
3: মানে
1: সেদিন ওই নাক ডাকা শোনার পর?
3: ও কি করবো আবার বলুন, সারা রাত নাক ডাকা শুনতে তো আর পারবো না।
1: তারপর কি হলো, মানে পরের দিন
3: কি আবার হবে? সকালে কবি সুভাষ মেট্রো স্টেশনে দেখা হলো, পাশাপাশি বসে আমি স্কুল গেলাম ও অফিস।
1: আপনি কিছু বললেন না?
2: রোশনি কিছু না বলে বড় জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। অরিন্দম দেখছে রোশনি অন্য মনস্ক হয়ে পড়ছে, হয়তো পুরনো কোনো দিনের কথা ভাবছে, পুরনো কোনো হেমন্তের কথা, পাতা ঝরার মরশুমের কথা।
1: জানেন ঝগড়া হলে আমার সারা রাত ঘুম হয় না।
3: বোঝা যায় আপনাকে দেখে।
1: কি বোঝা যায়?
3: এই যে আপনি একটু আতুপুতু টাইপ আছেন, একটু নাটকে তবে সুইট।
1: এই বাজে কথা বলবেন না তো,
3: সত্যি বলছি।
1: হ্যাঁ আপনি বুঝেছেন, যার বোঝার সে তো বুঝতে চায় না।
2: যতটা সম্ভব সুন্দর করে হাসার চেষ্টা করল অরিন্দম। একবার লজ্জা লজ্জা মুখে তাকালো রোশনির মুখের দিকে, তারপর মাথা নামিয়ে নিল।
3: যা পাচ্ছেন ভালো মনে নিয়ে নিন, এটাও না পেলে তখন কে সামলাবে?
2: মেট্রো চলছে, ভেস্টিবিউল দুলছে, অরিন্দম ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। রোশনি একটা হাফ হাতা জ্যাকেট পরেছে আজ।

0: বেগুনি বেগুনি রংটা, চোখে কাজল পরে মেয়েটা নাকি আইলাইনার, বুঝতে পারে না অরিন্দম। ও বাইরের দিকে তাকায়, সে যতক্ষণ যাবে ততক্ষণ পর্যন্তই মাটির ওপর দিয়ে মেট্রো চলবে, টালিগঞ্জ পেরিয়ে গেলেই মাটির তলায় চলে যাবে। তখন বাইরের দিকে তাকালেই অন্ধকার।
1: আপনার স্টেশন চলে এসেছে।
0: অরিন্দম একটু অন্য মনস্ক হয়ে গিয়েছিল, একটু চমকে ওঠার মতো করে বলল,
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামতে হবে এবার।
0: গেটের বাইরে বেরিয়ে এসে অরিন্দম দেখল রোশনি একটা হাত উঁচু করে ধরে আছে, মুখে হাসি, কিন্তু হাত নড়ছে না, না আঙুল না কবজি। ধীর পায়ে অরিন্দম মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এলো। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে কলকাতা শহরে বৃষ্টি হতে পারে, শহরতলিতে শিলাবৃষ্টি হতে পারে, এর ফলে শীতের বিদায় আরও প্রলম্বিত হতে পারে। অরিন্দমের মনে হল বুড়ি মানুষের জলে শিল পড়লে টুপ করে আওয়াজ হবে, একটু বাদে আর একটা টুপ, তারপর আর একটা টুপ টুপ, পাকুড় গাছের ডাল থেকে একটা ঘুঘু পাখির ডেকে উঠবে, টুপ টুপ টুপ টুপ। তখন বাড়ছে বাতাসে ভেজা মাটির গন্ধ। উত্তম কুমারের মূর্তিটা দেখে অরিন্দমের মনে হল ভদ্রলোক ভিজে যাচ্ছেন, পাঞ্জাবি থেকে টুপ টুপ করে জলের কণা চুঁইয়ে পড়ছে, পাঞ্জাবি থেকে, হাতের আঙুল থেকে, চিবুক থেকে, গাল থেকে। পকেট থেকে মোবাইল বের করে দেখল অরিন্দম, না কোনো মেসেজ নেই। সবুজ সোয়েটারের ওপরের দুটো বোতাম খুলে দিল সে, গরম লাগছে, একটু হাওয়া আসুক। মেট্রো চলছিল, ভেস্টিবিউলে অরিন্দম আর রোশনি দুলছিল। আজ আবার অরিন্দম ওর লাল জ্যাকেটটা পরেছে, রোশনি একদম প্রথম দিনের ড্রেসটা, যেটা পরে তাকে উঠে যেতে হয়েছিল লেডিস সিটে।
1: জানেন কি বলল?
2: মানে?
1: শুভ্র, শুভ্রর কথা বলছি।
2: হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু মানে কি নিয়ে কি কথা সেটা বুঝতে পারছি না।
1: কিছুই বলেনি।
2: মানে?
1: মানে সেদিন আপনাকে নিয়ে এত কিছু একতরফা বলে গেল, যেন আমি পৃথিবীর সব ছেলের সঙ্গে কথা বলে বেড়াচ্ছি, তারপর থেকে আপনাকে নিয়ে আর একটাও কথা বলেনি।
2: মানে সেটা তো ভালো নাকি?
1: তার ট্রেনিংয়ে সে বেস্ট স্টুডেন্ট হয়েছে, সার্টিফিকেট পেয়েছে, মেডেলও পেয়েছে। ওর বাড়ি যাবেন, দেখবেন কত মেডেল, এত মেডেল কোনোদিন চোখেও দেখিনি।
2: ভালো খবর তো, এতে দুঃখ পাচ্ছেন কেন?
1: আপনি কি, ও মেডেল পেয়েছে, আমি কেন দুঃখ পেতে যাব? আপনার কথা জিজ্ঞেস করেনি, এটা অবাক লাগছে না আপনার?
0: অরিন্দম খুব কিছু বুঝতে পারছিল না, হাঁ করে চেয়ে রইল। মুখ দিয়ে একটা আওয়াজ করল রোশনি, বলল,
1: আপনারা ছেলেরা সত্যি, আপনার কথা জিজ্ঞেস করেনি মানে তারও কিচ্ছু এসে যায় না, মাথাতেই নেই, আবার যেদিন মনে পড়বে আবার অশান্তি করবে।
0: বলতে বলতে হাসছিল রোশনি, অরিন্দমের দিকে নয়, বাইরের জানলার দিকে তাকিয়ে খানিকটা স্বগতোক্তির মতো করে বলছিল,
2: জানেন উনি?
0: মাথা নাড়ল রোশনি, জানে না।
2: জানেন, পিয়ালিরও যেদিন কিছু থাকতো আমার খুব টেনশন হতো, এখনও সামান্য জ্বর হলেও আমি বারবার জিজ্ঞেস করে মাথা পাগলা করে থাকতে না পেরে পিয়ালি বিরক্ত হয়ে বলে, বস তুই থামবি এবার।
1: বস?
2: আরে ওটা ওর মুদ্রা দোষ, কথায় কথায় বস বলা।
1: এটা কিন্তু কিউট।
2: আরে দূর, আমার একটুও ভালো লাগে না শুনতে।
1: জানেন আমার একদিন জ্বর হয়েছিল, 103 উঠে গিয়েছিল, শুভ্রর মনেও ছিল না, পরের দিন কিচ্ছু জিজ্ঞেস করেনি।
0: অরিন্দম তাকিয়ে রইল রোশনির দিকে, রোশনি তাকিয়ে আছে অরিন্দমের দিকে। হ্যান্ডিক্যাপ সিটে দুজন বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা বসে আছেন, দুজন দুদিকে মুখ করা।
1: জানেন আমাকেও কোনোদিন তেমন ভালোই বাসলো না।
0: অরিন্দম তাকিয়ে রইল রোশনি।

0: তাকিয়ে রইল। টালিগঞ্জ এসে গিয়েছিল, অরিন্দম নেমে গেল, মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল, মেট্রো চলে গেল কলকাতা শহরের উত্তরের দিকে। মাথা নিচু করে অরিন্দম রাস্তা পেরোল। উত্তম কুমারের মূর্তির দিকে ফিরেও তাকাল না, কাকগুলো আজ ডাকছিল না। একবার অরিন্দমের মনে হল কলকাতা শহরের সব কটা গাড়ির হর্ন বোধহয় একসঙ্গে খারাপ হয়ে গেছে, কোথাও কোনো আওয়াজ নেই, শুধু অনেকগুলো পাখি ডানা ঝাপটাচ্ছে আর চিল চিৎকার করছে, কেউ সেই চিৎকার শুনতে পাচ্ছে না। বাতাসে ভেজা মাটির কষাটে গন্ধ, অনেক দূরে কোথাও গভীর জলের কোনো মাছ ঘাই মারছে, ডুব করে শব্দ এলো। অরিন্দম অটো লাইনে দাঁড়ালো।
1: সোমবার থেকে তো শুভ্র আসছে, মারটার খাওয়াও নাকি?
2: মার খাবেন কেন?
0: অরিন্দম মুচকি মুচকি হাসার চেষ্টা করছিল, হাসিটা ঠিক আসছিল না। রোশনির এই ড্রেসটা সে আগে কোনো দিন দেখেনি, গোলাপি একটা টপ, শুধুই গোলাপি, কিছু লেখা নেই, কোনো ছবি আঁকা নেই, তার উপর লাল একটা ফুলহাতা জ্যাকেট, উলের জ্যাকেট আর একটা আকাশি রঙের জিন্স, আর চোখের কাজলটাও কেমন ঘন লাগছে, যেন অন্যমনস্ক লাগছে রোশনিকে। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, নন্দগ্রামে শিলাবৃষ্টিও হয়েছে, আজ সকাল থেকে আবার ঝাঁকিয়ে শীত পড়েছে। অরিন্দমও একটা পুরনো সোয়েটার বের করেছিল, এটা শখ করে একবার পূজোর সময় কিনেছিল, কলকাতায় আসা ইস্তক পড়া হয়নি, এমনি খুব কিছু কারণ ছিল না না পড়ার। সাদার উপর স্ট্রাইপ কাটা কাটা, অনেকগুলো রং আছে সোয়েটারটায়, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, সাদা।
2: এটা নতুন বের করলেন?
1: হ্যাঁ।
2: হঠাৎ কোনো অকেশন?
1: না, এমনি আজ পড়তে ইচ্ছে হলো
2: তাই।
0: রোশনি তাকিয়েছে অরিন্দমের চোখের দিকে কয়েক সেকেন্ড, অরিন্দম চোখ সরিয়ে নিল, জানলার বাইরে তাকালো। কোনো ফ্ল্যাটের বারান্দায় বেড কভার ঝুলছে, গোলাপ ফুল আঁকা বেড কভারটায়, জানলা শেষ হয়ে গেছে, গোলাপ ফুল আর শেষ হচ্ছে না, কত দূর পর্যন্ত বেড কভারটা চলে গেছে কে জানে।
1: আমার সঙ্গে দেখলে তো আবার ঝামেলা হবে আপনাদের মধ্যে।
2: তা বলে আপনি মেট্রোতে যাতায়াত ছেড়ে দেবেন নাকি?
1: আর কিছু জিজ্ঞেস করেছিলেন উনি?
0: ঘাড় নাড়ল রোশনি, আর কিছু জিজ্ঞেস করেনি। অরিন্দম বুঝতে পারল না জিজ্ঞেস করেনি বলে রোশনি খুশি হয়েছে না দুঃখী হয়েছে, নাকি কোনো কিছুই হয়নি।
2: আপনি কোনোদিন ফোন নাম্বার চাননি আমার?
1: আপনিও তো চাননি।
2: আপনি অনেকটা আমার মতো, জানেন,
1: রোমান্টিক
2: না, অসহায়।
0: অরিন্দমের স্টপেজ চলে আসছিল, বলল,
1: সোমবার কি হবে?
2: আমরা এই বগিটাতেই উঠি।
0: রোশনিকে দেখে বিভ্রান্ত লাগল না, অরিন্দম কি বলবে বুঝতে পারছিল না। টালিগঞ্জ চলে আসছে।
2: আপনার পিয়ালির সঙ্গে আলাপ করার ইচ্ছে ছিল।
1: হবে হয়তো কোনোদিন।
0: অরিন্দম গেটের কাছে যেতে যাচ্ছিল, রোশনি হঠাৎ বলে উঠল,
2: থ্যাংক ইউ।
1: কেন?
2: আপনি কোনোদিন আমায় অন্য সিটে উঠে যেতে বলেননি।
0: অরিন্দম হাসল, রোশনিও হাসল। অরিন্দম গেটের বাইরে গিয়ে ঘুরে তাকাল, একটু অবাক হল, দেখল রোশনি বন্ধ গেটের ঠিক ওদিকে দাঁড়িয়ে আছে, হাত উঁচু করা, হাত নড়ছে, হাতের আঙুলও নড়ছে, থমথমে মুখ। অরিন্দম অনেক চেষ্টা করল কিন্তু হাত তুলতে পারল না। লাল দুটো আলো অন্ধকার টানেলের মধ্যে হারিয়ে না যাওয়া পর্যন্ত অরিন্দম দাঁড়িয়েই রইল। ট্রেনটা অদৃশ্য হয়ে যাওয়ার পরও খানিকক্ষণ অরিন্দম দাঁড়িয়ে রইল।

0: আস্তে আস্তে ফাঁকা হয়ে আসছে স্টেশন চত্বর। সবাই কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছে, নতুন যাত্রী আসছে, কারাও যাবে যেদিকে একটু আগে ট্রেনটা চলে গেছে সেই দিকে। রাস্তায় এসে অরিন্দমের মনে হল আজ সারা শহরে বড় কোলাহল, সবকটা গাড়ির হর্নের ডেসিবেল যেন এক লাফে অনেক গুণ বেড়ে গেছে। মানুষজন কর্কশ গলায় একে অন্যের সঙ্গে কথা বলছে, অটোগুলো ঘাড়ের ওপর উঠে আসতে চাইছে, আর এসবের মধ্যেই উত্তম কুমার চুপচাপ দাঁড়িয়ে আছেন, মুখে মৃদু হাসি। স্ট্যাচুতে আকাশে এখনো মেঘ আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। অরিন্দম পকেট থেকে মোবাইলটা বের করে ফোন করল। পিয়ালির ফোনটা বেজে বেজে থেমে গেল, কেউ ধরল না। অরিন্দম একবার মেসেজ খুলল, লিখতে গেল,
1: আবার কি হলো রে বাবা, ফোন ধরছিস না কেন?
0: লিখে আবার কেটে দিল, তারপর ফোনটা বুক পকেটে ঢুকিয়ে রাখল সাইলেন্ট করে দিয়ে। সোমবার সকাল, অরিন্দম কবি নজরুল মেট্রো স্টেশনে দাঁড়িয়ে দূর থেকে দেখতে পাচ্ছে ট্রেন ঢুকছে। বুকটা একবার থক করে উঠল ওর। ট্রেনটা কাছে এগিয়ে আসছে, হুড় হুড় করে ওর সামনে দিয়ে বেরিয়ে গেল প্রথমে ট্রেনটা, তারপর ধীরে ধীরে গতি কমছে। অরিন্দম ওখানেই দাঁড়িয়ে আছে যেখানে থাকে, এসকেলেটর দিয়ে উঠে সামনের বগিটার সামনে। ট্রেনটা ধীরে ধীরে দাঁড়ালো অরিন্দমের সামনে। গেটের সামনে থেকে যে সিটগুলো দেখা যায় ওখানেই বসে ওরা। অরিন্দম দেখতে পেল পাশাপাশি রোশনি আর শুভ্র বসে আছে, রোশনির হাতে একটা ফুলের বোকে, বোকের সবকটা ফুল লাল গোলাপ, কিন্তু রোশনি শক্ত কাঠ হয়ে বসে আছে, শুভ্র তাই। দেখে মনে হচ্ছে ঝগড়া হয়েছে। রোশনি দেখতে পেয়েছে অরিন্দমকে, শুভ্র অন্যদিকে তাকিয়ে আছে। রোশনি শব্দ না করে হাসলো একবার, অরিন্দম হাসলো শব্দ না করে। রোশনি হাত তুলল না, অরিন্দমও হাত তুলল না, শুভ্র হয়তো দেখতে পাবে। গেট বন্ধ হয়ে গেল, অরিন্দমের সামনে দিয়ে সকালের দক্ষিণেশ্বর মেট্রো বেরিয়ে গেল চাঁদনির দিকে। পিয়ালির ফোনটা একবার পুরো বেজে থেমে গেল। অরিন্দম আবার ফোন করল, আবার বেজে বেজে থেমে গেল। খানিকক্ষণ থুম মেরে দাঁড়িয়ে রইল অরিন্দম। পরের মেট্রো এলো, বসার জায়গা ছিল, সে ভেস্টিবিউলের ওখানে গিয়ে দাঁড়াল। মেট্রো চলছে, অরিন্দম দুলছে, সিটে কেউ বসে নেই, জানলা দিয়ে উজ্জ্বল রোদ্দুর এসে পড়ছে, শীত অনেকটা কমে এসেছে, এবার হেমন্ত চলে আসবে। অরিন্দম টাইপ করল,
1: কি রে,
0: তারপর আবার কাটা চিহ্নটা দিয়ে একটা একটা করে অক্ষর কেটে দিল। জানলা দিয়ে দেখা যাচ্ছে ফ্ল্যাট বাড়িদের মাথা, নারকেল গাছ, বারান্দা, মাঝে মাঝে ছোট ছোট জলাশয়, কিছু ফাঁকা জায়গা, সামান্য কিন্তু আছে। টালিগঞ্জ স্টেশন থেকে রাস্তায় নেমে আবার ফোন করল অরিন্দম, এবার ধরেছে পিয়ালি।
2: কি ব্যাপারটা, কি সকাল থেকে 14 বার ফোন করছিস কেন?
1: কেন, আমি তোকে ফোন করতে পারি না?
2: তুই জানা বস।
1: মানে?
2: মানে আবার কি, তুই এখন কলকাতায় থাকিস, চাকরি করিস, মেট্রোয় নতুন নতুন মেয়েদের সঙ্গে আলাপ হয়।
0: অরিন্দম চট করে কিছু একটা বলতে গেল, একটু থামল, তারপর বলল,
1: আর দেখা হবে না মেয়েটার সাথে।
2: মানে?
1: মানে আবার কি, আমার অফিসে একটু আগে আসতে হচ্ছে আজকাল। যে মেট্রোয় যেতাম তার আগের মেট্রো ধরতে হবে আজ থেকে।
2: ও তাই বল, কি আছে, ফোন করবি?
1: আমার কাছে কেন একটা অচেনা মেয়ের ফোন নাম্বার থাকবে?
2: ফোন নাম্বার নেই?
1: না বস, নেই। শান্তি, এবার হাসছিস কেন?
2: বস, তুমিও আমার সঙ্গে থেকে থেকে বস বলা শিখে গেলে।
1: ভালো লাগছে না পিয়ালি।
0: খানিকক্ষণ নিস্তব্ধতা।
3: আমার ভালো লাগে এখানে তোকে ছাড়া। বুড়ি মানুষে সেদিন একা একা গিয়েছিলাম যেখানে বসতাম আমরা।
0: অরিন্দম খানিকক্ষণ চুপটি করে দাঁড়িয়ে রইল। নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল পিয়ালির।
1: তুই এই জন্য কথা বলছিলিস না
2: বস? বেকার কথা রাখ না, কবে আসছিস বলতো? কতদিন তোকে দেখিনি।
1: এই শনিবার আসছি, সোমবার ভোর রাত্রে ট্রেন ধরব।
2: সত্যি বলছিস?
1: সত্যি।
0: ব্লপ করে আওয়াজ করে ফোনটা কেটে গেল। বিরক্ত হতে গিয়েও অরিন্দম হেসে ফেলল। মনে পড়ল একটু আগে দেখা একটা ফুলের বুকের কথা, যার সবকটা ফুল টুকটুকে লাল। পিছন ফিরে অরিন্দম মেট্রো স্টেশনটা দেখল, তারপর মোবাইলটা পকেটে ঢোকাতে যাবে, ঠিক তখনই একটা মেসেজ ঢুকল।
3: বস, তোকে এই এত এত এত ভালোবাসি।
0: অরিন্দমের একটা রচনা লিখতে ইচ্ছে করছিল উত্তরে, তারপর অনেক ভেবে লিখল,
1: তোর জন্য একটা সুন্দর গোলাপ ফুলের তোড়া নিয়ে যাব।
0: লাল জ্যাকেটের চেনটা টানা ছিল, খুলে দিল অরিন্দম। গুমোট ভাবটা আর নেই, ঠান্ডা অনেকটা কমে গেছে। রাস্তা পেরোতে পেরোতে অরিন্দম দেখল উত্তম কুমারকে, আজ ঠিক উত্তম কুমারের মতন দেখতে লাগছে, রাজকীয় ভঙ্গি, মুখে হাসি। হঠাৎ অরিন্দমের মনে হল হাসলে তাকে অনেকটা উত্তম কুমারের মতো লাগে। ঠিক করে হেসে ফেলল সে। মনে হল উত্তম কুমারও তার দিকে তাকিয়ে হাসছে। শুধু উত্তম কুমারের মূর্তির চারপাশে কোথা থেকে অনেকগুলো সাদা ধবধবে পায়রা চলে এসেছে, আগে কোনোদিন দেখেনি অরিন্দম ওদের। পতপত করে উড়ছে পায়রাগুলো। অরিন্দম মুগ্ধ হয়ে চেয়ে রইল, কি অপরূপ দেখতে লাগছে পায়রাগুলো। উত্তম কুমারের মূর্তি, এই রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, লোকজন, মেট্রো স্টেশন, এই আলো, এই হেমন্তের প্রগাঢ় নীল আকাশ আর অন্ধকার টানেলের মধ্যে দিয়ে ছুটে যাওয়া একটা মেট্রো। আনন্দে চোখে জল চলে এলো অরিন্দমের।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন নয়ন বসুর, উত্তম কুমার ও কয়েকটি পায়রা। গল্পের কথক রাজীব, অরিন্দম অর্ণব, রশনি দেবারতি, পিয়ালি বিহু, শুভ্র সৌমিক, মেট্রোর প্যাসেঞ্জার শুভদা ও তমজিৎ, গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প।

শেষ হলো আজকের গল্প। আর আপনাদের কাছে অনুরোধ করবো একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দিন 9903653992 এই নম্বরে, SMS অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আর যার গঠনমূলক সমালোচনা আমাদের কাছে শ্রেষ্ঠ বলে মনে হবে তাঁকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের সেমিফাইনাল রাউন্ডে ডাইরেক্ট নিয়ে যাব। আর বলেছিলাম না একটু গল্প করতে ভালো লাগে, তো ইতিমধ্যে এক বন্ধু খুব মিষ্টিভাবে লিখেছেন, খুব ভালো লাগলো গল্প, আর রেস্ট নিও অনুষ্কা। অনেক ধন্যবাদ অনুষ্কা আপনাকে, আপনিও রেস্ট নেবেন আর কানে রাখবেন 107 FM রেনবো। আর এরপরও যদি ইচ্ছে হয় তাহলে একটা গঠনমূলক সমালোচনা পাঠিয়ে দেবেন আজকের গল্পে 9903653992 এই নম্বরে। গল্প স্বল্প অনুষ্ঠান থেকে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। শুরু করছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। সুররঞ্জনী অনুষ্ঠানে এখন শুনবেন যোগ্য রাগে খেয়াল শিল্পী অঞ্জনা কুশারীর পরিবেশনায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুরুর অঞ্জনীতে এতক্ষণ শুনলেন যোগ্য রাগী খেয়াল শিল্পী অঞ্জনা কুশরীর পরিবেশনায়। এখন শুনবেন সরোদের রাগ সম্পূর্ণ মালকোষ পণ্ডিত জয়দীপ ঘোষের পরিবেশনায়।

0: শুনলেন সরোদে রাগ সম্পূর্ণ মালকোষ পণ্ডিত জয়দীপ ঘোষের পরিবেশনায়। আর এর সঙ্গে শেষ হলো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। সুররঞ্জনে শুরু করছি হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। আর কিছুক্ষণের মধ্যেই
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত

রাত ক্রমশ গভীর হচ্ছে, বুঝলেন তো? স্টুডিওর ঘড়ি বলছে সময়টা এখন রাত 2:03। এমন গভীর রাতে আপনি 107 FM রেনবো খুলে রয়েছেন। একটু ভালো গান শুনবেন আর নিজের স্মৃতিগুলোকে সতেজ করবেন। আজ 16-17 বছর আগের কিছু গান রেখেছি, যে গানগুলো অবশ্যই আপনার ভালো লাগবে আমার বিশ্বাস। আসলে একটু হলেও পুরনো গান আমি শোনাতে চাই, কারণ প্রত্যেকটা গানের সঙ্গে আমাদের জীবনের কোনো একটা মুহূর্তের স্মৃতি মাখা থাকে, আর স্মৃতিগুলো আঁজলা আঁজলা করে তুলে নিই আমরা এমন গভীর রাতে। কাল তো সোমবার, মানে আজই তো সোমবার, সূর্যোদয়ের অপেক্ষা। আপনি আমি আমরা আমাদের কাজের মধ্যে হারিয়ে যাব, কিন্তু মনে থেকে যাবে এই সুন্দর স্মৃতিগুলো। মানুষের জীবন অনেক স্মৃতির, ছোট্ট ছোট্ট মুহূর্তের একটা মালা। হ্যাঁ, তার মধ্যে সুতো হিসেবে কাজ করে সময়। এক সময়ের সঙ্গে আরেক সময় যেন সুতো গেঁথে দেয় মুহূর্তগুলোকে। বন্ধুরা, এমন রাতে এরকম কত কথাই না আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে। চারদিক নিস্তব্ধ, আকাশে তারার মেলা, কোথাও ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, শনশন করে হাওয়া বয়ে যাচ্ছে। দেখুন না, তারই মাঝে এ গান, এ সুর, এ মুহূর্ত কি অসামান্য আবহ তৈরি করছে। আসুন শুনে নিই আজকের গানগুলি। হর্ষিত সাক্সেনার কণ্ঠে আজকের প্রথম গান, 2011 সালে মার্ডার 2 ছবি থেকে। তারপরটি জুবিন গার্গের কণ্ঠে, সেই 2010 সালে মুক্তি পাওয়া মুসা ছবি থেকে। এবং তারপরে কেকের কণ্ঠে, দিল কে মেরা শোর করে কাইটস ছবি থেকে। চল শুনে নি পরপর 3টি গান।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

তিনটে গান শুনলাম আপনাকে এই অনুষ্ঠানে 107 FM রেনবো যা শুনছি বন্ধুরা। এমন গভীর রাতে না আমার এক এক সময় আশ্চর্য আশ্চর্য ইচ্ছে হয়, সেগুলো পূরণ করার জন্য অনেক সময় জানলা দিয়ে উঁকি মারি। কি জানেন, আকাশটাকে দেখব, অন্ধকার আকাশটাকে দেখব, চাঁদকে দেখব, তারাকে দেখব, গভীর রাতে উড়ে যাওয়া মেঘকে দেখব, আর অনেক সময় কিছু রাত জাগা পাখি আশ্চর্য আওয়াজ করতে করতে উড়ে যায়, তাদেরকে দেখব। আকাশটা কিরকম আশ্চর্য লাগে না, দিনের আকাশ আর রাতের আকাশ কি আশ্চর্য পার্থক্য। এমন গভীর রাতের আকাশ মনটাকে কোথায় উড়িয়ে নিয়ে চলে যায়। এই সময়টায় আমরা নিজের মুখোমুখি হই, হ্যাঁ আমি আর আমি, তাই না? প্রতিদিন একবার নিজের মুখোমুখি হতে হয়, আর নিজের মুখোমুখি হওয়ার ওপরই একটা ছবি হয়েছিল, কার্তিক কলিং কার্তিক। সে ছবি থেকে শুনে নেব গান ক্লিন্টন ক্রেজো, শঙ্কর মহাদেবন এবং লয় মেন্ডোসার কণ্ঠে। তারপরের গানটি মোহিত চৌহানের কণ্ঠে, একই বছরই মুক্তি পাওয়া দিল তো বাচ্চা হ্যায় জি ছবি থেকে। সত্যি আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা শিশু বাস করে, আর তার ইচ্ছাগুলো এরকম উড়ন্ত উপরির মতন উঠতে থাকে গভীর রাতে। নৈঃশব্দের একটা আলাদা ভাষা আছে, শব্দ আছে তার মাঝখানেই, মনে হয় না নিজের ইচ্ছাগুলোকে উড়িয়ে দিই।

আকাশে, বাতাসে, আমাদের মনের চারিপাশে। হ্যাঁ, আর তারপরে গানটা শুনবো মোহিত চৌহান এবং অন্তরা মিত্রের কণ্ঠে একই বছরে মুক্তি পাওয়া রাজনীতি ছবির গান। চলুন পরপর তিনটি গান শুনে নিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 FM রেনবোয় আমরা শুনছি আপকে লিয়ে। বন্ধুরা, আজ 2011 সালের গান শোনাচ্ছি। দিন চলে যায়, সময় চলে যায়, আর আমাদের মনে থেকে যায় সময়ের স্মৃতি। যখন সময়টা চলে গেল তার অনেক দিন বাদে মনে হয়, আরে এতটা সময় আমার জীবন থেকে চলে গেছে। হ্যাঁ, কিন্তু তখন মনে হয় যদি কোনোভাবে এই সময়টাকে আবার ফিরে পেতাম।

সত্যি ফিরে পেলে কেমন লাগবে আমি নিজেও জানি না, কিন্তু এটুকু বলতে পারি মানুষের জীবনের সুন্দর স্মৃতিগুলো মানুষের মনকে একটা আলাদা উচ্চতায় উন্নীত করে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু মধুর স্মৃতি আছে, এমন গভীর রাতে সেই মধুর স্মৃতিগুলোকেই আমরা আরেকবার উল্টে পাল্টে দেখি, সেই মধুর মুহূর্তগুলোই আমাদের আগামী দিনের চলার পথের একটা পথ নির্দেশক হবে। ভালো লাগবে। জীবনে চলার পথটা অনেকটা অনেক দীর্ঘ পথ, আর দীর্ঘ পথে যদি ক্লান্তি এসে যায় তাহলে মধুর স্মৃতিগুলো আমাদেরকে পথ দেখাবে। এই যে আকাশের দিকে তাকিয়ে দেখছেন না, টিমটিম করে জ্বলছে তারাগুলো, অনেক দূরের আকাশের ওই তারাগুলো, কেমন লাগবে যদি আকাশের এই অসামান্য তারার আলো আপনার স্মৃতির মতোই অনেক দূরের থেকেও আপনার মনের মাঝে ছোট্ট একটা অংশ দখল করে থাকে। হ্যাঁ, দখলই বললাম শব্দটা, কারণ মনের মাঝে সুন্দর মুহূর্তগুলোকে একটু জায়গা তো দিতেই হয়, তাই না বন্ধু? চলুন এবার শুনে নি নরেশ কামাতের কণ্ঠে 2010 সালে মুক্তি পাওয়া তিন পত্তি ছবির গান, এবং তারপরে লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই একই বছরে মুক্তি পাওয়া দুনোয়া না জানে কেউ ছবির গান, তারপরে কুণাল গাঞ্জাওয়ালা এবং হর্ষদীপের কণ্ঠে উড়নে তো বিখ্যাত এই গানটি সেই একই বছরে মুক্তি পেয়েছিল ট্যাক্সি নম্বর 9 তো 11 ছবি থেকে। এই তিনটি গান শোনানোর মাধ্যমে আপকে লিয়ের এই অংশ থেকে বিদায় নিচ্ছি আমি সোহম, কিন্তু আপকে লিয়ে অনুষ্ঠান ভোর 4টে অবধি চলবে, সঙ্গে থাকবেন আর চেত ভারতী। আমাদের জীবনের মধুর স্মৃতিগুলোকে অন্তরের অন্তঃস্থলে রেখে আগামী দিনের চলার উৎসাহ গ্রহণ করে সোমবারের ক্লান্তিকে দূরে সরিয়ে রেখে জীবনের মধুর মুহূর্তগুলোকে আমাদের জীবনের সম্পদ করে 107 FM রেনবোয় আপকে লিয়ে গান শুনতে শুনতে এগিয়ে যাই আমরা। শুধু অনুষ্ঠানে থাকবেন না সোহম, আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধু, ভালো রাখবেন সকলকে। রইল পরপর তিনটি গান।

গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

107 মেগাহার্টজ এফএম রেইনবোয়ে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্বে দ্বিতীয় ঘন্টায় আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের দ্বিতীয় ঘন্টার প্রথম গান শুনব বেশরম ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং সোনু নিগমের কণ্ঠে।

এরপরের গান শুনব জাভেদ বাশিরের কণ্ঠে, ভাগ মিলখা ভাগ ছায়াছবি থেকে। তারপরের গান শান এবং মোনালি ঠাকুরের কণ্ঠে, আই মি অর ম্যায় ছায়াছবি থেকে। পরপর দুটি গান

এরপরে গান ধুম থ্রি ছায়াছবি থেকে মোহিত চৌহানের কণ্ঠে, তারপর মিলি নায়ার এবং অমিত ত্রিবেদী কাইপুছের সাউন্ডট্র্যাক।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এরপরের গান শুনব গুন্ডে ছায়া ছবি থেকে, শাহিদ মাল্লের কণ্ঠে। তারপরের গান রশিদ আলী এবং নীতি মোহনের কণ্ঠে, রাঞ্জনা ছায়াছবি থেকে।

এরপরের গান শুনব লুটেরা ছায়া ছবি থেকে, মোহন কানন এবং অমিতাভ ভট্টাচার্যর কণ্ঠে। তারপরের গান এক ভিলেন ছায়াছবি থেকে, আদনান ধুল এবং মুমিনা মুস্তাসেনের কণ্ঠে।

টু স্টেটস ছায়াছবি থেকে গান শুনলাম কে মোহন এবং ইয়াশিতা শর্মার কণ্ঠে। সময় একদম শেষ, তাই আপকে নিয়ে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় ঘন্টা থেকেও আমি বিদায় নেব। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারতি। যেতে যেতে এই গান শুনব কিক ছায়াছবি থেকে মোহাম্মদ ইরফানের কণ্ঠে এই গানটি, এবং

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 107 MHz FM রেইনবোয়ে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতীতে প্রথমে শুনবেন খেয়াল, পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। শুনবেন রাগ ললিত, তবলায় সৌমেন নন্দী, হারমোনিয়মে হিরণময় মিত্র। ললিত রাগে, খেয়াল পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ শুনলাম ললিত রাগে খেয়াল পরিবেশনায় পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। প্রভাতীতে এরপরে শুনব সেতার, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত। শুনব রাগ ভাটিয়ার, তবলায় অভিষেক চ্যাটার্জি। ভাটিয়ার রাগে, সেতার পরিবেশনায় সুপ্রতীক সেনগুপ্ত।

0: এতক্ষণ শুনলেন সেতার ভাটিয়ার রাগে, শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত। এর সাথেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

স্টুডিও ঘড়ি বলছে ভোর 5:07। আজকের ভোর এবং সময়টা রবীন্দ্রনাথের গানের আনন্দধ্বনি এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। আজকের আনন্দধ্বনির প্রথম শিল্পী মনোময় ভট্টাচার্য।